0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত

দেখতে তবলার মতো, কিন্তু আকারে এবং আয়তনে তার থেকে অনেকটা ছোট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ আমরা ওই 80s এবং 90s-এর দশকে অহরহ শুনতাম। সে মিউজিক্যাল এক্সপেরিমেন্ট, সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম ছিল ডুগি। আগে হ্যাঁ হ্যাঁ ডুগি। আর এই ডুগি তৈরি করেছিলেন কে জানেন? নান আদার দ্যান রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলার .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাহুল দেব বর্মনের জন্মদিনে ওনার কিছু অবিস্মরণীয় মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানিউজ.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, আর সেই আড্ডায় অবশ্যই আমিও আছি এবং আমার সাথে সাথে অনেক গল্প আছে, অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, নতুন নতুন সিনেমার আপডেট আছে, আর আছে মন ভালো করার গান। তাই আজকে এই সব কিছুর আড্ডার মধ্যে কোনো না কোনো আড্ডা তো অবশ্যই দেব এবং তার সাথে সাথে মনের পছন্দের গানগুলোও শোনাবো। তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমি খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানিস

যদি আপনি দেশের বাইরে থাকেন এবং দেশটাকে খুব মিস করছেন, ঠিক সেই সময় আপনাকে একটা খাতা পেন নিয়ে বসতে হবে আর তার সাথে সাথে এক্সপ্লোর করতে হবে যে আপনি কি কি এক্সপ্লোর করেননি দেশের মধ্যে। তখন কিন্তু যখন দেখবেন আপনার মনটা খারাপ হয়ে যাবে, তার কারণ দেশে এমন কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা দেখতেই ভুলে যাই। ঠিক সেই রকমই আপনি যদি ধরে নিয়ে দেশটা ভারতবর্ষের থেকে দূরে আছেন এবং ভারতবর্ষের জন্য আপনার মন কেমন করছে, তাহলে এরকমই একটা জায়গা আছে যেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। ঠিক সেই রকমই গুজরাটের এমন একটা জায়গা যেটাকে বলা হয় দ্য রান অফ কচ্ছ বা কচ্ছে রান। এবং এই যে রান শব্দটা, এটা মানে হচ্ছে ডেজার্ট, যেটা হিন্দি একটা শব্দ। এবং আমরা সবাই জানি যে গুজরাটের এমন একটা জায়গায় এটি অবস্থিত যেটার এক্সটেন্ডেডটা পাকিস্তানে চলে গেছে। আর কিভাবে শুরু, কেন আসে আর কেন ফেমাস এই কচ্ছের রান, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।

যখন আমরা পূর্ণিমার একদম চাঁদের আলো দেখি, মনে হয় না একটা রূপলি আলো সারা রাস্তা বা সারা মাঠে বিছিয়ে পড়েছে? ঠিক সেই রকমই কচ্ছের রানে গেলেও আপনার মনে হবে যে কোনো রূপোর গুঁড়ো, যেটা হালকা একটু সাদাটে ভাব আছে, সেইটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে চারিদিকটা। অর্থাৎ সাদা বালির, বলা যেতে পারে সাদা লবণাক্ত মরুভূমি হিসাবে কিন্তু এই পরিচিত কচ্ছের রান। এখানে কিন্তু অনেক ছবির শুটিংও হয়, তার সাথে সাথে দেশি বিদেশি অনেক পর্যটকরা আসেন দেখতে, এই সৌন্দর্যটা দেখার জন্য, ভাবা যায়? এবং এটি ভারতবর্ষের একমাত্র ডেজার্ট যেখানে সাদা বালির এইরকম মরুভূমি।

আমরা যখনই কোনো একটা জায়গায় ঘুরতে যাই, সেই জায়গাটার বেস্ট কি বা সেই জায়গাটা কেন ফেমাস বা আমাদের মেমোরিজের মধ্যে সারা জীবন কেন থাকবে সেটাই খুঁজে বার করার চেষ্টা করি। ঠিক সেই রকমই এই সাদা মরুভূমির যে জায়গা অর্থাৎ কচ্ছের রানে আপনি যদি কখনো সানসেট দেখেন, আপনার জীবনের বেস্ট সানসেট হবে, ওয়ান অফ দ্য বেস্ট সানসেট আমার মনে হয়। এতটা সুন্দর একটা সাদা মরুভূমির এবং তার ওপর দিয়ে একটা সূর্যের আভা এবং সেই সূর্যটা অস্তমিত, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটাই কচ্ছের রানের বিউটি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে কচ্ছে এরা নিয়ে কথা বলছি, যেটা আলটিমেট একটা ন্যাশনাল বর্ডার বলা যেতে পারে পাকিস্তান এবং ইন্ডিয়ায়, এবং বলা যেতে পারে যে অ্যারেবিয়ান সিয়ের এক্সটেন্ডেড পার্ট যেটা ড্রাইড হয়ে গেছে এবং যেখানে সাদা লবণাক্ত বালি উৎপন্ন হয়েছে এবং সেইখানটায় ঘিরেই কিন্তু কচ্ছের রান। আর এই সাদা মরুভূমির যে বিউটিটা সেটা আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনি এই বিউটিটা, এই সৌন্দর্যটা এক্সপ্লোর করে থাকেন বা ভালোবেসে থাকেন, দেখে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার ভ্যালুয়েবল যেই ক্যাপচার মোমেন্টগুলো আছে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির ডাটায়, সঙ্গে আমি সৌভিক। তো আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর আজকে তার এই জন্মদিনে থাকবে তারই করা কিছু রসিকতা, যেগুলো একটা সময় সত্যিই আমাদের মুগ্ধ করে রেখেছিল পঠন পাঠনের মাধ্যমে। এবং আমরা তো জানতে পারি সেই পঠন পাঠনের মধ্যে দিয়েই যে কীভাবে রসিকতা করতেন এইসব বিশ্ববরেণ্য মানুষেরা। তো সেই আড্ডাই আজকের এই গান মুসাফিরের আড্ডায়, এবং আপনাদেরকে সেই মুহূর্তের কিছু ছোট্ট টুকরো হাসির মুহূর্ত, রসিকতার মুহূর্ত শেয়ার করছি। তো বিখ্যাত নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও বয়সে দীনবন্ধুই ছিলেন বড়, তিনি ডাক বিভাগের উঁচু পদে চাকরি করতেন, তো চাকরির জন্যই তাকে নানা জায়গায় যেতে হতো। এবার গেছেন আসামের কাছাড়ে, তো সেখান থেকে একজোড়া কাপড়ের জুতো কিনে নিয়ে এলেন বঙ্কিমচন্দ্রের জন্য। তো একজন লোকের হাত দিয়ে জুতোটা ভালো করে মুড়িয়ে পাঠিয়ে দিলেন বঙ্কিমচন্দ্রের জন্য, সঙ্গে একটা চিরকুটে লিখলেন, কেমন জুতো। বঙ্কিমচন্দ্র জুতোটি দেখলেন এবং লেখাটি পড়ে হাসলেন। তারপর যে লোকটি জুতো নিয়ে এসেছিল তার হাতে একটি চিরকুটে লিখে ধরিয়ে দিলেন। চিরকুটে কি লেখা ছিল জানেন? ঠিক তোমার মুখের মতো। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসবো কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই কিছু রসিকতা নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ দিন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই রসিকতা নিয়ে। তো আবারও আমাদের ফিরে যাওয়ার পালা সেই টুকরো রসিকতা, সেই টুকরো মুহূর্তের ছবি নিয়ে। আসলে এমন কিছু মানুষ আজও আছেন হয়তো যারা এই মানুষকে হাসিয়ে এমন কিছু কথা বলে তাতে মনটাই অন্যরকম হয়ে যায় এবং একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে। তো সারাদিন কর্মকাণ্ডের পর একটা টুকরো হাসির যেন কোথাও একটা অদ্ভুতভাবে মনকে শান্তি দেয়, তো সেরকমভাবেই আগেকার দিনের বিশ্ববরেণ্য যারা মানুষ ছিলেন তারা কিন্তু এই টুকরো হাসির মধ্যে দিয়েই মানুষকে মোহিত করে রাখতেন এবং একটা অদ্ভুত এই দক্ষতা তাদের মধ্যে ছিল যারা এইভাবে মানুষকে আনন্দ দিতেন। যাই, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা রসিকতায়। তো ঔপন্যাসিক দামোদর মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্রের বিয়াই। তো একবার বঙ্কিমচন্দ্র বেড়াতে এসেছেন বিয়াই বাড়ি, তো সেখানে সাহিত্য রসিকদের নিয়ে একটি আড্ডা বসেছে, সবাই ঘরের বাইরে জুতো খুলে রেখেছেন। বঙ্কিমচন্দ্র পড়তেন সুরতলা তালতলার চটি। তো দামোদরবাবু একটু দরকারে হঠাৎ ঘরের বাইরে এসে দেখেন কোথা থেকে খানিকটা জল গড়িয়ে এসে বঙ্কিমচন্দ্রের চটিতে এসে লেগেছে। ঘরে এসে তিনি বললেন, বঙ্কিম চট্টো ভেসে গেল। বঙ্কিমচন্দ্রের চটজলদি জবাব, কোন দিকে দামোদরবাবুকে বুঝি? এইরকমভাবে রসিকতার মাধ্যমে মানুষকে মোহিত করে রাখতেন এই বিশ্ববরণ্য মানুষেরা। আমাদের রাতে জারি থাকবে, আমরা আবারও শুনবো, আবারও সমৃদ্ধ হব। প্রথম যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ দিনে বিশেষ আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর এই জন্মদিনে তার কিছু রসিকতা আপনাদেরকে শেয়ার করছি। এবং সত্যি কিছু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো হয়তো মানুষকে মনে রাখতে সাহায্য করে, আর এই মনে রাখার নেপথ্যে যেমন তিনি মস্ত কিছু কাজ করেছেন তার পাশাপাশি মানুষকে আনন্দ দিতেন এবং রসিকতায় ভরিয়ে রাখতেন। এবার আবার আরেকটু এগোই আমরা এবং সেখানেই জানতে পারতেন যে মানুষ কীরকম রসিকতা করতেন। বঙ্কিমচন্দ্রের বাড়িতে একদিন এক বিরাট ফেরত বাঙালি সাহেব এসেছেন। তো তিনি বঙ্কিমচন্দ্রের বাড়ির একটি লোকের মাধ্যমে একটি ছোট কাগজে মিস্টার বি চ্যাটার্জি স্কোয়ারের সাথে দেখা করতে চাই লিখে পাঠান বঙ্কিমচন্দ্রের কাছে। তো বঙ্কিমচন্দ্র সেটি পড়ে চিরকুট বাহককে বললেন, ভদ্রলোককে বলো মিস্টার বি চ্যাটার্জি নামের কোনো লোক এখানে থাকে না, আপনি ভুল করছেন, এখানে থাকেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের আড্ডা জারি থাকবে, এখন আবারও গান, কোথাও যাবে না, সঙ্গে থাকবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমরা শুনছি রেডিও বাংলা নেট ডট কম, আর সঙ্গে আছি গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি শৌভিক। আর আজ এই বিশেষ দিন অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের শ্রদ্ধাঞ্জলি, এবং তাঁরই রসিকতার মাধ্যমে আমরা সমৃদ্ধ হচ্ছি এবং আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি এই বিশ্ববরণ্য মানুষকে সম্মান জানিয়ে। দাউদের মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উপসংজ্ঞান হিসাবে মৃন্ময়ী নামের একটি উপন্যাস লিখেছিলেন। তো উপন্যাসটি রচনা শৈলীর দিক দিয়ে ছিল অতি নিম্নমানের। মৃন্ময়ী উপন্যাসটি পড়ে বঙ্কিমচন্দ্র দামোদর মুখোপাধ্যায়কে বললেন, মশাই, আপনি আমার কপালকুণ্ডলাকে একেবারে সংহার করেছেন দেখছি। ঋণ শান্তনা শ্রীমানী লিখিত মনীষিকতা রসিকতা থেকে আজকের এই আড্ডা জারি আছে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই বিশেষ আড্ডা, আরেকটা রসিকতা পর্ব বাকি আছে, শোনাব, সঙ্গে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের তার কিছু রসিকতা নিয়ে আড্ডা। তো আজকের আড্ডার একদম শেষ থেকে আমরা দাঁড়িয়ে আছি, তো শেষ করব তারই একটি রসিকতা দিয়ে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী। তো বঙ্কিমচন্দ্র একবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলেছেন। স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা। খানিকক্ষণ পর বঙ্কিমচন্দ্র দেখলেন একটি যুবক বার বার আড়চোকে ঘোমটায় ঢাকা তার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। তো বঙ্কিমচন্দ্র তো এই ঘটনায় বেশ মজাই পেলেন, এবং সে মজা পেয়ে এতটাই আনন্দিত হলেন যে তিনি যুবকটিকে কাছে রেখে জিজ্ঞাসা করলেন যে কী কাজ করা হয়। তো যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বলল, কেরানির চাকরি করি। বঙ্কিমচন্দ্র বললেন, কত মাইনে পাও? যুবকটি বলল, 32 টাকা। বঙ্কিমচন্দ্র তখন বললেন, তুমি যে এই মহিলার দিকে বারবার আড়চোখে তাকাচ্ছ, তা আমি এর ঘোমটা খুলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর এও শুনে রাখো, আমি কিন্তু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার মাইনে 250 টাকা, এছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার হয়, সব মিলিয়ে এই ধরে নাও 80 গায় 1000 টেরেক। তো এইসবই এই মহিলার পায়ে সমর্পণ করেছি, তবু তার মন পায়নি কিন্তু। আর তুমি সেখানে মাত্র 32 টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও? হ্যাঁ। যুবকটি খুব লজ্জা পেয়ে পরের স্টেশনেই অন্য কামরাতে চলে যায়। তো আজ এ পর্যন্তই রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবার শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। আজকের জন্য তারা

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

সারাদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে, বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই

0: অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি, তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন। এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571২। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

গ্রীষ্ম প্রধান দেশ বাংলাদেশ। আর এই গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের মৌসুমি ফলে, যেখানে রয়েছে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকমের ফল। আর তার মধ্যে যদি চাহিদার শীর্ষে কেউ থাকে তাহলে সেটা অবশ্যই আম। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের ফলের কথা বলছি, আর সেখানে ফলের রাজা আমের কথা তো বলতেই হয়। আর সেই আম যা অসংখ্য রকমের কিন্তু আমরা দেখতে পাই, নানা জাতের এই যে আম, সেই আমের কিন্তু স্বাদও সেই জন্য ভিন্ন ভিন্ন হয়, তাদের দেখতেও কিন্তু আলাদা আলাদা। আর সেই যে নানা রকমের আম, তার মধ্যে আমের রানী, সেই রানীর গল্পই করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের গ্রীষ্মকালীন ফলে, আর তার মধ্যেই রয়েছে ফলের রাজা আম। আর এই যে আমরা আমের কথা বলছি, নানা জাতের আম তো আমরা দেখতে পাই সেখানে, সেই হিমসাগর, ল্যাংড়া, দশেরা, ফজলি, এই যে নানা রকমের আম রয়েছে তার মধ্যে আম্রপালি, তার জনপ্রিয়তাও কিন্তু ভীষণ ভীষণ বেশি। আর সেই আম্রপালি আমকে অনেকেই বলে থাকেন আমের রানী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের আমের গল্প করছি, আর সেখানেই আম্রপালি আমের কথা না বললেই নয়, কারণ এই যে আম্রপালি আম তার স্বাদটা কিন্তু একেবারে আলাদা, আর দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। সেই আমগুলো একটু লম্বাটে ধরনের, ওপরের দিকটা একটু গোল আর নিচের দিকটা একটু সূচালো ধরনের হয়, আর সেই আম যার নামটাও কিন্তু ভীষণ কাব্যিক, আম্রপালি। এই আমের নামকরণের পেছনেও কিন্তু রয়েছে একটা ইতিহাস, সেই ইতিহাসের গল্প নিয়ে আসবো তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক ধুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।

0: কাগজের খেয়া ভাসছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম নিয়ে, যেখানে উঠে আসছে আম্রপালি আমের কথা। এই নামটা কিন্তু বেশ কাব্যিক, আর এই আমের নামকরণের পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। কৃষিবিদ এবং ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আম্রপালি, আর তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয় আম্রপালি। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন ভারতে বৈশালী নামে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের উদ্যানে আম্রতলায় কুড়িয়ে পাওয়া যায় এক শিশুকে, আর সেই শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই উদ্যানের যে রক্ষক তাকে। আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই শিশুর নাম হয় আম্বপালি বা অম্বিকা। সংস্কৃতে আম্র এবং প্রাচীন পালি ভাষায় আমকে বলা হতো আম্ব, যার মানে পল্লব বা পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। আর তারপর সেই আম্বপালি বা অম্বিকা বা আম্রপালি, তার যে বড় হয়ে ওঠা এবং অপরূপা সুন্দরী রমণীতে পরিণত হওয়া, সবকিছু নিয়েই তার পরের গল্প জানব। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফলের রাজা আম আর আমের রানী আম্রপালি, আর সেই আম্রপালি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আম্রপালি আমের কথা বলছি, যার নামটিও কিন্তু বেশ কাব্যিক, আর এই আমের নামকরণের পেছনেও রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে কিভাবে প্রাচীন সেই ভারতের বৈশালী রাজ্যে একটি ছোট্ট শিশুকে কুড়িয়ে পাওয়া যায় এক আম্রতলায়। সেই উদ্যানে, সেই রাজ্যের উদ্যানের আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই ছোট্ট শিশু যে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর সেই আম্রপালি বা অম্বিকা বা আম্বপালি সে অপরূপা সুন্দরী নারীতে পরিণত হয়। সেই সঙ্গে তিনি হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী। তার রূপে নাচে সেই সময় মুগ্ধ ছিলেন সবাই। তাকে নিয়ে সেই সময় বেশ দ্বন্দ্ব সংঘাতও কিন্তু সৃষ্টি হয়। ঘটনার পরিক্রমায় এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়। এরপরের ঘটনা আমরা অনেকেই জানি। আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন। আর এই আম্রপালি নাম, 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি এবং নীলাম এই দুই আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে যে নতুন জাতের আম তৈরি করেন তার নাম রাখেন আম্রপালি। এই আম্রপালির যে গল্প, সেই গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম আর আমের রানী আম্রপালিকে নিয়ে। এই আম্রপালি আম আর তার যে নামকরণ, যেটা বেশ কাব্যিক, সেই নামকরণের পেছনেও যে রোমাঞ্চকর এক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। কিভাবে প্রাচীন ভারতের এক বিখ্যাত নর্তকী যার নাম ছিল আম্রপালি, তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি। আম্রপালি আম যে খোসাটা, সেটা কিন্তু ভীষণ মসৃণ আর তেলতেলে, আর তার নিচের দিকটা একটু সোঁচালো আর উপরের দিকটা একটু গোলাকৃতি। নানা রকমের ছোট থেকে বড় মাঝারি নানা আকারের এই আম পাওয়া যায়। আর এই আম্রপালি আমের যে রংটা, সেই পাকা আমের রংটা কিন্তু একটু হলুদাব সবুজ, আর শাঁসটা কমলা, খুব মিষ্টি আর একটা সুন্দর মিষ্টি গন্ধ। পাকা আম্রপালি আম বেশ ভালো লাগে খেতে, আর এখন এই আম্রপালি আম কিন্তু বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আর সেই আম্রপালি আমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে, সে বিষয়টা না থাকলে কিন্তু আমাদের সভ্যতা কোনো মতেই তৈরি হতো না এবং টিকেও থাকতো না। এবং সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলেই কিন্তু এই ক্লাইমেট পরিবর্তনের এত বিভীষিকা আমরা দেখতে পাচ্ছি। কথা বলছি অরণ্যকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের দিনে আপনার সঙ্গে শেয়ার করব এই অরণ্য, এই জঙ্গলকে নিয়ে কিছু কথা। এই অরণ্য যা কিনা আমাদের পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, তো এই অরণ্যকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: এই পোড়া শহরের ধুলোবালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT assets management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

জঙ্গল বা অরণ্য, এই অরণ্য কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রাণীদের বাসস্থান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জঙ্গল বা অরণ্য নিয়ে। তো যে কথা বলছিলাম যে অরণ্য কিন্তু আসলে দেখতে গেলে আমাদের স্থলচর যে সমস্ত প্রাণীরও রয়েছেন তাদের প্রত্যেকেরই প্রায় বাসস্থান। তার কারণ একটি হিসেব করে দেখা গেছে যে স্থলচর যত প্রাণী আছে তার 80% বাস হচ্ছে জঙ্গলের মধ্যে। কাজে এই জঙ্গল ফুরিয়ে যাওয়া অর্থাৎ তাদের বাসস্থানও ফুরিয়ে যাওয়া। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এখনো কলম্বাস ডিঙ্গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস ডিঙ্গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই?

0: ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এই প্লাস্টি হোল না নাও, এই প্লাস্টি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: কথা যখন ওঠে তখন আমরা একটা ব্যাপারই বলি যে জঙ্গল আমাদের জন্য খুব বেশি করে অক্সিজেন প্রোভাইড করে, আর সেটা না থাকলে আমরা বেঁচেই থাকতে পারতাম না। কিন্তু এর বাইরেও কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কাজ জঙ্গল কিংবা অরণ্য করে। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জঙ্গল বা অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে জঙ্গল কিন্তু অক্সিজেন প্রোভাইড করা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ করে। এক, মাটির ক্ষয় রোধ অর্থাৎ সয়েল ইরোশন আটকে দেয়। এবং আরও একটি কারণ হচ্ছে এই জঙ্গলের জন্য কিন্তু আমাদের বৃষ্টিপাতটা ঠিকভাবে হয়, অর্থাৎ জঙ্গল যদি না থাকতো তাহলে বৃষ্টিপাত সেভাবে হতোই না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসলে এই অরণ্যকে নিয়ে অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর অনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
2: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমরা মনে করি যে এই পৃথিবীর প্রায় অনেকটাই আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু জানি বলুন তো? সে নিয়ে কিন্তু একটা বিশাল তর্ক থেকে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর জঙ্গলকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর অনেকটাই আমরা জানি না, সেই একই কথা প্রযোজ্য কিন্তু জঙ্গলের ক্ষেত্রেও। এই অরণ্য কিংবা জঙ্গলে যে সমস্ত গাছ রয়েছে তার প্রায় 65% বেশি স্পিসিস আমরা নিজেরাই জানি না, তাহলেই ভাবুন। তো এটাও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই জঙ্গলকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বর্তমানে পৃথিবীর পক্ষে সব থেকে বড় যে সংকটটি সেটি হলো গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর পেছনে অত্যন্ত বেশি করে দায়ী হচ্ছে কার্বন এমিশন। আমরা যে কার্বন এমিশন করছি সেগুলোই বাতাসে জমে জমে পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। তো এই কার্বন যে এমিশন হচ্ছে তার থেকে মুক্তি লাভে কিন্তু অত্যন্ত একটি সহজ উপায় হলো জঙ্গল বা অরণ্য। যে ব্যাপারটা হয় সেটা হলো অরণ্যে যে সমস্ত গাছ রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত কার্বনগুলোকে স্টোরেজ করে মাটির ভিতরে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড, এবং তার ফলে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা রোধ করতে অনেক বেশি সাহায্য হয়। কাজেই পৃথিবীর গড় উষ্ণতা রোধ করার ক্ষেত্রে এবং আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যেও কিন্তু এই অরণ্যের জুড়ি মেলা ভার। রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে অরণ্যকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারিয়ে আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানের ডট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে একটা সময় যে পরিমাণ অরণ্য এখন পৃথিবীতে আছে তার দ্বিগুণ পরিমাণে ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে এখন বর্তমানে যে পরিমাণ অরণ্য পৃথিবীর ওপরে রয়েছে একটা সময় তার দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। আমাদের সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, যে পরিমাণ ডিফরেস্টেশন হয়েছে, তার জন্যই কিন্তু বর্তমানে এখন অরণ্য কিংবা জঙ্গল প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এবং এটি একটি অ্যালার্মিং সিচুয়েশন। এক্ষুনি যদি এই ব্যাপারটিকে কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু নিয়ার ফিউচারেই আমরা অত্যন্ত বড় একটি ঝামেলার সম্মুখীন হব এবং আমাদের অস্তিত্বটাও শেষ হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে। আর সেই অরণ্যকে নিয়েই আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

সাহারা মরুভূমি এবং অ্যামাজন জঙ্গল, এ দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী, তাই তো? মানে একটি ধুধু মরুভূমি এবং আরেকটি অত্যন্ত ঘন জঙ্গল। অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কিন্তু আপনি কি জানেন এরা দুজনে অত্যন্ত ক্লোজলি রিলেটেড? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্য কিংবা জঙ্গল নিয়ে। তো যে কথা বলছিলাম যে অ্যামাজন জঙ্গল আর সাহারা মরুভূমি, এরা দুজনে কিন্তু অত্যন্ত ক্লোজলি রিলেটেড। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি বছরের পর বছর সাহারা মরুভূমি থেকে বালি উড়ে যায় অ্যামাজন জঙ্গলে, মানে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালুকণা উড়ে যায় সাহারা মরুভূমি থেকে অ্যামাজন জঙ্গলে। এবং এই যে বালুকণা সেখানে পৌঁছায়, সেই বালুকণা থেকে কিন্তু পুষ্টি লাভ করে অ্যামাজনের বিভিন্ন গাছ। যদি সাহারা মরুভূমি না থাকতো তাহলে অ্যামাজন জঙ্গলও এত ঘন হতো না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়ে এরকম ইন্টারেস্টিং কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটু আগে আপনাকে বলছিলাম যে এই যে ডিফরেস্টেশন, তার জন্য পৃথিবীতে যে পরিমাণ অরণ্য এখন বর্তমান, তার থেকে কিছু বছর আগে, মানে বেশ কিছু বছর আগে, দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। তো এই যে ডিফরেস্টেশন, সেটা শুরু হয়েছে হিউম্যান সিভিলাইজেশনের পর থেকে, এবং তার পেছনে কিন্তু প্রধানত দুটি কারণ আছে। একটি হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল, আমাদের গবাদি পশু ইত্যাদি, এবং আরও একটি হচ্ছে আমাদের চাষবাস। আমরা যে চাষবাসের জন্য বিভিন্ন পরিমাণ ক্ষেত কিংবা জমি ব্যবহার করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই জমি কিংবা ক্ষেত কিন্তু তৈরি হয়েছে জঙ্গল পরিষ্কার করেই। কাজেই ডিফরেস্টেশনের এ দুটি হচ্ছে মূল কারণ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জঙ্গলকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জঙ্গল যে শুধুমাত্র আমাদের পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছে তা নয়, জঙ্গল কিন্তু বা অরণ্য কিন্তু আমাদের মনের মধ্যেও বসতি স্থাপন করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেন কোথাও গিয়ে জঙ্গলে হারিয়ে যাই। যেমন ধরুন, আমাদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র হচ্ছে অরণ্যদেব, ফ্যান্টাম, সেরকমই টার যেন আমাদের অত্যন্ত পছন্দের একটি ক্যারেক্টার। সেরকমই লায়ন কিং থেকে আরম্ভ করে বহু এরকম ক্যারেক্টার তৈরি হয়েছে, ফিল্ম তৈরি হয়েছে, যেগুলো কিনা জঙ্গলকে কেন্দ্র করেই তৈরি করা। শুধুমাত্র তাই নয়, আমাদের বাংলা সাহিত্যেও এরকম কয়েকজন সাহিত্যিক রয়েছেন যারা কিনা এই জঙ্গলকে তার লেখার মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেরকমই একজন লেখক হচ্ছেন বুদ্ধদেব গুহ। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল এক রাশ শ্রদ্ধা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়ে আমাদের আড্ডারে জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

অরণ্যের তো বটেই, কিন্তু তার সঙ্গে গোটা পৃথিবীর জন্য অত্যন্ত একটি ক্ষতিকর জিনিস হলো দাবানল, অর্থাৎ অরণ্যে আগুন লাগা। এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে যায় নিমেষের মধ্যে। কত যে গাছপালা, কত যে পশু পাখি তাতে নিঃশেষিত হয়ে যায়, গুণে শেষ করা যাবে না। এরকমই কিছু বছর আগেই একটি আগুন লেগেছিল অস্ট্রেলিয়ার জঙ্গলে। আবার অ্যামাজন জঙ্গলেও কিছুদিন আগেই দাবানলের কথা আমরা জানতে পারি। কিন্তু একটা ব্যাপার জেনে আপনি অবাক হবেন যে এই যে দাবানল, সেটা কিন্তু 1/3 অফ টাইম ক্ষেত্রে এই মানুষের কাজকর্মের জন্যই লাগে, মানুষের অত্যন্ত অবিবেচনাপূর্ণ কাজের জন্যই এই দাবানলগুলো তৈরি হয়। 1/3 অফ দিস কাইন্ড অফ ফায়ার্স। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল অরণ্যকে নিয়ে। এই অরণ্য কিংবা জঙ্গলকে নিয়ে এরকম অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানে .com।

0: কিভাবে সাধারণ লোককে বোঝাবে যে প্রতিটা দিনের মধ্যে কিভাবে রসায়নের একটা খেলা চলেছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না।
1: হ্যাঁ, নমস্কার, অনেক ধন্যবাদ ঋত্বিকদা। তো তোমার প্রশ্নটার নিরিখেই বলি যে সকালবেলা উঠে আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর তুমি যেরকম বলছিলে যে সূর্যের আলোয় ভিটামিন ডির সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ শুরু হয়, এবং শুধু তাই নয়, সূর্যের আলোর সঙ্গে আমাদের হরমোনেরও বিক্রিয়া হয়ে থাকে এবং তার ফলে আমরা ফ্রেশ ফিল করি, অর্থাৎ ওই যে সম্পূর্ণভাবে জেগে ওঠাটা, সেটাই একটা সির্কাডিয়ান সাইকেলের সঙ্গে যুক্ত এবং সেইভাবেই আমরা জেগে উঠি। এবং জেগে উঠেই ধরো আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি তুমি ঘাসের ওপর দিয়ে হাঁটো, খালি পায়ে ঘাসের ওপর দিয়ে সকালবেলা উঠে হাঁটো, তাহলে আমাদের যে বডিতে যে চার্জ আছে সেইগুলো আর্থিংয়ের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে আমরা খুব ভালো সতেজ অনুভব করি, অর্থাৎ এখানেও সেই ইলেকট্রনের প্রভাব, সেই কেমিস্ট্রির খেলা। এরপর ধরো সকালবেলা উঠেই তুমি যেখানে শুয়ে রয়েছো সেই গদি যে বা বালিশ বা আমরা এই চেয়ারে বসে আছি সেই চেয়ার, এইগুলো সবই হচ্ছে পলিমার, এগুলো সফট মেটিরিয়ালস, এবার সফট মেটিরিয়ালস বা সেলুলার মেটিরিয়ালস যাদেরকে বলা হয়, অর্থাৎ এদের মধ্যে যে স্ট্রাকচার তুমি যদি খুব অণুবীক্ষণ যন্ত্রে বা কেটেও যদি তুমি দেখো তাহলে দেখবে স্পঞ্জের মতো যে স্ট্রাকচার, অর্থাৎ ছোটো ছোটো ছোটো ছোটো কোষের মতো সব সাজানো রয়েছে। এবার এগুলোর মধ্যে হাওয়া ঢুকে থাকে, সেই কারণে এরা নরম হয়, এবং এগুলি জেনারেলি পলিউরেথেন, ওটা এক ধরনের পলিমার বা পলিমারিক সাবস্ট্যান্স। এবং এছাড়াও ধরো তারপর তুমি মাটিতে নামলে, নেমে পাপোশের ওপর পা দিলে, সেটাও কিন্তু ওই পলিউরেথেন, ওই ফোম, ওই রকম ধরনের সেলুলার সলিডস। তো এটা গেল। এবং এরাও কীভাবে তৈরি হয়, এরাও ওই আইসোসায়ানেট আর অ্যামিন, এদের হাত ধরাধরিতে তৈরি হয় এবং পলিমারিক বন্ড তৈরি করে, ইউরেথেন বন্ড তৈরি করে, পলিউরেথেন তৈরি করে। এবং শুধু তাই,
0: তুমি সকাল থেকে আর একটু দিনে এগোনোর আগে আমি এই পর্যন্ত যা বললে তার মধ্যে জাস্ট কিছু তোমাকে আর অ্যাডিশনাল প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন ধরো আর একটাও আছে, আগে আমাদের দীর্ঘদিন পর্যন্ত এই ধারণা নিয়ে আমরা চলেছি, এখনও একটা বেশ মেজরিটি বা বড় অংশ বিশ্বাস করেন যে মানে শব্দটা এইভাবেই তৈরি, মর্নিং ওয়াক, সকালে হাঁটা, এটা নাকি খুব দরকার, জরুরি। এখন অনেক গবেষণায় যা দেখা যাচ্ছে, ডাক্তাররাও বলেন যে সকালে হাঁটবেন না, কারণ সকালে নাকি অণু, পরমাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলিকণা সবই ডাস্ট পার্টিকেল, এগুলো নিচের দিকে নেমে থাকে, যেগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাকি ভেতরে ঢুকতে পারে। যে আগের একটা অধ্যায়ে তুমি আলোচনা করছিলে যে ব্যাকটেরিয়া ভাইরাসকে যেমন বাঁচাতে হবে তেমনি তাদের হাত থেকেও আমাদের বাঁচতে হবে। তো এই যে সকালবেলায় দিন শুরু হচ্ছে, তুমি বেশ কয়েকটা দিক বললে যেখানে একটা রাসায়নিক খেলা, রসায়নের খেলা চলছে, রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া, তো এই যে মর্নিং ওয়াক, এর সঙ্গেও তো কোনো না কোনোভাবে ওইটা যুক্ত, মানে আমরা যদি ধরে নিই যে ওই সময় অনুপরমাণু নিচে নেমে থাকে, মানে মোর টুয়ার্ডস সারফেস আর কি, তো সেইটা তুমি কী বলবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে?
1: হ্যাঁ, এবার দেখো এইগুলো হচ্ছে সবসময় দু ধরনের মতামত থাকে, ঠিক আছে। এক ধরনের মতামত হচ্ছে হ্যাঁ যে হেভি মলিকিউলস সেগুলো হয়তো নিচের দিকে চলে আসে, কিন্তু সকালবেলা যে সকালে সূর্যের যে বিকিরণ, সেই বিকিরণটা আমাদের বডিতে হরমোনাল সিনথেসিসে খুব কাজে লাগে, কাজে সেই জন্য তাও বলা হয়ে থাকে যে সকালবেলা উঠে হাঁটাটা ভালো। অনেকেই এখন ইভিনিং ওয়াকের দিকে যাচ্ছেন, তবে সকালে উঠে হাঁটাটা ওই কারণে ভালো, প্লাস সকালবেলা উঠে আমাদের জীবনযাত্রা বা সকালে দৈনন্দিন যাত্রা শুরু করার জন্য ওই যে আর্থিংয়ের কথাটা যেটা বললাম যে ইলেকট্রনের প্রবাহে মাটিতে চলে যাওয়া, তাতে আমাদের নতুন সতেজতা আসে এবং আমরা ভালোভাবে জেগে উঠি। এই কারণে আমি বলবো যে সকালবেলা হাঁটাটা ভালো, এবং যদিও দ্বিমত থাকতে পারে কিন্তু তবু আমার মনে হয় সকালবেলা হাঁটাটা ভালো, কারণ সকালবেলা হাঁটলে তোমার এই যে হরমোনাল সিনথেসিস কিক স্টার্ট হয়, সার্কাডিয়ান সাইকেলটাও একেবারে সুন্দরভাবে কিক স্টার্ট হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ধরো আরও একটা যেটা জিনিস, ধরো মর্নিং ওয়াকের পর একটু চা খাওয়া, এই যে চা খাচ্ছ যেটা, সেখানেও ধরো তোমার রয়েছে, চায়ের মধ্যে রয়েছে পলিফেনলস, ট্যানিন ইত্যাদি, তারপর কফি খাচ্ছ, যে কফির মধ্যে রয়েছে ক্যাফেইন, এবার এগুলোও সমস্ত মলিকিউল। এবং ক্যাফেইন সম্বন্ধে একটা খুব সুন্দর জিনিস, যেমন ধরো তোমার চা পড়লে গায়ে অতটা হয়তো দাগ হয় না, কিন্তু কফি পড়লে দাগ হয়, তার কারণ হচ্ছে কফির যে ক্যাফেইন, সে এবার জলের মধ্যে যেভাবে একটা ডিসপারশান অর্থাৎ যেরকম কালি হয় সেরকমভাবে ছড়িয়ে থাকে, সেটা যখন জামা বা কোনো সারফেসের ওপর পড়ে তখন সেই হালকা জলের যে রেস্টটা সেটা মিলিয়ে যায়, মিলিয়ে গিয়ে ক্যাফেইন একটা সেলফ অ্যাসেম্বলি অর্থাৎ নিজেরাই একরকম সাজানো সমারোহ করে কফির একটা দাগ ফেলে দেয়। সেই জন্য কিন্তু চায়ের বেলায় সেটা হয় না, সেই কারণে কফিতে আমাদের স্টেনিং হয়, কিন্তু চায়ের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো স্টেন হয় না। কিন্তু এগুলো সবই হচ্ছে মানে তোমার আমাদের স্নায়ুতন্ত্রের জন্য খুবই সাহায্যকারী এবং সেভাবে আমরা স্বাভাবিকভাবে জেগে উঠি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: আসছি তোমার কথাটা, কিন্তু তার আগে যা জেনে নিচ্ছি যে চা কফির সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো একটা দীর্ঘক্ষণ একটা ফাস্টিং উপবাস, দীর্ঘক্ষণটা হয়তো না রাত্রি খেয়ে তারপর ঘুমোই, কিন্তু এই যে ফাস্টিং যেটা রাত্রিরে ডিনারের পোস্ট ডিনার ফাস্টিং, এইটা ভাঙার পরে বলছি ব্রেকফাস্টটাও নাকি খুব জরুরি, বাট ইট হেল্পস ইন মেটাবলিজম। তো সেইটার মধ্যে কী রাসায়নিক খেলাটা হয় যদি তোমার কথায়?
1: এবার ব্রেকফাস্ট মানে তোমার ধরো অনেকক্ষণ ধরে সিস্টেম ঘুমিয়ে রয়েছে, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের যে পাকযন্ত্র সেগুলো সব ঘুমিয়ে রয়েছে। এবার সকালবেলা উঠে তুমি যখন প্রথম যখন তুমি কোনো কিছু নিচ্ছ সেটাও কিন্তু ওষুধের মতো। আমাদের একটা জিনিস খুব সবসময় মনে রাখার দরকার, এটা হয়তো সেরকমভাবে জনপ্রিয় দৃষ্টিভঙ্গি নয় কারণ আমরা সেটা সেভাবে খেয়াল রাখি না, সেটা হচ্ছে খাবার কিন্তু এক ধরনের ওষুধ। এবং তুমি যদি পুরনো ভারতবর্ষের রীতি রেওয়াজ দেখো, আমাদের খাবারের ব্যবহার বা আমরা যেভাবে খাবার খেয়ে থাকি সেটাও কিন্তু ওষুধ নেওয়ার মতোই মানে সমতুল্য। কাজেই ওই যে কমপ্লিট ব্রেকফাস্ট ধরো, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আস্তে আস্তে আস্তে আস্তে অ্যাক্টিভেট করার জন্য, জাগিয়ে তোলার জন্য। যেমন ধরো সকালের ব্রেকফাস্টে রইল ডিম, এটা প্রোটিন। প্রোটিন আমরা আগের দিনে কথাই বলেছি, অসংখ্য পেপটাইডের সমষ্টি। এবার সেই প্রোটিন দিয়ে তুমি বেসিক্যালি এনার্জি দিচ্ছ। সব থেকে সহজে এনার্জি আসে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটে, কারণ কার্বোহাইড্রেট ভীষণভাবে শর্করা, সেটাও আমরা আগে বলেছি, কার্বন আর ওয়াটার এর মিলিয়ে কার্বোহাইড্রেট। এবার সেটা ভেঙে গিয়ে চট করে তোমাকে এনার্জি দেয়, সেই জন্য দু পিস পাউরুটি থাকা খাবারের মধ্যে খুবই ভালো।
0: এখানে একজন খুব সম্প্রতি একজন নিউট্রিশনিস্ট এসেছিলেন নাম করা, উনিও বলছিলেন এই যে কার্বো ফ্রি ডায়েটের কথা হয় সেটাকে কিন্তু উনি ওই যে ধারণাটা করে খণ্ডন করে বললেন, ইভেন কার্বোহাইড্রেট ইজ
1: এবং এই যে কার্বোহাইড্রেট তুমি যে নিচ্ছ, কার্বোহাইড্রেটটা ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এনার্জি, এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল সেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসছে এবং এনার্জিটা সরাসরি শরীরের মধ্যে চলে যাচ্ছে। এবার ধরো পাউরুটিকে একটুক্ষণ রেখে দিলে যে বাদামি রঙের হয়ে যায়, মানে টোস্টেড পাউরুটি, পাউরুটি টোস্ট করলে যে বাদামি হয়, এটাকে বলে মেলার্ড রিয়াকশান। এটা একটা রিয়াকশান হয়, সেটার মাধ্যমে ওই কার্বোহাইড্রেটের একটা বিক্রিয়া হয়, হয়ে এই রকম ব্রাউনিশ কালারেশন হয়।
0: এখন যেমন ব্রাউন ব্রেডও পাওয়া যায়,
1: হ্যাঁ, তবে সেটা আলাদা, সেটা হচ্ছে তোমার ব্রেডের গ্রেন ভ্যারাইটির জন্য। হ্যাঁ, আর এই ব্রাউনিং অফ ব্রেড একটু আলাদা, ওটা ওই মেলার্ড রিয়াকশান বলে একটা রিয়াকশান হয়, তার জন্য তার সেদিকে আমি যাচ্ছি না। এরপর মনে করো ডিম হলো, ডিমের মধ্যে তুমি প্রোটিন পেয়ে গেলে, তারপর ধরো তার সঙ্গে রইলো একটু দুধ, এবং সেই দুধের মধ্যেও তুমি প্রোটিন পেলে। এবার অনেকেই হয়তো একটুখানি দই খান, এবার দুধ দই এগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো হচ্ছে তোমার যাকে বলা হয় থাকে কোলয়েড। এবার সেই কোলয়েডটা কি না, সেটা হচ্ছে তোমার মনে করো তুমি যদি খুব ছোটো ছোটো টুকরো কণা নাও, পার্টিকল, এবার সেই কণাগুলোর ওপর যদি চার্জ থাকে অর্থাৎ আধার থাকে, তাহলে তারা একে অন্যের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায় না। একটা খুব সহজ, একটু সরে যাচ্ছি, তবু একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি দুধের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা বোঝানোর জন্য, যে মনে করো তুমি বালি নিলে, এবার বালি তো খুব ছোটো কণা, তাকে যদি তুমি জলের মধ্যে ফেলো তাহলে ঝাঁকালেও সেটা আস্তে আস্তে তিতিয়ে যাবে। অথচ তুমি যদি খুব ছোটো বালির কণা নাও, মানে সিলিকা ধরো, তাকে নিয়ে তুমি যদি ঝাঁকাও তাহলে তার একটা সুন্দর দুধের মতো ডিসপারশান পাও। এই যে দুধের মতো যে ডিসপারশান, এটার কারণ হচ্ছে ওই ছোটো ছোটো দুধের মধ্যে যে প্রোটিন আছে, দুধের মধ্যে যে ফ্যাট আছে, যে ইমালশানের মতো তৈরি হচ্ছে, তারা ছোটো ছোটো গ্লোবিউল তৈরি করে, এবার তারা সব ধাক্কা মারে একে অন্যের সঙ্গে, এবং এর ফলে সেটা থিতিয়ে পড়ে না।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমরা ছানা কেটে যাওয়া যেটাকে বলি, অর্থাৎ যদি তুমি দুধের জায়গায় তুমি যদি ছানা খাও সকালবেলা, তাহলে তার মধ্যে একটুখানি ল্যাকটেট দিয়ে দেওয়া হয়। এবার সেটা দিলে যেটা হয় সেটা হচ্ছে এই যে চার্জ বা আধার যে মিল্ক পার্টিকলসগুলোর মধ্যে রয়েছে, দুধের কণাগুলোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন সেটা আমরা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার ফলে তারা আস্তে আস্তে একসঙ্গে চলে আসে,

0: এবং অ্যাগ্লোমারেশন হয়, অর্থাৎ একসঙ্গে মিলে মিটে যায়। মিটে গিয়ে তখন তাদের ওপর গ্র্যাভিটি কাজ করতে শুরু করে, এবং গ্র্যাভিটি কাজ করতে শুরু করা মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন বন্ধ হয়ে গেল, গ্র্যাভিটেশন শুরু হলো, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে তারা নেমে আসে। এইভাবেই ধরো, আবার এইভাবেই ধরো তোমার ছানার কথা গেল, দুধ হলো, কর্নফ্লেক্স তুমি তাতে দিলে, সেটাও আবার কার্বোহাইড্রেট ফাইবার প্রচুর পরিমাণে, আর তার সঙ্গে চা কফি তো রয়েইছে। এইভাবে মনে করো ব্রেকফাস্টের সময় বা সঙ্গে সঙ্গে আমাদের দিনটা শুরু হলো। কিন্তু বেসিক এইগুলো সমস্তই আমি জানি, এটা হয়তো কিছুটা রিপিটেশন হচ্ছে, আগে আমরা বলেছি, তবুও বলবো, এই সমস্তগুলোই ভেঙে যাচ্ছে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, ভেঙে গিয়ে কার্বন আর হাইড্রেট, এরা খুব সহজভাবে বলতে গেলে গ্লুকোজ যেটাকে বলা হয়, তার ফর্মুলা হচ্ছে কার্বন এইচ হাইড্রোজেন টু অক্সিজেন সিএইচ।
1: হাইড্রেশন তো শরীরের জন্য জরুরি,
0: খুব জরুরি, এবং সিএইচ টু ও এটা হোল সিক্স করলে যেটা হয় সেটা হচ্ছে C6H12O6, সেটাই হচ্ছে তোমার গ্লুকোজ। এটাই ভেঙে গিয়ে হয়ে গেল এইচ টু ও বেরিয়ে আসে এবং CO2 চলে আসে, এবং সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রন রিলিজড হয়, এবার সেই ইলেকট্রনগুলোই প্রোটিন নামক আধার যে পোটেনশিয়াল তৈরি করে, সেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে যেতে যেতে, অর্থাৎ নানা রকম এনজাইম তার উপর কাজ করতে করতে এনার্জিটাকে অর্থাৎ শক্তিকে হারভেস্ট করে। এভাবেই আমরা সকালবেলা উঠে আমরা যে জেগে ওঠার শক্তি সেটা খাবারের থেকে পেয়েছি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায়। এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি। সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: আমরা যেহেতু আমাদের আগের এপিসোডগুলোতে নানানভাবে চেষ্টা করেছি কোথাও না কোথাও একটা সামঞ্জস্য নেই বলো বা একটা সিঙ্ক্রোনাইজেশন আমাদের যে দর্শন, জীবন দর্শন, অধ্যাত্মবাদ, তার সঙ্গে বিজ্ঞান, এইটা তো আমি আবার একটা ওইরকম চেষ্টা থেকে বলছি, এই যে যুগ যুগান্ত ধরে একটা এরম বিশ্বাসে চলে আসছি যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অর্থাৎ ওই সূর্যোদয়ের মুহূর্ততে সে আগেকার দিনে ঋষি মহামুনি ঋষি যোগীরা এখনও যারা আছেন তারা মনে করেন ওই মুহূর্তে জেগে থাকে এবং তার ধ্যানই হোক, মেডিটেশন হোক, যা করা মন্ত্রচ্ছন্ন সেগুলো ওই সময়ের জন্য একদম উপযুক্ত সময় দিনটা শুরু করার জন্য। তো এই যে ওই যে ব্রাহ্ম মুহূর্ত যেটাকে তুমি বললে ভিটামিন আসা, এই ছাড়া এই ব্রাহ্ম মুহূর্তের আর কোনো বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বা তাৎপর্য কিছু আছে কি না?
1: হ্যাঁ, এবার ওইটাই আগে যেরকমভাবে আমরা কথা বলতে বলতে বলেছি, ধরো ওই সকালবেলা যখন সূর্যের তেজ সেভাবে নেই, যখন সূর্য সবে উঠছে, তখন আমাদের যে আলোর আলোর মাধ্যমে আমাদের শরীরে কিছু হরমোনের সিনথেসিস শুরু হয়, এবার সেগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে জাগিয়ে তোলার জন্য, এবং আমাদের যাবতীয় ক্লেদ ক্লান্তি যা কিছু আমাদের শরীরের মধ্যে থাকে সেটা যখন তুমি সকালবেলা উঠে তুমি যখন খালি পায়ে মনে করো মাঠের ওপর হাঁটতে শুরু করলে বা এমনকি তোমার মেঝেতেও হাঁটতে শুরু করলে, তখন যে টাচটা হয় সেই টাচের মাধ্যমে যে ইলেকট্রনের ফ্লো হয়, অর্থাৎ যেরকমভাবে আমরা আর্থিং করে থাকি সেরকমভাবে যে ইলেকট্রনের ফ্লোটা হয় সেই ইলেকট্রনের প্রবাহের মাধ্যমেই আমরা কিন্তু সম্পূর্ণরূপে জেগে উঠি, এবং এই যে জেগে ওঠা এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায় এবং আমরা প্রস্তুত হই একটা সম্পূর্ণ নতুন দিনের দিকে। আর ঠিক সেইভাবেই আমাদের দিনটা শুরু হয় এবং এটাই ব্রাহ্ম মুহূর্তের বিউটি। এবং যেমন তুমি আরও হয়তো জানো যে 5 AM ক্লাব বলে যেটা বইটা আছে সেখানেও সুন্দরভাবে এই জিনিসগুলো বা এর ব্যাখ্যা করে দেওয়া আছে। কাজেই এটা কেমিস্ট্রি এবং ইলেকট্রন এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ফিজিক্স, তার সম্মিলিত প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের বায়োলজি যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: এরপরে যেটা আসে দিনের এইসবের পরে আমাদের একটা প্রত্যেককেই মানে রোজগারের জন্য, উপার্জনের জন্য, কাজের জন্য তৈরি হওয়া, কাজের সে যে যেই কাজই করুন তাকে যে বেরোতে হয় তাড়াতাড়ি কাজের জায়গায়। ধরো সবারই কম বেশি একটা স্ট্রেসের ব্যাপার আছে, এই যে স্ট্রেস, এই স্ট্রেসটার মধ্যেও কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে কি না, এবং স্ট্রেসটাকে গেট ওভার করার জন্য মানে বেরিয়ে আসার জন্যে সেক্ষেত্রেও কোনোভাবে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন বা কোনো রাসায়নিক ইয়ের মধ্যে দিয়ে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি না, এটা তোমার থেকে জানতে চাই।
1: এবার এখানেও হচ্ছে বেসিক্যালি হরমোনের খেলা, কাজেই স্ট্রেস হরমোন যেগুলো আছে সেইগুলোকে আমরা যেরকমভাবে চালিত করি, স্ট্রেস হরমোন কিন্তু কিছুটা দরকার, কারণ তা নাহলে আমরা ঝিমিয়ে পড়বো, নেতিয়ে যাবো। কাজে স্ট্রেস হরমোনের যেমন প্রয়োজন আছে, কিন্তু স্ট্রেস ওভার স্ট্রেসের ফলে আমাদের যেমন ব্লাড প্রেশার বাড়তে থাকে বা শরীরের যে ইকুইলিব্রিয়াম সেটা কিন্তু নষ্ট হয়, কারণ শরীর তো বেসিক্যালি সমস্ত তন্ত্র, যদি তুমি দেখো সিস্টেমটাকে যদি তুমি দেখো তাহলে সেই শরীরের যে তন্ত্র রয়েছে তার মধ্যে সবসময় একটা ইকুইলিব্রিয়াম থাকার দরকার, অর্থাৎ সেখানে এনার্জির ইকুইলিব্রিয়াম, সেখানে ফুডের ইকুইলিব্রিয়াম, এবং সেই ইকুইলিব্রিয়ামটা যখন ডিসরাপ্টেড হয় তখনই আমরা কিন্তু স্ট্রেস অনুভব করি, এবং সেটা ব্লাড প্রেশার বা হার্ট রেট ইত্যাদির সঙ্গে ভীষণভাবে নেগেটিভলি কানেক্টেড বা নেগেটিভলি রিলেটেড। এবার তার জন্য যেটা করতে পারো তুমি, মনে করো ধরো তুমি যে ওষুধগুলো যেগুলো আছে সেইগুলো, যেমন তোমার বেসিক্যালি হার্ট রেট কন্ট্রোলার ওষুধ আছে, তারপর তোমার বিভিন্ন রকমের ব্লাড প্রেশারের ওষুধ আছে, এবার এরা সবাই কাজ করে ওই তোমার রিসেপ্টার মলিকিউলগুলোর ওপর গিয়ে কাজ করে, গিয়ে তারপর তাদেরকে স্লো ডাউন করে দেয়, বা কখনও কোনো হরমোনকে আপরেগুলেট করার দরকার হয় যখন তখন আপরেগুলেট করে, আবার ডাউন রেগুলেট করার যখন দরকার হয় তখন ডাউন রেগুলেট করে। এইভাবেই কিন্তু এটা মানে শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এর এটা যেমন ওষুধের ওপর নির্ভরশীলতা এসে গেল, অর্থাৎ কেমিস্ট্রি, কেমিস্ট্রিটাকে তুমি সেইভাবে খাবার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারো। সেই খাবার তুমি ধরো যেটা আমাদের আগেকার দিনে বলা হতো যে স্বাস্থ্যকর যে খাবার, এমনকি গীতাতেও আছে যে যে সাত্ত্বিক খাবার যাকে বলা হয়ে থাকে, সেরকম সাত্ত্বিক খাবার তুমি যদি নাও, অর্থাৎ ফল খেলে এর মধ্যে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার রয়েছে, সেইগুলো কিন্তু শরীরের যে হরমোনাল সিস্টেম সেই শরীরের হরমোনাল সিস্টেমকে সুস্থভাবে সুন্দরভাবে চালিত করে। এবং শুধু তাই নয়, যেমন মনে করো তুমি যখন খুব আনন্দ পাচ্ছ, অর্থাৎ কোনো কিছু ভালো কাজ করলে যে আনন্দ পাচ্ছ, অন্য কাউকে সাহায্য করলে যে আনন্দ পাচ্ছ, সেটা কিন্তু ওই একই রকমভাবে কিছুটা অক্সিটোসিনের প্রভাব পড়ে, যেটা যেরকমভাবে মায়েরা যখন শিশুকে দুধ খাওয়ান তখন যে হরমোন প্রভাব হয় সেই রকম হরমোনের প্রভাব। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু কার্যকারণের একটা সম্পর্ক আছে, এবং তার মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো আমাদের শরীরে নানা ধরনের হরমোন হিসেবে উপস্থিত রয়েছে, হরমোন এবং এনজাইম হিসেবে, এবং তাদের মধ্যে দিয়ে যে ফ্লো হয়, তার মধ্যে দিয়ে ফ্লো হয় তোমার ইলেকট্রন, অর্থাৎ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ, এবং সেইগুলি হচ্ছে নিউরো ট্রান্সমিশন বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে প্রবাহিত হয়, এবং তার যে সমন্বিত একটা একটা একটা সংশ্লেষ হয়, সেই সমন্বিত সংশ্লেষ বা প্রবাহের নামই কিন্তু এক সুস্থ জীবন, এবং সেটা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই বিভিন্ন রকমের যে ট্র্যাডিশনাল নলেজ, অর্থাৎ সাবেকি যে জ্ঞান যেটা আমাদের মধ্যে আর রয়েছে, সেটার থেকে যেন আমরা খুব বেশি সরে না যাই, কারণ সেগুলোও কিন্তু খুব কষ্টার্জিত জ্ঞান, এবং নানা ধরনের ওষুধ ধরে যেগুলো আজকে তৈরি হয় সেগুলোও কিন্তু ওই রকম ভেষজ থেকে হয়েছে, এবং সেগুলোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে। যেমন ধরো হলুদের কেমিক্যাল যেটা, সেটা হচ্ছে কার্কুমিন। এবার এই কার্কুমিন যেটা, সেটা কিন্তু একটা কেমিক্যাল, সেটা আজকালকার দিনে অ্যান্টি ক্যান্সার রোগেও ব্যবহার করা হয়। আবার তুমি যদি আগেকার দিনে মা ঠাকুমাদের কথা ভাবো, তারা কিন্তু দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবারের কথা বলতেন, অর্থাৎ সেটাও কিন্তু এক ধরনের অ্যান্টি অনকোলজিক্যাল একটা ড্রাগ, মানে কিন্তু সেটা আমরা শরীর ভালো রাখার জন্য খেতাম। কাজেই শুধু অসুস্থ হলে আমাদের শরীরকে দিকে নজর দিলে চলবে না, বরঞ্চ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শরীরকে খাবারটা ঠিক সময় মতো দিতে হবে, ঠিক পরিমাপ মতো খেতে হবে, সেই জায়গাটায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে একটা যে কৃষ্ণমূর্তির কথা না বলে পারছি না, তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন তার এক বক্তৃতায়, যে যতক্ষণ আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গ্যান যতক্ষণ আমাদের জানান না দেয় ততক্ষণ তারা ঠিক থাকে, যেই মুহূর্তে তারা জানান দিতে শুরু করে তখনই তাদের মধ্যে গোলযোগ শুরু হয়েছে। এবং আমাদের কিন্তু সেই অপেক্ষায় থাকার দরকার নেই কখন আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ জানান দেবে, বরঞ্চ আমরা তাদের সঠিকভাবে তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন থাকব এবং তাদেরকে সেইভাবে মেনটেন করব, রক্ষা করব, যাতে তাদেরকে আরও বহুদিন না জানান না দিয়ে কাজ করার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যে কতগুলো ক্লাসিক বা ধ্রুব সত্য আছে ওষুধ সংক্রান্ত, সেগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি না বলে পারছি না যে ভারতবর্ষের যেমন ধরো আয়ুর্বেদিক সিস্টেম, এই যে আমাদের যে চতুর্বেদ বলা হয় ঋক্সাম যজুর্বেদ এবং অথর্ববেদ, তার সঙ্গে কিন্তু ছিল আয়ুর্বেদ, এবং সেই আয়ুর্বেদে কিন্তু একই রকমভাবে নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রক্রিয়া সেগুলোকে নথিবদ্ধ করা হয়েছিল, এবং সেগুলো কিন্তু আগেকার দিনে ওই মটার পেস্টেল অর্থাৎ খলনুড়ির মধ্যে কবিরাজরা তাদের সম্বন্ধে জানতেন এবং সেই জ্ঞানটাও তাদের ছিল, এবং সেগুলোই আজকে কিন্তু ওই অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হয় পাশ্চাত্যের ট্র্যাডিশনে। আবার আরেকটু পূর্বে গেলে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনে, সেখানেও ধরা হয় যে খাবার হচ্ছে ওষুধের সমতুল্য, অর্থাৎ আমাদের যেমন বায়ু পিত্ত সেই রকমভাবে ওদেরও যে ধারণা সেটাও কিন্তু ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, এবং সেখানেও বলা হয় খাবারকে সবসময় ওষুধের মতো সতর্কভাবে খেতে হবে। যদি আমরা নিজেদের শরীরের মধ্যে যেটা ফাস্ট ফুড বা তথাকথিত প্রসেসড ফুড সেগুলো যদি আমরা বেশি পরিমাণে নিই, তখন কিন্তু কেমিস্ট্রিটা, বডির যে কেমিস্ট্রি, শরীরের যে রসায়ন, তার উপর এসে চাপ পড়ে এবং তখনই নানা রকমের শরীরে উপসর্গ দেখা দিতে পারে। কারণ একদিন আধদিনে হয়তো কিছু ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন যখন ওভার আ পিরিয়ড অফ টাইম, দিনের পর দিন যখন এটা চলতে থাকে, তখনই কিন্তু শরীর ভেঙে যায়। তার কারণ হচ্ছে শরীরের যে রাসায়নিক বিক্রিয়া, যে চক্র, সেটা আহত হয়।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: এই যে শারীরিক উপসর্গ, শরীরের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করলে। কিন্তু যেটা অনেক সময় অনেকেই জানতে চান, আমি নিশ্চিত যারা আজকে এটা দেখছেন তাদেরও অধিকাংশ এটা জানতে চাইবেন, এই যে যেটাকে আমরা এক কথায় বলি আবেগ, কারণ তার মধ্যে রাগ থাকতে পারে, বিরক্তি থাকতে পারে, উষ্মা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, এইগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া? যেটা আমাদের, আমরা যে মুহূর্তে কিন্তু এটা সুন্দরভাবে সকাল থেকে দিন শুরু করে ডেলি কোর্স যাকে বলে, ডেলি কোর্সে যেই ঢুকলাম তখন কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সজাগ, মানে এই আবেগের যে নানান মাধ্যম সেগুলো সজাগ হচ্ছে, তো সেগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া?
1: একদম, সেগুলো সম্পূর্ণভাবে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া। এবং তুমি যে আবেগের কথা বললে, যে ইমোশন, সেই আবেগ কিন্তু ক্লাসিক্যালি, মানে তুমি যদি সাইকোলজি বা কগনিটিভ নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে আবেগ হচ্ছে ভয়, আবেগ হচ্ছে তোমার এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা, সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর্থাৎ যৌন উত্তেজনা, ভীতি, রাগ, ক্ষোভ, এগুলো সবই আবেগের মধ্যে পড়ে। এবং এগুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে নিউরো এন্ডোক্রিনাল রেসপন্স হয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং আমাদের যে হরমোনের যে তন্ত্র তারা একসঙ্গে উত্তর দেয় এবং তার ফলে আবেগটা যায়। এবং এই যে আবেগের যে মূল স্থান যেখান থেকে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে, যেমন ভয়ের জন্য ব্রেনের যে অ্যামিগডালা সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তাকে অ্যাক্টিভেট করার জন্য হরমোন থাকে, এবং এই অ্যামিগডালা যখন এক্সাইটেড হয় তখনই কিন্তু একটা ভয়ের কারণ আসে। আবার এটাকেই যদি তুমি একটু অন্য রকমভাবে দেখো, তাকে শিল্পেও মানুষ ব্যবহার করেছে। কীরকমভাবে? যেমন মনে করো, যেখানে তুমি হয়তো সম্পূর্ণভাবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের যে মানুষ, তারা যেমন নড়তে থাকা হলুদ, কালো বা সবুজ এই রকম জিনিস দেখে তারা ভয় পেতেন, কারণ সেখানে তার মানে তার জীবনে সংকট উপস্থিত, কারণ সেখানে একটা লুকোনো বাঘ আছে। অথচ তুমি আজকের দিনে যদি ছবিতে তুমি যদি ওই রকম ধরনের কন্ট্রাস্ট দেখো, তাহলে যেটাকে মানে বলা যেতে পারে ওই অ্যামিগডালাকে এক্সাইট করার জন্য যেরকম মোটিভ, লেট মোটিভ সেটা ব্যবহার করা হয়েছে, তাহলে যেটাকে মানে বলা যেতে পারে ওই অ্যামিগডালাকে এক্সাইট করার জন্য যেরকম মোটিভ, লেট মোটিভ সেটা ব্যবহার করা

0: যদি আপরেগুলেশন বা ডাউন রেগুলেশন অসুবিধা হয় তখন আমাদের শরীরে নানা রকমের উপসর্গ দেখা যেতে পারে। অর্থাৎ ডোপামিনও যেমন কেমিক্যাল, সেরকমভাবে অক্সিটোসিন, সেরোটোনিন এগুলো সমস্তই হচ্ছে কেমিক্যাল। এদেরই আপরেগুলেশন এবং ডাউন রেগুলেশন এর মাধ্যমে কাজ হয় এবং এগুলো জেনারেলি তোমার হাইপোথ্যালামাস অর্থাৎ ব্রেনের মধ্যে যে অংশ রয়েছে এই হাইপোথ্যালামাস এবং অ্যামিগডালা এগুলোর মাধ্যমেই অর্থাৎ লোয়ার কর্টেক্সে যেগুলোকে বলা হয় লিম্বিক সিস্টেম তার মাধ্যমে কিন্তু এগুলো রেগুলেটেড হয়। এবং তাই আমি বলবো যে নিউরো এন্ডোক্রিনাল সিস্টেম অর্থাৎ স্নায়ু এবং হরমোনতন্ত্র এগুলো একসঙ্গে মিলে কাজ করে এবং এদের মধ্যে যে মেসেঞ্জার অর্থাৎ যে পিয়ন রয়েছেন সেইগুলোই কিন্তু কেমিক্যাল এবং সেগুলোই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড সেইগুলো কাজ করে এবং তার মাধ্যমে তড়িৎ প্রবাহ হয় এবং সেই প্রবাহের মধ্যে দিয়েই এরা আপরেগুলেটেড বা ডাউন রেগুলেটেড হয় এবং সেগুলোকে বিজ্ঞান আজকে FMRI দিয়ে বা EEG দিয়ে এগুলোকে সম্পূর্ণভাবে বুঝে থাকে। এবং শুধু তাই নয়, শুধু স্ট্রেসই কেন, যে কোনো ভালো জিনিসও, যেরকম ছবির কথা বললাম, যে কোনো ভালো জিনিসও আমরা কিন্তু এর মাধ্যমে এই এই কেমিক্যালগুলোর মাধ্যমে রাসায়নিকগুলোর মাধ্যমে হরমোনের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং এগুলোই আমাদের উপলব্ধির কারণ। এবং সেগুলোর যে যে সিস্টেম্যাটিক বা ইকুইলিব্রিয়াম ফ্লো সেগুলো আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে রেখে দেয়।
1: তুমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসছো, আমি এইটার কিউ নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো। এই যে তুমি ভয়ের কথা বললে, সুন্দরভাবে ব্যাখ্যাও করলে, যে আমরা দেখি মানে মানুষ কি ভয় পেতে ভয় পায় না ভয়টাকেও কোথাও না কোথাও কোনো জায়গায় এনজয় করে, তা না হলে এই যে ধরো ভয়ের বই, হরর ফিল্ম এগুলো লোকে দেখতো না এই বিরাট সংখ্যায়। তার মানে লোকে কোনো না কোনোভাবে ওই যে ভয়টা পাচ্ছে তার থেকেও কি কোনো একটা হরমোনাল সিক্রেশন, যার জন্যে ভয়টা দেখতেও ভালোবাসে। মানে আমি মুখে হয়তো বলছি না, এটা শুনতে খুবই একটা ওই আপাত স্ববিরোধী বা সোনার পাথরকাটির মতো লাগবে, কিন্তু ঘটনাটা কি তাই যে ভয় পেতেও বা ভয় পাওয়ার মধ্যে একটা কোথাও বিনোদন বা ভয় পাওয়ার থেকে কিছু একটা শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া মনে হয় যার জন্য আমরা পয়সা দিয়ে টিকিট কেটেও ভয় দেখতে চাই, তো এইটা মানে কোথা থেকে?
0: এটা খুব দারুণ কথা বলেছো, একদমই ঠিক। এবং এটাকে কিন্তু আমাদের ধরো ভয়কে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আজকে ভীষণভাবে ব্যবহার করে এবং তার কারণটা হচ্ছে এইটাই, যেটা ইভলিউশনারি কারণ। এবং এই সম্বন্ধে খুব সুন্দরভাবে বলেছেন নিউরোসায়েন্টিস্ট ভি রামাচন্দ্রন তার বইগুলোয়। এবং সেই প্রসঙ্গে আমি আসছি, যেমন ধরো তোমার ওই আঁকার ক্ষেত্রে বললাম, যেটাকে বলা যেতে পারে ওই এফেক্টটা, যে তুমি একটা জিনিস দেখছো কিন্তু সেই জিনিসটা হয়তো তোমার ডিপ সাইকোলজি যেটা বা সাবকনশিয়াসে সেটা একটা ভয়ের উদ্রেক করছে, কিন্তু তুমি আজকে এই মুহূর্তে জানো তুমি যে জায়গায় প্রতিষ্ঠিত সেখানে সেরকম প্রে প্রেডেটার সেই ভয়ের কোনো কারণই নেই। অর্থাৎ তুমি যেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভয়ের সেরকম কোনো ডিপার কোনো রেজাল্ট নেই বা কোনো উত্তর নেই যে আমার আজকে অস্তিত্ব বিপন্ন হবে, যেই মুহূর্তে তোমার নার্ভাস সিস্টেম সেটাকে উপলব্ধি করছে তখনই সেই নার্ভাস সিস্টেমে রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেটেড হচ্ছে আর তাতেই আমাদের যে হরমোনগুলো যেগুলো আনন্দদায়ক হরমোন সেইগুলো রিলিজ করছে এবং ফলে আমরা আনন্দ পাই। অর্থাৎ ভীতির আড়ালে মানে ভীতির উদ্রেক, ভয়ের উদ্রেক একটা সিস্টেম নিয়ে গিয়ে তুলছে ওপরে নিউরো এন্ডোক্রিনাল সিস্টেমকে গিয়ে, তারপর যেই মুহূর্তে দেখছে যে আসলে এতে আমার অস্তিত্ব বিপন্ন নয় সেই মুহূর্তেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে এবং যেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি আনন্দ পাচ্ছ। কাজে তুমি যাচ্ছ যে জন্য সেটা হচ্ছে ওই আনন্দটা পাওয়ার জন্য। এবং এটা তুমি ভয়ের সিনেমাতেই বলো বা ডিজনিতে তুমি গিয়ে হরর হাউসে বসার অভিজ্ঞতাই বলো বা তুমি কোনো রোমাঞ্চকর বই পড়ছো সেখানেও যে রোমহর্ষক ভয়ের কাহিনী সেটাই বলো বা আঁকায় যে ওই ভেজা শাড়ি বা অদৃশ্য একটা ভাবনা বা কোনো কোনো অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ যেটা হয়তো প্রচ্ছন্নভাবে রয়েছে তাকে আবিষ্কারের আনন্দে বলো, সেভাবেই তুমি আনন্দ পাও এবং যেই মুহূর্তে তুমি আনন্দ পাও সেটা হয়ে ওঠে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
1: মানে ভয় থেকেও একটা আনন্দ তৈরি হয় যদি না সেটা আমায় স্পর্শ করে,
0: ঠিক
1: সেক্ষেত্রে যেটা নিজের বেলায় অ্যান্টিসেটিক পরের বেলায় দাঁত কবাটি, অর্থাৎ তোমার জন্য ভয় হোক কিন্তু ভয়টা যেহেতু আমাকে স্পর্শ করছে না আমি ভয়টাকে এনজয় করি। এইরকম একটা কোথাও ন্যাচারাল আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া।

0: মধ্যে আছে আর কি, মানে এটাকে আমরা চাই বা না চাই এটা এটাও একটা স্পন্টেনিয়াস ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে।
1: কিছুটা মানে ঠিক হলো, পুরোটা নয়। কারণ যেই মুহূর্তে মনে করো তুমি দেখছো যে ভয়টা তোমার, অর্থাৎ তুমি মানে এখানে মানুষ কিন্তু তোমার অস্তিত্বকে বিপন্ন করছে না, তখনই তুমি আনন্দ পাও। এবং সেটা আজকের কন্টেম্পোরারি মানুষদের জন্য সত্যি, মানে আমাদের এই সভ্য সমাজে যে মানুষজন রয়েছেন তাদের জন্য সত্যি। কিন্তু এবার মনে করো কোনো অন্য ফ্রেমওয়ার্কে গেলেন, তখন সেই ফ্রেমওয়ার্কে যে মানুষজন আছেন তাদের ক্ষেত্রে হয়তো সেটা আলাদা রকমের হতে পারে। যেমন আমি রিসেন্টলি কলকাতা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে খুব সুন্দর একটা সিনেমা দেখছিলাম, মরে যাওয়া হাতিদের ওপর। এবং সেখানে একজন প্রজাতির মানুষ দেখাচ্ছিলেন যে কীভাবে তারা হাতিদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, এবার সেটা ট্রাইবাল, একদম পুরোপুরি আদিবাসী। তাদের সিস্টেম মানে ভয়ের যে সিস্টেম, আমাদের ভয়ের যে সিস্টেম, সেটা কিন্তু আলাদা হবে। কারণ তাদের ক্ষেত্রে ওই অ্যাডাপশানের জন্য তারা হয়তো এরকম বন্য প্রাণী বন্য জন্তুতে ভয় পায় না, কিন্তু সেই পরিস্থিতিতে গিয়ে আমাদের যদি কেউ গবেষক না হন বা বন্যপ্রাণী রিসার্চ করছেন এরকম রিসার্চার না হন, সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ভয়ের কারণ। অর্থাৎ তোমার কন্ডিশনিং, অর্থাৎ চারপাশের যে আবহ, সেই আবহের মধ্যে তুমি কীভাবে রয়েছো এবং তার মাধ্যমে যে কৃষ্টিগত বড় হয়ে ওঠা, সেই কৃষ্টিটাও কিন্তু একটা জরুরি অংশ, যে ভয় পেলে কি ভয় না পেলে তার।

0: खनि खनि नयन कोन अनुसरई, खनि खनि बसन धुली तन भरई, खनि खनि दसन छटा छूट हास, खनि खनि अधर अगे करु बास, चौकी चले खनि खनि चलु मंद, मनमथ पाठ पहिला अनुबंध, हृदय मुकुल हेरी हेरी थोर, खनियाचर दाए खनी होए भोर।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বাক্যে এমনি একটা ভয়ের ব্যাপার আছে, কিন্তু খাঁচায় বন্দি থাকলে দেখতে ভালোবাসি, এনজয় করি। বা যারা ওয়াইল্ড লাইফ হয় তারা যখন বনে যান, মানে হাহুতাস করেন যে এবারে বাঘ দেখতে পেলাম না। অর্থাৎ বাঘ দেখাটা যতক্ষণ না সেই ব্যাঘ আমাকে অ্যাটাক করছে ততক্ষণ তার মধ্যে একটা বিনোদন বলো, আনন্দ বলো, ভালো লাগা বলো আছে। সেই বাঘটাই আমার উপর ঝাঁপিয়ে পড়লে সেটা অন্য অনুভূতির তৈরি হয়।
1: একদম ঠিক।
0: তো এই সুন্দরভাবে এতক্ষণ তুমি চালাচ্ছিলে, এইবার আমরা মানে একটা দিনের শেষ ভাগ তুমি একেবারে ভোর দিয়ে শুরু করেছিলে, এই রাত্রির বেলায় যখন আমরা খাওয়া দাওয়ার পরে যে ঘুমোতে যাচ্ছি, যেটা তুমি বলতে পারো যে আধ্যাত্মিক ব্যাখ্যায় সুষুপ্তির দিকে যাচ্ছি, সাময়িক একটা সুষুপ্তির দিকে যাচ্ছি, কোষ কলাগুলো আমাদের তারাও একটা ঘুমিয়ে পড়ছে, সেই সময় শরীরের মধ্যে কি খেলাটা হয়? তখনও তো নিশ্চয়ই নাকি যখন ওই সুষুপ্তির সময় যখন রসায়নগুলো বিশ্রাম, মানে রাসায়নিক যে এগুলো আছে সেগুলো বিশ্রাম নেয় না, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া চলতেই থাকে
1: না? শরীর কিন্তু সেই অর্থে ব্রেন কিন্তু ঘুমোয় না, ব্রেন সবসময়ই তার কাজ চালাতে থাকে। এবার যেটা হয়তো আমরা কিছুটা মানে অবহিত থাকি না, সেটা হচ্ছে আমাদের মানে আমাদের জেগে থাকাটা থাকে না, কিন্তু শরীরের যা কাজ সেগুলো সমস্তই হতে থাকে। এবং ইমিউন সিস্টেম তখন একটুখানি, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা যেটা শরীরের, সেটা তখন একটুখানি নিচের দিকে থাকে। সেই কারণে দেখবে যে শরীর খারাপ হওয়া যেগুলো, সেগুলো যেমন হার্ট অ্যাট্যাক বলো বা অন্যান্য ধরনের রোগ বলো, সেগুলো কিন্তু সেই কারণে রাতের বেলার দিকে বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয়। কারণ ওই সময় প্রতিরোধ ব্যবস্থা, শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা, তারা একটুখানি ঝিমিয়ে থাকে। কিন্তু এসেনশিয়াল সার্ভিসেস যেগুলো, অর্থাৎ এসেনশিয়াল যে সিস্টেম যেগুলো খুব জরুরি সিস্টেম, যেমন হৃৎস্পন্দন বলো বা বা আমাদের মনের মধ্যে যে মগজের মধ্যে যে কাজকর্ম, মস্তিষ্কের যে কাজকর্ম, ব্রেনের যে ওয়ার্ক, সেগুলো কিন্তু চলতে থাকে। এবং তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশানও প্রসেস করি, এবং সেই প্রসেসিং অফ ইনফরমেশানের জন্য কিন্তু তখন কেমিক্যাল সিস্টেম, শরীরের যে কেমিক্যাল সিস্টেম, সে হরমোন তন্ত্র, সেগুলো কিন্তু অব্যাহত থাকে তাদের কাজকর্মে, এবং সেগুলো চলতে থাকে এবং বিশেষভাবে একদম ওইভাবে কিন্তু তখন আমরা সেই অর্থে কিন্তু আমাদের শরীরের রসায়ন তন্ত্র যেটা, সেটা কিন্তু জেগেই থাকে।
0: একেবারে আলোচনার শেষ পর্যায়ে শেষ দিকে চলে এসেছি, একটা না জিজ্ঞেস করেই পারছেন যে অনেক সময় এইরকম একটা বিশ্বাস থাকে যে কিছু খুচখাচ্ছিলাম কিছু হলে, আমরা অনেক সময় বাড়িতে বলি, আমরাও এটা শুনেই বড় হয়েছি, ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে। এই যে ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ এটার মধ্যে একটা বিশ্রাম, মানে ঘুমোলে অন্য সব কিছু যেহেতু কোয়াইট একটা ইয়ে হয়ে যাচ্ছে, সেই সময় কি সেরে ওঠার একটা প্রবণতা বাড়তে থাকে না? যেটা ইটস এ মিথ
1: না, একদম
0: ঘুমিয়ে পর সেরে যাবে
1: না, কারণ সেটা ধরো সেটা কি বলা হয়ে থাকে, ধরো সেলফ হিলিং, অর্থাৎ শরীর তখন নিজেকে রিপেয়ার করতে শুরু করে। এবং যে কারণে ঘুমটা ভীষণ দরকার, যেভাবে ধরো ইঁদুরের ওপর কিছু এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে যে ইঁদুরকে যদি ঘুমোতে না দেওয়া হয় তখন তার মধ্যে প্রচুর স্ট্রেস তৈরি হয়, এবং সেই স্ট্রেস থেকে হ্যালুসিনেশন হতে পারে, সেই স্ট্রেস থেকে অন্যান্য আনুষঙ্গিক প্রবলেম বা সমস্যাও দেখা দিতে পারে। অর্থাৎ ঘুমানোটা কিন্তু ভীষণভাবে জরুরি, যাতে করে পুরনো কোষগুলো সেগুলো সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়, হয়ে নতুন কোষ যেগুলো আসার তারা চলে আসে, সেগুলো আমাদের কলায়, অঙ্গে, প্রত্যঙ্গে, এই এই যে নতুন করে সংশ্লেষ হওয়া, সেইটা কিন্তু হয়ে থাকে রাত্রির দিকে। এবং তুমি হয়তো এটাও জানবে যে আমরা কিন্তু সবসময় ভীষণভাবে নিজেদেরকে রিজেনারেট করি, আমাদের বডি সবসময় রিজেনারেট করে। এই রিজেনারেশনের একটা প্রত্যন্ত অংশ, একটা অত্যন্ত জরুরি অংশ হচ্ছে এক্সক্রিশন, এবং সেই যে রেচনতন্ত্র, সেইটাও কিন্তু ভীষণভাবেই তখন জাগ্রত থাকে রাতের বেলা, অর্থাৎ নতুন লাইন তৈরি হয়। কাজে আমরা কিন্তু প্রতিনিয়ত ওই রাতের ঘুমের মাধ্যমেই কিন্তু আমরা নবায়িত হই, এবং এই যে নবায়িত হওয়া বা নবীকরণ, এই পদ্ধতিটা কিন্তু ঘুমের মধ্যেই হয়, এবং এটা কিন্তু পুরনো দিনের যে কথাটা বলা হতো যে ওই তুমি যেটা বললে যে একটু ঘুমিয়ে নে তাহলে শরীর সুস্থ হয়ে যাবে, বা তুমি আগের দিন যেটা বলেছিলে স্লিপ ওভার ইট, ডিসিশনের বেলায় স্লিপ ওভার ইট, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সাবকনশিয়াস তখন ওই কাজটা করে। বা কোনো বড়, মনে করো বড় শিল্পী, সেটা আমরা আগের দিনও ডিসকাস করেছি, বড় শিল্পী বা বড় সাহিত্যিক বা বড় বিজ্ঞানী, তারা যে স্বপ্নের মধ্যে যেটা দেখেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সাবকনশিয়াসে প্রসেসড যে ভাবনা, সেটাই কিন্তু তাদের মধ্যে সকালবেলা বেরিয়ে আসে। এই ঘুম থেকে ওঠার মাধ্যমে, কিন্তু সেটা হয়েছে কিন্তু রাতের গভীরে, গভীর নিদ্রায়।
0: মনটা ভূমাত্রিক হওয়া এই সুবিধাটা আছে,
1: একদম
0: একটা মাত্রা ঘুমিয়ে থাকলে অন্য মাত্রায় হয়তো ওইটা প্রসেস হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে যে একেবারে দিন শুরু থেকে শুরু করে একেবারে দিনের শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ 24/7 সাইকেল সেখানে কিভাবে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকে আমাদের শরীরের মধ্যে, যেগুলো আমরা বুঝতেও পারি না অথচ হয়ে চলেছে, কিন্তু তার মধ্যে দিয়েও একটা রিজেনারেশন, যেদিন বোধ হয় আমরা এই রিজেনারেশনটা করতে পারবো না সেদিনই যেটাকে আমরা মৃত্যু বলি ওইটা নেমে আসে। তার আগে পর্যন্ত ওই একটা প্রসেস অফ রিজেনারেশন আমি যেটা খুব স্পন্টেনিয়াস সেটা হয়ে যেতেই থাকে। তো আমরা আশা করব আপনারা আজকের এই আপাত জটিল কিন্তু যেভাবে উপভোগ্যভাবে উনি ব্যাখ্যা করলেন সেইগুলো মাথায় রেখে আপনাদের দিন, আপনাদের প্রসেস অফ রিজেনারেশন আরও অনেক সুন্দর হবে, স্মুথ হবে, সিমলেস হবে। আপনারা দেখতে থাকুন প্রযুক্তি তক্ক গপ্প, হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেসে, এবং আপনাদের মতামত অবশ্যই অবশ্যই আমাদের জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে আরও বলুন, যাতে আমরা আরও উৎসাহিত হই বিজ্ঞানকে একেবারে, মানে বিজ্ঞান যেটাকে বলা হয় বিশেষ রূপে জ্ঞান, সেই বিশেষ রূপে জ্ঞানটাকে একেবারে বিশেষভাবে আপনাদের কাছে অত্যন্ত সহজ করে, প্রাঞ্জল করে যেভাবে উনি দেন পৌঁছে দেওয়া।

পঞ্চমের জাদুকারখানা, সুরেশ পার্ক, ছন্দে ঝড়, মন নাচে নিজের অজান্তে। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কেবল স্মরণ নয়, আজ এক সুর সিনেমা, এক রিদিম রোমাঞ্চ, একটা মিউজিক্যাল বাজিমাত, যাকে আমরা ডাকি রাহুল দেব বর্মন বলে, যার আরেক নাম পঞ্চম। পঞ্চম মানে কি? পঞ্চম মানে চোখ বন্ধ করলেই মাথার ভিতর একটা ড্রাম রোল, হঠাৎ একটা গিটার রিফ, আর মনের ভিতর আজ এই গোটা আড্ডাটায় আমরা শুধু গল্প বলবো না, আমরা পালস ধরবো, বিট শুনবো, সুরে সুরে উড়ে যাব। কারণ পঞ্চমীর গান মানে যেখানে থেমে যাবেন ভাবছেন, ঠিক সেখানেই শুরু হবে নতুন রং। চলুন পঞ্চমের জাদুকারখানার দরজা খুলে দিই, শুধু গানের চলে গানের পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

কিছু মানুষ সুর বানান আর কিছু মানুষ সুরকে বানান জীবনের শর্টকাট রাস্তা। পঞ্চক ঠিক তেমন, তার গানে প্রেম আছে কিন্তু প্রেমটা ফিকে গোলাপ নয়, প্রেমটা নিয়ন আলো, প্রেমটা চোখ টিপে দেওয়া শহর, শহরের রাত। তার গান শুনলে মনে হয় পায়ের কাছে মেঝেটা হঠাৎ ডান্স ফ্লোর হয়ে গেছে আর বুকের ভেতরটা রেকর্ড প্লেয়ার। তাহলে চলুন না এই রিদমের রাস্তায় হাঁটি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন সুভায়নের সাথে আড্ডা জাংশন, যেখানে দুঃখ সব দুঃখ বলে যেন নেচে ওঠে।

পঞ্চম দা সুর যেন একটা অদ্ভুত চতুর দুষ্টুমি এনে দেয়, ঠিক যেন বাচ্চা ছেলের মতন খেলনা খুলে খুলে দেখে এটার ভেতর কি আছে, ওটাতে কি শব্দ বেরোয়। আর ঠিক এইখানেই তিনি আলাদা। তিনি কেবল যে সুর করেছেন তা নয়, তিনি শব্দকে করেছেন পরীক্ষাগার, একটা মিউজিক্যাল ল্যাবরেটরি যেখানে অসম্ভব শব্দটা ঢুকতেই পারে না। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ, মন যখন ছন্দহারা, পঞ্চমের বিটে ফিরুক আজ আমাদের মনের ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনকে নিয়ে আজ আমাদের আড্ডাটা খুব জমে উঠেছে। হ্যাঁ, আপনি যেমন এক্সাইটেড, আমি শুভায়ন আড্ডা জাংশনে ইকুয়ালি এক্সাইটেড। পঞ্চম বানে শুধু কিন্তু ঝাঁ চকচকে বিট নয়, পঞ্চম বানে স্মৃতির ভেতর হঠাৎ হাসি ফুটে ওঠা, কখনো ক্যাসেটের ফিতে জড়িয়ে থাকা একটা বিকেল, কখনো রেডিওয়ে মাঝরাতে ভেসে একটা আশা, একটা গান, একটা দীর্ঘশ্বাস, একটা নরম নিস্তব্ধতা, আর এইখানেই তার মানবতা। তিনি আমাদের শেখান ভালো থাকা মানে সবসময় সিরিয়াস হওয়া নয়, কখনো কখনো নিজেকে একটু হালকা করাই সবচেয়ে বড় থেরাপি। আড্ডা জাংশনে ফিরব আবার আরও কিছু গানের পর। আমি শুভায়ন, কোথাও যাবেন না।

আমি শুভায়ন ফিরলাম আবারও আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। তবে খালি হাতে নয়, বলিউডের অন্দরমহল নিয়ে নানা গল্প শোনা যায়, কিন্তু কিছু ঘটনা এমনও আছে যা পেশাদারিত্ব আর শিল্পের প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত রয়ে গেছে। সময়টা 60-এর দশক। পরিচালক এস এ আকবর তৈরি করেছেন ছোটে নবাব, ছবির প্রযোজক ছিলেন মাহমুদ। প্রথমে সঙ্গীত পরিচালনার জন্যে ভাবা হয়েছিল শচীনদেব বর্মনকে, কিন্তু সময়ের অভাবে তিনি কাজটি করতে পারেননি। তখনই মেহমুদের নজর পড়ে তারই সহকারী হিসেবে কাজ করা এক তরুণ প্রতিভার উপর। হ্যাঁ, ঠিক ধরেছেন, পঞ্চমদা অর্থাৎ আর ডি বর্মন। এটাই ছিল আর ডি বর্মনের প্রথম ছবি সঙ্গীত পরিচালক হিসেবে। আর প্রথম ছবির সঙ্গীতে তিনি কণ্ঠ হিসেবে বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকরকে, কিন্তু তখন শোনা যায় পরিস্থিতি মোটেও সহজ ছিল না। কেউ কেউ বলেন তখনকার এই সহজ না থাকার কারণ হচ্ছে লতা মঙ্গেশকর ও শচীনদেব বর্মনের সম্পর্কের টানা পড়েনের জেরে দুজনে একসঙ্গে কাজই করতেন না। সব জেনেও আর ডি পিছিয়ে পড়েননি, পিছিয়ে আসেননি। জয়দেবের সাহায্যে তিনি লতা মঙ্গেশকরের কাছে পৌঁছন। ছোটবেলা থেকেই লতাজির স্নেহভাজন ছিলেন পঞ্চম। এমনকি একসময় অটোগ্রাফ নিতে গেলে লতাজি মজাক করে লিখেছিলেন, দুষ্টুমি বন্ধ করো পঞ্চম। বছর কয়েক পরে সেই দুষ্টু ছেলেই যখন নিজের প্রথম সুরে গান গাওয়ার অনুরোধ জানালো, লতা মঙ্গেশকর ব্যক্তিগত সমীকরণকে দূরে সরিয়ে রেখে রাজি হয়ে গেলেন। জন্ম নিল সেই গান ঘর আয়া ঘির আয় সাওয়ন। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শিল্পীরা ব্যক্তিগত মতভেদকে অনেক সময় শিল্পের স্বার্থে পাশে সরিয়ে রাখতে পারেন, আর সেই কারণেই হয়তো ইতিহাসে অমর হয়ে থাকে এমন কিছু সুর, এমন কিছু গল্প আর এমন কিছু শিল্পী। আপনাদের অনুমতি নিয়ে আমি শুভায়ন এবার কি একটু থামতে পারি? কারণ পঞ্চমের ভেতরে যে শুধু বিট ছিল, শুধু রিদম ছিল, শুধু গিটারের রিফ ছিল তা নয়, ছিল এক অদ্ভুত কোমল মানুষও। তিনি কেবল নাচাননি, তিনি ভিজিয়েছিল। তার সুরে থাকে এমন এক ছায়া যেখানে হাসির আড়ালে থাকে নরম কষ্ট। ঠিক যেমন হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে চুলের ফাঁকে লুকিয়ে থাকে গোপন শীতলতা। ফিরবো আবারও কয়েকটা গানের পর, কোথাও যাবেন না। আমি তো থাকবো, আপনিও থাকবেন তো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মন, হ্যাঁ সত্যি মন বেঁধে রাখা যায় না। ওনার যা কম্পোজিশন, ওনার গানে আমরা সবসময় যেন বিহ্বল হয়ে উঠেছি, এখনও হয়ে পড়ি। শ্রোতা বন্ধু, ভালোবাসা কি শুধুই আই লাভ ইউ বলা? না, ভালোবাসা কখনো কখনো, বিশেষ করে এই পঞ্চমদার মতো শিল্পীর প্রতি ভালোবাসা একটা যেন ইন্টারলিউড, যেখানে কেউ কিছু বলে না তবু সব কথা হয়ে যায়। পঞ্চমের প্রেমে গানগুলো শুধু যেন চোখের ভাষা, নীরবতার স্বরলিপি, আর তাই ভালোবাসার রেডিওতে পঞ্চম মানেই মাস্টার ফ্রিকোয়েন্সি।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের সুরে স্বাধীনতা মানে রাগরাগিনীর খাঁচা ভেঙে ছন্দকে মুক্ত করে দেওয়া, একটা বাঁশির পাশে হঠাৎ গিটার, একটা ঢোলের পাশে হঠাৎ সিটির দুষ্টুমি, আর একটা তবলার পাশে হঠাৎ চিরুনি, তল্লাশি নয় তবু সব মিলিয়ে তৈরি হয় একটা নতুন আকাশ। আজও তার গান শুনলে এবং শোনালে মনে হয় এই তো জীবনটা আবার একটু রং পেয়ে গেল। গানের ওপারে আড্ডা হবে আবার। শুনছেন রেডিও বাংলানেট.com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

সত্যি আমাদের জীবনে এখন সব কিছু যেন প্রায় অনেকটাই অনিশ্চয়, তবু তার মধ্যে যেন পঞ্চমদা তার গান দিয়ে তার সুর দিয়ে শিখিয়েছেন, সৃষ্টিশীলতা মানে সাহস করে নতুন শব্দ খুঁজে আনা, নতুনকে জানা আর পুরনোর মধ্যে নতুনকে খোঁজা। যে মানুষটা একটা পরিচিত সুরের গায়ে অচেনা রং লাগাতে পারে সেই তো আসল শিল্পী, আর পঞ্চমদা সেই সাহসের নাম, সেই চমকের নাম, সেই চল একবার অন্যভাবে ভাবি তার নাম আর্টি বর্মন।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর যদি জিজ্ঞেস করি একটা ছোট্ট প্রশ্ন, আর ডি বর্মন, শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মন, পঞ্চমদা আমাদের কি দিয়েছেন? উত্তর হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছেন, তিনি দিয়েছেন মনের ভেতর জমে থাকা ক্লান্তির উপর একটা বিটের হাওয়া। তিনি দিয়েছেন শহরের রাতকে একটা সুরের কাঁধ। আর সবচেয়ে বড় কথা, তিনি দিয়েছেন শুনে ওঠার আনন্দ, যে আনন্দে হঠাৎ মনে হয়, আরে জীবন তো একটু জাস্ট একটা মিউজিক, একটা থেরাপি, একটা আড্ডা, একটা জাংশন। আর সেই মিউজিক্যাল মুডের সঙ্গী আপনি, তাই তো হাজারো কাজের ফাঁকে ঠিক চলে আসেন সপ্তাহের শেষে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পঞ্চমের সুরেই ফিরুক আমাদের মনোনিবেশ।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকে ছিল এই পঞ্চম পর্যায়ের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের প্রতি আমাদের ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুরের জলেই সুর পুজো, আর আপনার ভেতরের মানুষটা একটু নেচে উঠুক, কারণ পঞ্চম মানেই জীবনের বুকের ভেতর একটা হঠাৎ কেউ যেন বলে ওঠে, যেতে যেতে পথে হলো দিদি। আজকের আড্ডা জাংশনে আরও বেশি করে আর ডি বর্মনের মেতে উঠে আরও বেশি করে আড্ডা দেওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে না, সময় কিন্তু আর নেই। তাই আমি শুভায়ন অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি এই সপ্তাহের জন্য আপনার কাছে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আড্ডায় থাকবেন, জাংশনে থাকবেন, থাকবেন রেডিও বাংলা নেট .com-এ।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে, সে বিষয়টা না থাকলে কিন্তু আমাদের সভ্যতা কোনো মতেই তৈরি হতো না এবং টিকেও থাকতো না, এবং সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলেই কিন্তু এই ক্লাইমেট পরিবর্তনের এত বিভীষিকা আমরা দেখতে পাচ্ছি। কথা বলছি অরণ্যকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের দিনে আপনার সঙ্গে শেয়ার করব এই অরণ্য, এই জঙ্গলকে নিয়ে কিছু কথা। এই অরণ্য যা কিনা আমাদের পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, তো এই অরণ্যকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: এই পোড়া শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT assets management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

জঙ্গল বা অরণ্য, এই অরণ্য কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রাণীদের বাসস্থান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জঙ্গল বা অরণ্য নিয়ে। তো যে কথা বলছিলাম যে অরণ্য কিন্তু আসলে দেখতে গেলে আমাদের স্থলচর যে সমস্ত প্রাণীরও রয়েছেন তাদের প্রত্যেকেরই প্রায় বাসস্থান। তার কারণ একটি হিসেব করে দেখা গেছে যে স্থলচর যত প্রাণী আছে তার 80% বাস হচ্ছে জঙ্গলের মধ্যে। কাজে এই জঙ্গল ফুরিয়ে যাওয়া অর্থাৎ তাদের বাসস্থানও ফুরিয়ে যাওয়া। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই?

0: ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: কথা যখন ওঠে তখন আমরা একটা ব্যাপারই বলি যে জঙ্গল আমাদের জন্য খুব বেশি করে অক্সিজেন প্রোভাইড করে, আর সেটা না থাকলে আমরা বেঁচেই থাকতে পারতাম না। কিন্তু এর বাইরেও কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কাজ জঙ্গল কিংবা অরণ্য করে। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জঙ্গল বা অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে জঙ্গল কিন্তু অক্সিজেন প্রোভাইড করা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ করে। এক, মাটির ক্ষয় রোধ অর্থাৎ সয়েল ইরোশন আটকে দেয়। এবং আরও একটি কারণ হচ্ছে এই জঙ্গলের জন্য কিন্তু আমাদের বৃষ্টিপাতটা ঠিকভাবে হয়, অর্থাৎ জঙ্গল যদি না থাকতো তাহলে বৃষ্টিপাত সেভাবে হতোই না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসলে এ অরণ্যকে নিয়ে অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর অনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
2: কবি হবে

0: একদিন কবি হবে নটবরগুপ্ত।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমরা মনে করি যে এই পৃথিবীর প্রায় অনেকটাই আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু জানি বলুন তো? সে নিয়ে কিন্তু একটা বিশাল তর্ক থেকে যাবে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি ওরা বসে আছি আপনার মুখোমুখি, আর জঙ্গলকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর অনেকটাই আমরা জানি না, সেই একই কথা প্রযোজ্য কিন্তু জঙ্গলের ক্ষেত্রেও। এই অরণ্য কিংবা জঙ্গলে যে সমস্ত গাছ রয়েছে তার প্রায় 65%-এর বেশি স্পিসিস আমরা নিজেরাই জানি না, তাহলেই ভাবুন। তো এটাও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই জঙ্গলকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বর্তমানে পৃথিবীর পক্ষে সব থেকে বড় যে সংকটটি সেটি হলো গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর পেছনে অত্যন্ত বেশি করে দায়ী হচ্ছে কার্বন এমিশন। আমরা যে কার্বন এমিশন করছি সেগুলোই বাতাসে জমে জমে পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। তো এই কার্বন যে এমিশন হচ্ছে তার থেকে মুক্তি লাভে কিন্তু অত্যন্ত একটি সহজ উপায় হলো জঙ্গল বা অরণ্য। যে ব্যাপারটা হয় সেটা হলো অরণ্যে যে সমস্ত গাছ রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত কার্বনগুলোকে স্টোরেজ করে মাটির ভিতরে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড, এবং তার ফলে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা রোধ করতে অনেক বেশি সাহায্য হয়। কাজেই পৃথিবীর গড় উষ্ণতা রোধ করার ক্ষেত্রে এবং আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যেও কিন্তু এই অরণ্যের জুড়ি মেলা ভার। রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে অরণ্যকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে একটা সময় যে পরিমাণ অরণ্য এখন পৃথিবীতে আছে তার দ্বিগুণ পরিমাণে ছিল। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে এখন বর্তমানে যে পরিমাণ অরণ্য পৃথিবীর ওপরে রয়েছে একটা সময় তার দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। আমাদের সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, যে পরিমাণ ডিফরেস্টেশন হয়েছে, তার জন্যই কিন্তু বর্তমানে এখন অরণ্য কিংবা জঙ্গল প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এবং এটি একটি অ্যালার্মিং সিচুয়েশন, এক্ষুনি যদি এই ব্যাপারটিকে কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু নিয়ার ফিউচারেই আমরা অত্যন্ত বড় একটি ঝামেলার সম্মুখীন হব এবং আমাদের অস্তিত্বটাও শেষ হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে, আর সেই অরণ্যকে নিয়েই আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

সাহারা মরুভূমি এবং অ্যামাজন জঙ্গল, এ দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী, তাই তো? মানে একটি ধুধু মরুভূমি এবং আরেকটি অত্যন্ত ঘন জঙ্গল। অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কিন্তু আপনি কি জানেন এরা দুজনে অত্যন্ত ক্লোজলি রিলেটেড? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্য কিংবা জঙ্গল নিয়ে। তো যে কথা বলছিলাম যে অ্যামাজন জঙ্গল আর সাহারা মরুভূমি এরা দুজনে কিন্তু অত্যন্ত ক্লোজলি রিলেটেড, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি বছরের পর বছর সাহারা মরুভূমি থেকে বালি উড়ে যায় অ্যামাজন জঙ্গলে, মানে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালুকণা উড়ে যায় সাহারা মরুভূমি থেকে অ্যামাজন জঙ্গলে, এবং এই যে বালুকণা সেখানে পৌঁছায় সেই বালুকণা থেকে কিন্তু পুষ্টি লাভ করে অ্যামাজনের বিভিন্ন গাছ। যদি সাহারা মরুভূমি না থাকতো তাহলে অ্যামাজন জঙ্গলও এত ঘন হতো না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়ে এরকম ইন্টারেস্টিং কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটু আগে আপনাকে বলছিলাম যে এই যে ডিফরেস্টেশন, তার জন্য পৃথিবীতে যে পরিমাণ অরণ্য এখন বর্তমান, তার থেকে কিছু বছর আগে, মানে বেশ কিছু বছর আগে, দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। তো এই যে ডিফরেস্টেশন, সেটা শুরু হয়েছে হিউম্যান সিভিলাইজেশনের পর থেকে, এবং তার পেছনে কিন্তু প্রধানত দুটি কারণ আছে। একটি হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল, আমাদের গবাদি পশু ইত্যাদি, এবং আরও একটি হচ্ছে আমাদের চাষবাস। আমরা যে চাষবাসের জন্য বিভিন্ন পরিমাণ ক্ষেত কিংবা জমি ব্যবহার করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই জমি কিংবা ক্ষেত কিন্তু তৈরি হয়েছে জঙ্গল পরিষ্কার করেই। কাজেই ডিফরেস্টেশনের এ দুটি হচ্ছে মূল কারণ। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জঙ্গলকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জঙ্গল যে শুধুমাত্র আমাদের পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছে তা নয়, জঙ্গল কিন্তু বা অরণ্য কিন্তু আমাদের মনের মধ্যেও বসতি স্থাপন করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেন কোথাও গিয়ে জঙ্গলে হারিয়ে যাই। যেমন ধরুন, আমাদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র হচ্ছে অরণ্যদেব, ফ্যান্টাম, সেরকমই টার যেন আমাদের অত্যন্ত পছন্দের একটি ক্যারেক্টার। সেরকমই লায়ন কিং থেকে আরম্ভ করে বহু এরকম ক্যারেক্টার তৈরি হয়েছে, ফিল্ম তৈরি হয়েছে, যেগুলো কিনা জঙ্গলকে কেন্দ্র করেই তৈরি করা। শুধুমাত্র তাই নয়, আমাদের বাংলা সাহিত্যেও এরকম কয়েকজন সাহিত্যিক রয়েছেন যারা কিনা এই জঙ্গলকে তার লেখার মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেরকমই একজন লেখক হচ্ছেন বুদ্ধদেব গুহ। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল এক রাশ শ্রদ্ধা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

অরণ্যের তো বটেই, কিন্তু তার সঙ্গে গোটা পৃথিবীর জন্য অত্যন্ত একটি ক্ষতিকর জিনিস হলো দাবানল, অর্থাৎ অরণ্যে আগুন লাগা। এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে যায় নিমেষের মধ্যে, কত যে গাছপালা, কত যে পশু পাখি তাতে নিঃশেষিত হয়ে যায়, গুণে শেষ করা যাবে না। এরকমই কিছু বছর আগেই একটি আগুন লেগেছিল অস্ট্রেলিয়ার জঙ্গলে। আবার অ্যামাজন জঙ্গলেও কিছুদিন আগেই দাবানলের কথা আমরা জানতে পারি। কিন্তু একটা ব্যাপার জেনে আপনি অবাক হবেন যে এই যে দাবানল, সেটা কিন্তু 1/3 অফ টাইম ক্ষেত্রে এই মানুষের কাজকর্মের জন্যই লাগে, মানুষের অত্যন্ত অবিবেচনাপূর্ণ কাজের জন্যই এই দাবানলগুলো তৈরি হয়। 1/3 অফ দিস কাইন্ড অফ ফায়ার্স। তো রেডিও বাংলা নেট .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল অরণ্যকে নিয়ে। এই অরণ্য কিংবা জঙ্গলকে নিয়ে এরকম অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট

0: কিভাবে সাধারণ লোককে বোঝাবে যে প্রতিটা দিনের মধ্যে কিভাবে রসায়নের একটা খেলা চলেছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না?
1: নমস্কার, অনেক ধন্যবাদ ঋত্বিকদা। তো তোমার প্রশ্নটার নিরিখেই বলি যে সকালবেলা উঠে আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর তুমি যেরকম বলছিলে যে সূর্যের আলোয় ভিটামিন ডির সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ শুরু হয়, এবং শুধু তাই নয়, সূর্যের আলোর সঙ্গে আমাদের হরমোনেরও বিক্রিয়া হয়ে থাকে এবং তার ফলে আমরা ফ্রেশ ফিল করি, অর্থাৎ ওই যে সম্পূর্ণভাবে জেগে ওঠাটা, সেটাই একটা সির্কাডিয়ান সাইকেলের সঙ্গে যুক্ত এবং সেইভাবেই আমরা জেগে উঠি। এবং জেগে উঠেই ধরো আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি তুমি ঘাসের ওপর দিয়ে হাঁটো, খালি পায়ে ঘাসের ওপর দিয়ে সকালবেলা উঠে হাঁটো, তাহলে আমাদের যে বডিতে যে চার্জ আছে সেইগুলো আর্থিংয়ের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে আমরা খুব ভালো সতেজ অনুভব করি, অর্থাৎ এখানেও সেই ইলেকট্রনের প্রবাহ, সেই কেমিস্ট্রির খেলা। এরপর ধরো সকালবেলা উঠেই তুমি যেখানে শুয়ে রয়েছো সেই গদি যে বা বালিশ বা আমরা এই চেয়ারে বসে আছি সেই চেয়ার, এইগুলো সবই হচ্ছে পলিমার, এগুলো সফট মেটিরিয়ালস, এবার সফট মেটিরিয়ালস বা সেলুলার মেটিরিয়ালস যাদেরকে বলা হয়, অর্থাৎ এদের মধ্যে যে স্ট্রাকচার তুমি যদি খুব অণুবীক্ষণ যন্ত্রে বা কেটেও যদি তুমি দেখো তাহলে দেখবে স্পঞ্জের মতো যে স্ট্রাকচার, অর্থাৎ ছোটো ছোটো কোষের মতো সব সাজানো রয়েছে। এবার এগুলোর মধ্যে হাওয়া ঢুকে থাকে, সেই কারণে এরা নরম হয়, এবং এগুলো জেনারেলি পলিউরেথেন, ওটা এক ধরনের পলিমার বা পলিমারিক সাবস্ট্যান্স। এবং এছাড়াও ধরো তারপর তুমি মাটিতে নামলে, নেমে পাপোশের ওপর পা দিলে, সেটাও কিন্তু ওই পলিউরেথেন, ওই ফোম, ওই রকম ধরনের সেলুলার সলিডস। তো এটা গেল। এবং এরাও কীভাবে তৈরি হয়? এরাও ওই আইসোসায়ানেট আর অ্যামিন, এদের হাত ধরাধরিতে তৈরি হয় এবং পলিমারিক বন্ড তৈরি করে, ইউরেথেন বন্ড তৈরি করে, পলিউরেথেন তৈরি করে। এবং শুধু তাই
0: তুমি সকাল থেকে আর একটু দিনে এগোনোর আগে আমি এই পর্যন্ত যা বললে তার মধ্যে জাস্ট কিছু তোমাকে আর অ্যাডিশনাল প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন ধরো আর একটাও আছে, আগে আমাদের দীর্ঘদিন পর্যন্ত এই ধারণা নিয়ে আমরা চলেছি, এখনও একটা বেশ মেজরিটি বা বড় অংশ বিশ্বাস করেন যে মানে শব্দটা এইভাবেই তৈরি, মর্নিং ওয়াক, সকালে হাঁটা, এটা নাকি খুব দরকার, জরুরি। এখন অনেক গবেষণায় যা দেখা যাচ্ছে, ডাক্তাররা বলে যে সকালে হাঁটবেন না, কারণ সকালে নাকি অণুপরমাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলিকণ সবই, ডাস্ট পার্টিকেল, এগুলো নিচের দিকে নেমে থাকে, যেগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাকি ভেতরে ঢুকতে পারে। যে আগের একটা অধ্যায়ে তুমি আলোচনা করছিলে যে ব্যাকটেরিয়া ভাইরাসকে যেমন বাঁচাতে হবে, তেমনি তাদের হাত থেকেও আমাদের বাঁচতে হবে। তো এই যে সকালবেলায় দিন শুরু হচ্ছে, তুমি বেশ কয়েকটা দিক বললে যেখানে একটা রাসায়নিক খেলা, রসায়নের খেলা চলছে, রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া, তো এই যে মর্নিং ওয়াক, এর সঙ্গেও তো কোনো না কোনোভাবে ওইটা যুক্ত, মানে আমরা যদি ধরে নিই যে ওই সময় অণুপরমাণু নিচে নেমে থাকে, মানে মোর টুয়ার্ডস সারফেস আর কি, তো সেইটা তুমি কী বলবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে?
1: হ্যাঁ, এবার দেখো এইগুলো হচ্ছে সবসময় দু ধরনের মতামত থাকে, ঠিক আছে। এক ধরনের মতামত হচ্ছে হ্যাঁ যে হেভি মলিকিউল সেগুলো নিচের দিকে চলে আসে, কিন্তু সকালবেলা যে সকালে সূর্যের যে বিকিরণ, সেই বিকিরণটা আমাদের বডিতে হরমোনাল সিনথেসিসে খুব কাজে লাগে, কাজে সেজন্য তাও বলা হয়ে থাকে যে সকালবেলা উঠে হাঁটাটা ভালো। অনেকেই এখন ইভিনিং ওয়াকের দিকে যাচ্ছেন, তবে সকালে উঠে হাঁটাটা ওই কারণে ভালো, প্লাস সকালবেলা উঠে আমাদের জীবনযাত্রা বা সকালে দৈনন্দিন যাত্রা শুরু করার জন্য ওই যে আর্থিংয়ের কথাটা যেটা বললাম যে ইলেকট্রনের প্রবাহে মাটিতে চলে যাওয়া, তাতে আমাদের নতুন সতেজতা আসে এবং আমরা ভালোভাবে জেগে উঠি। এই কারণে আমি বলবো যে সকালবেলা হাঁটাটা ভালো, এবং যদিও দ্বিমত থাকতে পারে কিন্তু তবু আমার মনে হয় সকালবেলা হাঁটাটা ভালো, কারণ সকালবেলা হাঁটলে তোমার এই যে হরমোনাল সিনথেসিস কিক স্টার্ট হয়, সার্কাডিয়ান সাইকেলটাও একেবারে সুন্দরভাবে কিক স্টার্ট হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ধরো আরও একটা যেটা জিনিস, ধরো মর্নিং ওয়াকের পর একটু চা খাওয়া, এই যে চা খাচ্ছ যেটা, সেখানেও ধরো তোমার রয়েছে, চায়ের মধ্যে রয়েছে পলিফেনল, ট্যানিন ইত্যাদি, তারপর কফি খাচ্ছ, যে কফির মধ্যে রয়েছে ক্যাফেইন, এবার এগুলোও সমস্ত মলিকিউল। এবং ক্যাফেইন সম্বন্ধে একটা খুব সুন্দর জিনিস, যেমন ধরো তোমার চা পড়লে গায়ে অতটা হয়তো দাগ হয় না, কিন্তু কফি পড়লে দাগ হয়, তার কারণ হচ্ছে কফির যে ক্যাফেইন, সে এবার জলের মধ্যে যেভাবে একটা ডিসপারশন অর্থাৎ যেরকম কালি হয় সেরকমভাবে ছড়িয়ে থাকে, সেটা যখন জামা বা কোনো সারফেসের ওপর পড়ে তখন সেই হালকা জলের যে রেশটা সেটা মিলিয়ে যায়, মিলিয়ে গিয়ে ক্যাফেইন একটা সেলফ অ্যাসেম্বলি, অর্থাৎ নিজেরাই এক রকম সাজানো সমারোহ করে কফির একটা দাগ ফেলে দেয়। সেই জন্য কিন্তু চায়ের বেলায় সেটা হয় না, সেই কারণে কফিতে আমাদের স্টেনিং হয়, কিন্তু চায়ের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো স্টেন হয় না। কিন্তু এগুলো সবই হচ্ছে মানে তোমার আমাদের স্নায়ুতন্ত্রের জন্য খুবই সাহায্যকারী, এবং সেভাবে আমরা স্বাভাবিকভাবে জেগে উঠি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: আসছি তোমার কথাটা, কিন্তু তার আগে যা জেনে নিচ্ছি যে চা কফির সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো একটা দীর্ঘক্ষণ একটা ফাস্টিং হওয়ার, দীর্ঘক্ষণটা হয়তো না রাত্রি খেয়ে তারপর ঘুমোই, কিন্তু এই যে ফাস্টিং যেটা রাত্রিরে ডিনারের পোস্ট ডিনার ফাস্টিং, এইটা ভাঙার পরে বলছি ব্রেকফাস্টটাও নাকি খুব জরুরি, বাট ইট হেল্পস ইন মেটাবলিজম। তো সেইটার মধ্যে কী রাসায়নিক খেলাটা হয় যদি তোমার কথায় বলি?
1: এবার ব্রেকফাস্ট মানে তোমার ধরো অনেকক্ষণ ধরে সিস্টেম ঘুমিয়ে রয়েছে, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের যে পাকযন্ত্র সেগুলো সব ঘুমিয়ে রয়েছে। এবার সকালবেলা উঠে তুমি যখন প্রথম যখন তুমি কোনো কিছু নিচ্ছ, সেটাও কিন্তু ওষুধের মতো। আমাদের একটা জিনিস খুব সবসময় মনে রাখার দরকার, এটা হয়তো সেরকমভাবে জনপ্রিয় দৃষ্টিভঙ্গি নয় কারণ আমরা সেটা সেভাবে খেয়াল রাখি না, সেটা হচ্ছে খাবার কিন্তু এক ধরনের ওষুধ। এবং তুমি যদি পুরনো ভারতবর্ষের রীতি রেওয়াজ দেখো, আমাদের খাবারের ব্যবহার বা আমরা যেভাবে খাবার খেয়ে থাকি সেটাও কিন্তু ওষুধ নেওয়ার মতোই মানে সমতুল্য। কাজেই ওই যে কমপ্লিট ব্রেকফাস্ট ধরো, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আস্তে আস্তে আস্তে আস্তে অ্যাক্টিভেট করার জন্য, জাগিয়ে তোলার জন্য। যেমন ধরো সকালের ব্রেকফাস্টে রইল ডিম, এটা প্রোটিন। প্রোটিন আমরা আগের দিনে কথাই বলেছি, অসংখ্য পেপটাইডের সমষ্টি। এবার সেই প্রোটিন দিয়ে তুমি বেসিক্যালি এনার্জি দিচ্ছ। সব থেকে সহজে এনার্জি আসে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটে, কারণ কার্বোহাইড্রেট ভীষণ শর্করা, সেটাও আমরা আগে বলেছি, কার্বন আর ওয়াটার এর মিলিয়ে কার্বোহাইড্রেট। এবার সেটা ভেঙে গিয়ে চট করে তোমাকে এনার্জি দেয়, সেই জন্য দু পিস পাউরুটি থাকা খাবারের মধ্যে খুবই ভালো।
0: এখানে একজন খুব সম্প্রতি একজন নিউট্রিশনিস্ট এসেছিলেন নাম করা, উনিও বলছিলেন এই যে কার্বো ফ্রি ডায়েটের কথা হয় সেটাকে কিন্তু উনি ওই যে ধারণাটা করে খণ্ডন করে বললেন, ইভেন কার্বোহাইড্রেট ইজ
1: খুবই জরুরি।
0: তখন উনি বলছিলেন যেমন এই দু পিস ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা, এটা খুব জরুরি।
1: হ্যাঁ, এবং এই যে কার্বোহাইড্রেট তুমি যে নিচ্ছ, কার্বোহাইড্রেটটা ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এনার্জি, এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল সেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসছে এবং এনার্জিটা সরাসরি শরীরের মধ্যে চলে যাচ্ছে। এবার ধরো পাউরুটিকে একটুক্ষণ রেখে দিলে যে বাদামি রঙের হয়ে যায়, মানে টোস্টেড পাউরুটি, পাউরুটি টোস্ট করলে যে বাদামি, এটাকে বলে মেলার্ড রিয়াকশান। এটা একটা রিয়াকশান হয়, সেটার মাধ্যমে ওই কার্বোহাইড্রেটের একটা বিক্রিয়া হয়, হয়ে এই রকম ব্রাউনিশ কালারেশন হয়।
0: এখন যেমন ব্রাউন ব্রেডও পাওয়া যায়।
1: হ্যাঁ, তবে সেটা আলাদা, সেটা হচ্ছে তোমার ব্রেডের গ্রেন ভ্যারাইটির জন্য। হ্যাঁ, আর এই ব্রাউনিং অফ ব্রেড একটু আলাদা, ওটা ওই মেলার রিয়াকশান বলে একটা রিয়াকশান হয়, তার জন্য তার সেদিকে আমি যাচ্ছি না। এরপর মনে করো ডিম হলো, ডিমের মধ্যে তুমি প্রোটিন পেয়ে গেলে, তারপর ধরো তার সঙ্গে রইল একটু দুধ, এবং সেই দুধের মধ্যেও তুমি প্রোটিন পেলে। এবার অনেকেই হয়তো একটুখানি দই খান, এবার দুধ দই এগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো হচ্ছে তোমার যাকে বলা হয় থাকে কোলয়েড। এবার সেই কোলয়েডটা কি না, সেটা হচ্ছে তোমার মনে করো তুমি যদি খুব ছোটো ছোটো টুকরো কণা নাও, পার্টিকল, এবার সেই কণাগুলোর ওপর যদি চার্জ থাকে অর্থাৎ আধার থাকে, তাহলে তারা একে অন্যের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায় না। একটা খুব সহজ, একটু সরে যাচ্ছি, তবু একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি দুধের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা বোঝানোর জন্য, যে মনে করো তুমি বালি নিলে, এবার বালি তো খুব ছোটো কণা, তাকে তাকে যদি তুমি জলের মধ্যে ফেলো তাহলে ঝাঁকালেও সেটা আস্তে আস্তে তিতিয়ে যাবে। অথচ তুমি যদি খুব ছোটো বালির কণা নাও, মানে সিলিকা ধরো, তাকে নিয়ে তুমি যদি ঝাঁকাও তাহলে তার একটা সুন্দর দুধের মতো ডিসপারশান পাও। এই যে দুধের মতো যে ডিসপারশান, এটার কারণ হচ্ছে ওই ছোটো ছোটো দুধের মধ্যে যে প্রোটিন আছে, দুধের মধ্যে যে ফ্যাট আছে, যে ইমালশানের মতো তৈরি হচ্ছে, তারা ছোটো ছোটো গ্লোবিউল তৈরি করে, এবার তারা সব ধাক্কা মারে একে অন্যের সঙ্গে, এবং এর ফলে সেটা থিতিয়ে পড়ে না।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আমরা ছানা কেটে যাওয়া যেটাকে বলি, অর্থাৎ যদি তুমি দুধের জায়গায় তুমি যদি ছানা খাও সকালবেলা, তাহলে তার মধ্যে একটুখানি ল্যাকটেট দিয়ে দেওয়া হয়। এবার সেটা দিলে যেটা হয় সেটা হচ্ছে এই যে চার্জ বা আধার যে মিল্ক পার্টিকলসগুলোর মধ্যে রয়েছে, দুধের কণাগুলোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন সেটা আমরা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার ফলে তারা আস্তে আস্তে একসঙ্গে চলে আসে এবং অ্যাগ্লোমারেশন হয়, অর্থাৎ একসঙ্গে মিটে যায়। মিটে গিয়ে তখন তাদের ওপর গ্র্যাভিটি কাজ করতে শুরু করে, এবং গ্র্যাভিটি কাজ করতে শুরু করা মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন বন্ধ হয়ে গেল, গ্র্যাভিটেশন শুরু হলো, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে তারা নেমে আসে। এইভাবেই ধরো, আবার এইভাবেই ধরো তোমার ছানার কথা গেল, দুধ হলো, কর্নফ্লেক্স তুমি তাতে দিলে সেটাও আবার কার্বোহাইড্রেট ফাইবার প্রচুর পরিমাণে, আর তার সঙ্গে চা কফি তো রয়েইছে। এইভাবে মনে করো ব্রেকফাস্টের সময় বা সঙ্গে সঙ্গে আমাদের দিনটা শুরু হলো। কিন্তু বেসিক এইগুলো সমস্তই আমি জানি, এটা হয়তো কিছুটা রিপিটেশন হচ্ছে, আগে আমরা বলেছি, তবুও বলবো, এই সমস্তগুলোই ভেঙে যাচ্ছে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, ভেঙে গিয়ে কার্বন আর হাইড্রেট, এরা খুব সহজভাবে বলতে গেলে গ্লুকোজ যেটাকে বলা হয় তার ফর্মুলা হচ্ছে কার্বন এইচ হাইড্রোজেন টু অক্সিজেন CH2।
1: হাইড্রেশন তো শরীরের জন্য জরুরি,
0: খুব জরুরি, এবং CH2O এটা হোল সিক্স করলে যেটা হয় সেটা হচ্ছে C6H12O6, সেটাই হচ্ছে তোমার গ্লুকোজ। এটাই ভেঙে গিয়ে হয়ে গেল H2O বেরিয়ে আসে এবং CO2 চলে আসে, এবং সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রন রিলিজড হয়। এবার সেই ইলেকট্রনগুলোই প্রোটিন নামক আধার যে পোটেনশিয়াল তৈরি করে, সেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে যেতে যেতে, অর্থাৎ নানা রকম এনজাইম তার উপর কাজ করতে করতে এনার্জিটাকে অর্থাৎ শক্তিকে হারভেস্ট করে। এভাবেই আমরা সকালবেলা উঠে আমরা যে জেগে ওঠার শক্তি সেটা খাবারের থেকে পেয়েছি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার, সমস্ত খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: আমরা যেহেতু আমাদের আগের এপিসোডগুলো তো নানানভাবে চেষ্টা করেছি কোথাও না কোথাও একটা সামঞ্জস্য নেই বলো বা একটা সিঙ্ক্রোনাইজেশন আমাদের যে দর্শন, জীবন দর্শন, অধ্যাত্মবাদ, তার সঙ্গে বিজ্ঞান, এইটা তো আমি আবার একটা ওইরকম চেষ্টা থেকে বলছি, এই যে যুগ যুগান্ত ধরে একটা এইরম বিশ্বাসে চলে আসছি যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অর্থাৎ ওই সূর্যোদয়ের মুহূর্ততে সে আগেকার দিনের ঋষি মহামুনি ঋষি যোগীরা এখনও যারা আছেন তারা মনে করেন ওই মুহূর্তে জেগে থাকে এবং তার ধ্যানই হোক, মেডিটেশন হোক, যা করা মন্ত্রোচ্চারণ সেগুলো ওই সময়ের জন্য একদম উপযুক্ত সময় দিনটা শুরু করার জন্য। তো এই যে ওই যে ব্রাহ্ম মুহূর্ত যেটাকে তুমি বললে ভিটামিন আসা, এই ছাড়া এই ব্রাহ্ম মুহূর্তের আর কোনো বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বা তাৎপর্য কিছু আছে কি না?
1: হ্যাঁ, এবার ওইটাই আগে যেরকমভাবে আমরা কথা বলতে বলতে বলেছি, ধরো ওই সকালবেলা যখন সূর্যের তেজ সেভাবে নেই, যখন সূর্য সবে উঠছে, তখন আমাদের যে আলোর মাধ্যমে আমাদের শরীরে কিছু হরমোনের সিনথেসিস শুরু হয়, এবার সেগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে জাগিয়ে তোলার জন্য, এবং আমাদের যাবতীয় ক্লেদ ক্লান্তি যা কিছু আমাদের শরীরের মধ্যে থাকে সেটা যখন তুমি সকালবেলা উঠে তুমি যখন খালি পায়ে মনে করো মাঠের ওপর হাঁটতে শুরু করলে বা এমনকি তোমার মেঝেতেও হাঁটতে শুরু করলে, তখন যে টাচটা হয় সেই টাচের মাধ্যমে যে ইলেকট্রনের ফ্লো হয়, অর্থাৎ যেরকমভাবে আমরা আর্থিং করে থাকি সেরকমভাবে যে ইলেকট্রনের ফ্লোটা হয় সেই ইলেকট্রনের প্রবাহের মাধ্যমেই আমরা কিন্তু সম্পূর্ণরূপে জেগে উঠি, এবং এই যে জেগে ওঠা এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায় এবং আমরা প্রস্তুত হই একটা সম্পূর্ণ নতুন দিনের দিকে, আর ঠিক সেইভাবেই আমাদের দিনটা শুরু হয়, এবং এটাই ব্রাহ্ম মুহূর্তের বিউটি। এবং যেমন তুমি আরও হয়তো জানবে যে 5 AM ক্লাব বলে যেটা বইটা আছে সেখানেও সুন্দরভাবে এই জিনিসগুলো বা এর ব্যাখ্যা করে দেওয়া আছে, কাজেই এটা কেমিস্ট্রি এবং ইলেকট্রন এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ফিজিক্স তার সম্মিলিত প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের বায়োলজি যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: এরপরে যেটা আসে দিনের এইসবের পরে আমাদের একটা প্রত্যেককেই মানে রোজগারের জন্য, উপার্জনের জন্য, কাজের জন্য তৈরি হওয়া, কাজের সে যে যেই কাজই করুন তাকে যে বেরোতে হয় তাড়াতাড়ি কাজের জায়গায়। ধরো সবারই কম বেশি একটা স্ট্রেসের ব্যাপার আছে, এই যে স্ট্রেস, এই স্ট্রেসটার মধ্যেও কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে কি না, এবং স্ট্রেসটাকে গেট ওভার করার জন্য মানে বেরিয়ে আসার জন্যে সেক্ষেত্রেও কোনোভাবে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন বা কোনো রাসায়নিক ইয়ের মধ্যে দিয়ে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি না এটা তোমার থেকে জানতে চাই। হ্যাঁ,
1: এবার এখানেও হচ্ছে বেসিক্যালি হরমোনের খেলা, কাজেই স্ট্রেস হরমোন যেগুলো আছে সেইগুলোকে আমরা যেরকমভাবে চালিত করি, স্ট্রেস হরমোন কিন্তু কিছুটা দরকার, কারণ তা নাহলে আমরা ঝিমিয়ে পড়বো, নেতিয়ে যাবো। কাজে স্ট্রেস হরমোনের যেমন প্রয়োজন আছে, কিন্তু স্ট্রেস ওভার স্ট্রেসের ফলে আমাদের যেমন ব্লাড প্রেশার বাড়তে থাকে বা শরীরের যে ইকুইলিব্রিয়াম সেটা কিন্তু নষ্ট হয়, কারণ শরীর তো বেসিক্যালি সমস্ত তন্ত্র, যদি তুমি দেখো সিস্টেমটাকে যদি তুমি দেখো তাহলে সেই শরীরের যে তন্ত্র রয়েছে তার মধ্যে সবসময় একটা ইকুইলিব্রিয়াম থাকার দরকার, অর্থাৎ সেখানে এনার্জির ইকুইলিব্রিয়াম, সেখানে ফুডের ইকুইলিব্রিয়াম, এবং সেই ইকুইলিব্রিয়ামটা যখন ডিসরাপ্টেড হয় তখনই আমরা কিন্তু স্ট্রেস অনুভব করি, এবং সেটা ব্লাড প্রেশার বা হার্ট রেট ইত্যাদির সঙ্গে ভীষণভাবে নেগেটিভলি কানেক্টেড বা নেগেটিভলি রিলেটেড। এবার তার জন্য যেটা করতে পারো, তুমি মনে করো ধরো তুমি যে ওষুধগুলো যেগুলো আছে সেইগুলো, যেমন তোমার বেসিক্যালি হার্ট রেট কন্ট্রোলার ওষুধ আছে, তারপর তোমার বিভিন্ন রকমের ব্লাড প্রেশারের ওষুধ আছে, এবার এরা সবাই কাজ করে ওই তোমার রিসেপ্টার মলিকিউলগুলোর ওপর গিয়ে কাজ করে, গিয়ে তারপর তাদেরকে স্লো ডাউন করে দেয়, বা কখনো কোনো হরমোনকে আপরেগুলেট করার দরকার হয় যখন তখন আপরেগুলেট করে, আবার ডাউন রেগুলেট করার যখন দরকার হয় তখন ডাউন রেগুলেট করে। এইভাবেই কিন্তু এটা মানে শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এর এটা যেমন ওষুধের ওপর নির্ভরশীলতা এসে গেল, অর্থাৎ কেমিস্ট্রিটাকে তুমি সেইভাবে খাবার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারো। সেই খাবার তুমি ধরো যেটা আমাদের আগেকার দিনে বলা হতো যে স্বাস্থ্যকর যে খাবার, এমনকি গীতাতেও আছে যে সাত্ত্বিক খাবার যাকে বলা হয়ে থাকে, সেরকম সাত্ত্বিক খাবার তুমি যদি নাও, অর্থাৎ ফল খেলে এর মধ্যে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার রয়েছে, সেইগুলো কিন্তু শরীরের যে হরমোনাল সিস্টেম সেই শরীরের হরমোনাল সিস্টেমকে সুস্থভাবে সুন্দরভাবে চালিত করে। এবং শুধু তাই নয়, যেমন মনে করো তুমি যখন খুব আনন্দ পাচ্ছ, অর্থাৎ কোনো কিছু ভালো কাজ করলে যে আনন্দ পাচ্ছ, অন্য কাউকে সাহায্য করলে যে আনন্দ পাচ্ছ, সেটা কিন্তু ওই একই রকমভাবে কিছুটা অক্সিটোসিনের প্রভাব পড়ে, যেটা যেরকমভাবে মায়েরা যখন শিশুকে দুধ খাওয়ান তখন যে হরমোন প্রভাব হয় সেই রকম হরমোনের প্রভাব। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু কার্যকারণের একটা সম্পর্ক আছে, এবং তার মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো আমাদের শরীরে নানা ধরনের হরমোন হিসেবে উপস্থিত রয়েছে, হরমোন এবং এনজাইম হিসেবে, এবং তাদের মধ্যে দিয়ে যে ফ্লো হয় তার মধ্যে দিয়ে ফ্লো হয় তোমার ইলেকট্রন, অর্থাৎ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ, এবং সেইগুলি হচ্ছে নিউরো ট্রান্সমিশন বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে প্রবাহিত হয়, এবং তার যে সমন্বিত একটা একটা একটা সংশ্লেষ হয় সেই সমন্বিত সংশ্লেষ বা প্রবাহের নামই কিন্তু এক সুস্থ জীবন, এবং সেটা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই বিভিন্ন রকমের যে ট্র্যাডিশনাল নলেজ, অর্থাৎ সাবেকি যে জ্ঞান যেটা আমাদের মধ্যে আর রয়েছে সেটা থেকে যেন আমরা খুব বেশি সরে না যাই, কারণ সেগুলোও কিন্তু খুব কষ্টার্জিত জ্ঞান, এবং নানা ধরনের ওষুধ ধরে যেগুলো আজকে তৈরি হয় সেগুলোও কিন্তু ওই রকম ভেষজ থেকে হয়েছে, এবং সেগুলোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে। যেমন ধরো হলুদের কেমিক্যাল যেটা, সেটা হচ্ছে কার্কুমিন। এবার এই কার্কুমিন যেটা, সেটা কিন্তু একটা কেমিক্যাল, সেটা আজকালকার দিনে অ্যান্টি ক্যান্সার রোগেও ব্যবহার করা হয়। আবার তুমি যদি আগেকার দিনে মা ঠাকুমাদের কথা ভাবো, তারা কিন্তু দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবারের কথা বলতেন, অর্থাৎ সেটাও কিন্তু এক ধরনের অ্যান্টি অনকোলজিক্যাল একটা ড্রাগ, মানে কিন্তু সেটা আমরা শরীর ভালো রাখার জন্য খেতাম। কাজেই শুধু অসুস্থ হলে আমাদের শরীরকে দিকে নজর দিলে চলবে না, বরঞ্চ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শরীরকে খাবারটা ঠিক সময় মতো দিতে হবে, ঠিক পরিমাপ মতো খেতে হবে, সেই জায়গাটায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে একটা যে কৃষ্ণমূর্তির কথা না বলে পারছি না, তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন তার এক বক্তৃতায় যে যতক্ষণ আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গ্যান যতক্ষণ আমাদের জানান না দেয় ততক্ষণ তারা ঠিক থাকে। যেই মুহূর্তে তারা জানান দিতে শুরু করে তখনই তাদের মধ্যে কলযোগ শুরু হয়েছে, এবং আমাদের কিন্তু সেই অপেক্ষায় থাকার দরকার নেই কখন আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ জানান দেবে। বরঞ্চ আমরা তাদের সঠিকভাবে তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন থাকব এবং তাদেরকে সেইভাবে মেনটেন করব, রক্ষা করব, যাতে তাদেরকে আরও বহুদিন না জানান না দিয়ে কাজ করার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যে কতকগুলো ক্লাসিক বা ধ্রুব সত্য আছে ওষুধ সংক্রান্ত, সেগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এইখানে আমি না বলে পারছি না যে ভারতবর্ষের যেমন ধরো আয়ুর্বেদিক সিস্টেম, এই যে আমাদের যে চতুর্বেদ বলা হয় ঋক সাম যজুর্বেদ এবং অথর্ববেদ, তার সঙ্গে কিন্তু ছিল আয়ুর্বেদ, এবং সেই আয়ুর্বেদে কিন্তু এই একই রকমভাবে নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রক্রিয়া সেগুলোকে নথিবদ্ধ করা হয়েছিল, এবং সেগুলো কিন্তু আগেকার দিনে ওই মটার পেস্টেল অর্থাৎ খলনুড়ির মধ্যে কবিরাজরা তাদের সম্বন্ধে জানতেন এবং সেই জ্ঞানটাও তাদের ছিল, এবং সেগুলোই আজকে কিন্তু ওই অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হয় পাশ্চাত্যের ট্র্যাডিশনে। আবার আরেকটু পূর্বে গেলে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনে, সেখানেও ধরা হয় যে খাবার হচ্ছে ওষুধের সমতুল্য, অর্থাৎ আমাদের যেমন বায়ু পিত্ত সেই রকমভাবে ওদেরও যে ধারণা সেটাও কিন্তু ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের, এবং সেখানেও বলা হয় খাবারকে সবসময় ওষুধের মতো সতর্কভাবে খেতে হবে। যদি আমরা নিজেদের শরীরের মধ্যে যেটা ফাস্ট ফুড বা তথাকথিত প্রসেসড ফুড সেগুলো যদি আমরা বেশি পরিমাণে নিই, তখন কিন্তু কেমিস্ট্রিটা, বডির যে কেমিস্ট্রি, শরীরের যে রসায়ন, তার ওপর এসে চাপ পড়ে এবং তখনই নানা রকমের শরীরে উপসর্গ দেখা দিতে পারে। কারণ একদিন আধদিনে হয়তো কিছু ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন যখন ওভার পিরিয়ড অফ টাইম, দিনের পর দিন যখন এটা চলতে থাকে, তখনই কিন্তু শরীর ভেঙে যায়। তার কারণ হচ্ছে শরীরের যে রাসায়নিক বিক্রিয়া, যে চক্র, সেটা আহত হয়।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: এই যে শারীরিক উপসর্গ, শরীরের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করলে। কিন্তু যেটা অনেক সময় অনেকেই জানতে চান, আমি নিশ্চিত যারা আজকে এটা দেখছেন তাদেরও অধিকাংশ এটা জানতে চাইবেন, এই যে যেটাকে আমরা এক কথায় বলি আবেগ, কারণ তার মধ্যে রাগ থাকতে পারে, বিরক্তি থাকতে পারে, উষ্মা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, এইগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া? যেটা আমাদের, আমরা যে মুহূর্তে কিন্তু এটা সুন্দরভাবে সকাল থেকে দিন শুরু করে ডেলি কোর্স যাকে বলে, ডেলি কোর্সে যেই ঢুকলাম তখন কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সজাগ, মানে এই আবেগের যে নানান মাধ্যম সেগুলো সজাগ হচ্ছে, তো সেগুলো কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া?
1: একদম, সেগুলো সম্পূর্ণভাবে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া। এবং তুমি যে আবেগের কথা বললে, যে ইমোশন, সেই আবেগ কিন্তু ক্লাসিক্যালি, মানে তুমি যদি সাইকোলজি বা কগনিটিভ নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে আবেগ হচ্ছে ভয়, আবেগ হচ্ছে তোমার এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা, সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর্থাৎ যৌন উত্তেজনা, ভীতি, রাগ, ক্ষোভ, এগুলো সবই আবেগের মধ্যে পড়ে। এবং এগুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে নিউরো এন্ডোক্রিনাল রেসপন্স হয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং আমাদের যে হরমোনের যে তন্ত্র তারা একসঙ্গে উত্তর দেয় এবং তার ফলে আবেগটা যায়। এবং এই যে আবেগের যে মূল স্থান যেখান থেকে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে, যেমন ভয়ের জন্য ব্রেনের যে অ্যামিগডালা সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তাকে অ্যাক্টিভেট করার জন্য হরমোন থাকে, এবং এই অ্যামিগডালা যখন এক্সাইটেড হয় তখনই কিন্তু একটা ভয়ের কারণ আসে। আবার এটাকেই যদি তুমি একটু অন্য রকমভাবে দেখো, তাকে শিল্পেও মানুষ ব্যবহার করেছে। কীরকমভাবে? যেমন মনে করো, যেখানে তুমি হয়তো সম্পূর্ণভাবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের যে মানুষ, তারা যেমন নড়তে থাকা হলুদ, কালো বা সবুজ এই রকম জিনিস দেখে তারা ভয় পেতেন, কারণ সেখানে তার মানে তার জীবনে সংকট উপস্থিত, কারণ সেখানে একটা লুকোনো বাঘ আছে। অথচ তুমি আজকের দিনে যদি ছবিতে তুমি যদি ওই রকম ধরনের কন্ট্রাস্ট দেখো, তাহলে যেটাকে মানে বলা যেতে পারে ওই অ্যামিগডালাকে এক্সাইট করার জন্য যেরকম মোটিফ, লেট মোটিফ, সেটা ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু সেই ছবি দেখে বা ভেজা কাপড়ের আড়ালে তুমি যে ছবি দেখছো সেটা দেখে আনন্দ হয় কেন? তার কারণ হচ্ছে ওই থ্রেট পারসেপশনটা আজকে আর নেই, সেটা নেই বলে আমাদের ব্রেন কিন্তু তখন রিওয়ার্ড সিস্টেম হিসেবে রিওয়ার্ড করে এবং তাতে কিন্তু আমরা আনন্দ পাই। আর একটা হরমোন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিনের মাধ্যমেও কিন্তু ওই ভালোবাসা, ভালো লাগা বা আনন্দ পাওয়া, আবার তার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্টেরও ব্যাপার আছে, অর্থাৎ ডোপামিনকেও রেগুলেট করাটা ভীষণভাবে জরুরি। সেটা যদি আপ রেগুলেশন বা ডাউন রেগুলেশনে অসুবিধা হয় তখন আমাদের শরীরে নানা রকমের উপসর্গ দেখা যেতে পারে। অর্থাৎ ডোপামিনও যেমন কেমিক্যাল, সেরকমভাবে অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলো সমস্তই হচ্ছে কেমিক্যাল, এদেরই আপ রেগুলেশন এবং ডাউন রেগুলেশন এর মাধ্যমে কাজ হয়। এবং এগুলো জেনারেলি তোমার হাইপোথ্যালামাস অর্থাৎ ব্রেনের মধ্যে যে অংশ রয়েছে, এই হাইপোথ্যালামাস এবং অ্যামিগডালা, এগুলোর

0: মাধ্যমেই, অর্থাৎ লোয়ার কর্টেক্সে, যেগুলোকে বলা হয় লিম্বিক সিস্টেম, তার মাধ্যমে কিন্তু এগুলো রেগুলেটেড হয়। এবং তাই আমি বলবো যে নিউরো এন্ডোক্রিনাল সিস্টেম অর্থাৎ স্নায়ু এবং হরমোন তন্ত্র এগুলো একসঙ্গে মিলে কাজ করে, এবং এদের মধ্যে যে মেসেঞ্জার অর্থাৎ যে পিয়ন রয়েছেন সেইগুলোই কিন্তু কেমিক্যাল, এবং সেগুলোই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক যে ফিল্ড সেইগুলো কাজ করে, এবং তার মাধ্যমে তড়িৎ প্রবাহ হয়, এবং সেই প্রবাহের মধ্যে দিয়েই এরা আপ রেগুলেটেড বা ডাউন রেগুলেটেড হয়, এবং সেগুলোকে বিজ্ঞান আজকে FMRI দিয়ে বা EEG দিয়ে এগুলোকে সম্পূর্ণভাবে বুঝে থাকে। এবং শুধু তাই নয়, শুধু স্ট্রেসই কেন, যে কোনো ভালো জিনিসও, যেরকম ছবির কথা বললাম, যে কোনো ভালো জিনিসও আমরা কিন্তু এর মাধ্যমে, এই এই কেমিক্যালগুলোর মাধ্যমে, রাসায়নিকগুলোর মাধ্যমে, হরমোনের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এবং এগুলোই আমাদের উপলব্ধির কারণ। এবং সেগুলোর যে যে সিস্টেম্যাটিক বা ইকুইলিব্রিয়াম ফ্লো, সেগুলো আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে রেখে দেয়।
1: তুমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসছো, আমি এইটার কিউ নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো। এই যে তুমি ভয়ের কথা বললে, সুন্দরভাবে ব্যাখ্যাও করলে, যে আমরা দেখি মানে মানুষ কি ভয় পেতে ভয় পায়, না ভয়টাকেও কোথাও না কোথাও কোনো জায়গায় এনজয় করে, তা না হলে এই যে ধরো ভয়ের বই, হরর ফিল্ম, এগুলো লোকে দেখতো না এই বিরাট সংখ্যায়। তার মানে লোকে কোনো না কোনোভাবে ওই যে ভয়টা পাচ্ছে, তার থেকেও কি কোনো একটা হরমোনাল সিক্রেশন, যার জন্যে ভয়টা দেখতেও ভালোবাসে। মানে আমি মুখে হয়তো বলছি না, এটা শুনতে খুবই একটা ওই আপাত স্ববিরোধী বা সোনার পাথরকাটির মতো লাগবে, কিন্তু ঘটনাটা কি তাই যে ভয় পেতেও বা ভয় পাওয়ার মধ্যে একটা কোথাও বিনোদন, বা ভয় পাওয়ার থেকে কিছু একটা শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া মনে হয়, যার জন্য আমরা পয়সা দিয়ে টিকিট কেটেও ভয় দেখতে চাই, তো এইটা মানে কোথা থেকে?
0: এটা খুব দারুণ কথা বলেছো, একদমই ঠিক। এবং এটাকে কিন্তু আমাদের, ধরো ভয়কে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আজকে ভীষণভাবে ব্যবহার করে, এবং তার কারণটা হচ্ছে এইটাই, যেটা ইভলিউশনারি কারণ। এবং এই সম্বন্ধে খুব সুন্দরভাবে বলেছেন নিউরোসায়েন্টিস্ট ভি রামাচন্দ্রন তার বইগুলোয়। এবং সেই প্রসঙ্গে আমি আসছি, যেমন ধরো তোমার ওই আঁকার ক্ষেত্রে বললাম, যেটাকে বলা যেতে পারে ওই এফেক্টটা, যে তুমি একটা জিনিস দেখছো কিন্তু সেই জিনিসটা হয়তো তোমার ডিপ সাইকোলজি, যেটা বা সাবকনশিয়াসে, সেটা একটা ভয়ের উদ্রেক করছে, কিন্তু তুমি আজকে এই মুহূর্তে জানো তুমি যে জায়গায় প্রতিষ্ঠিত সেখানে সেরকম প্রে প্রেডেটার, সেই ভয়ের কোনো কারণই নেই। অর্থাৎ তুমি যেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভয়ের সেরকম কোনো ডিপার কোনো রেজাল্ট নেই বা কোনো উত্তর নেই, যে আমার আজকে অস্তিত্ব বিপন্ন হবে, যেই মুহূর্তে তোমার নার্ভাস সিস্টেম সেটাকে উপলব্ধি করছে, তখনই সেই নার্ভাস সিস্টেমে রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেটেড হচ্ছে, আর তাতেই আমাদের যে হরমোনগুলো, যেগুলো আনন্দদায়ক হরমোন, সেইগুলো রিলিজ করছে, এবং ফলে আমরা আনন্দ পাই। অর্থাৎ ভীতির আড়ালে, মানে ভীতির উদ্রেক, ভয়ের উদ্রেক একটা সিস্টেম নিয়ে গিয়ে তুলছে ওপরে নিউরো এন্ডোক্রিনাল সিস্টেমকে গিয়ে, তারপর যেই মুহূর্তে দেখছে যে আসলে এতে আমার অস্তিত্ব বিপন্ন নয়, সেই মুহূর্তেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং যেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি আনন্দ পাচ্ছ। কাজে তুমি যাচ্ছ যে জন্য, সেটা হচ্ছে ওই আনন্দটা পাওয়ার জন্য। এবং এটা তুমি ভয়ের সিনেমাতেই বলো বা ডিজনিতে তুমি গিয়ে হরর হাউসে বসার অভিজ্ঞতাই বলো, বা তুমি কোনো রোমাঞ্চকর বই পড়ছো সেখানেও যে রোমহর্ষক ভয়ের কাহিনি সেটাই বলো, বা আঁকায় যে ওই ভেজা শাড়ি বা অদৃশ্য একটা ভাবনা বা কোনো কোনো অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ যেটা হয়তো প্রচ্ছন্নভাবে রয়েছে, তাকে আবিষ্কারের আনন্দে বলো, সেভাবেই তুমি আনন্দ পাও। এবং যেই মুহূর্তে তুমি আনন্দ পাও, সেটা হয়ে ওঠে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
1: মানে ভয় থেকেও একটা আনন্দ তৈরি হয়, যদি না সেটা আমায় স্পর্শ করে।
0: ঠিক,
1: সেক্ষেত্রে যেটা নিজের বেলায় অ্যান্টিসাইটি, পরের বেলায় দাঁত কাবাটি, অর্থাৎ তোমার জন্য ভয় হোক, কিন্তু ভয়টা যেহেতু আমাকে স্পর্শ করছে না, আমি ভয়টাকে এনজয় করি, এইরকম একটা কোথাও ন্যাচারাল আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আছে আর কি। মানে এটাকে আমরা চাই বা না চাই, এটাও একটা স্পন্টেনিয়াস ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে।
0: হ্যাঁ, কিছুটা মানে ঠিক হলো, পুরোটা নয়, কারণ যেই মুহূর্তে মনে করো তুমি দেখছো যে ভয়টা তোমার, অর্থাৎ তুমি মানে এখানে মানুষ, কিন্তু তোমার অস্তিত্বকে বিপন্ন করছে না, তখনই তুমি আনন্দ পাও। এবং সেটা আজকের কন্টেম্পোরারি মানুষদের জন্য সত্যি, মানে আমাদের এই সভ্য সমাজে যে মানুষজন রয়েছেন তাদের জন্য সত্যি। কিন্তু এবার মনে করো কোনো অন্য ফ্রেমওয়ার্কে গেলেন, তখন সেই ফ্রেমওয়ার্কে যে মানুষজন আছেন তাদের ক্ষেত্রে হয়তো সেটা আলাদা রকমের হতে পারে। যেমন আমি রিসেন্টলি কলকাতা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে খুব সুন্দর একটা সিনেমা দেখছিলাম, মরে যাওয়া হাতিদের ওপর। এবং সেখানে একজন প্রজাতির মানুষ দেখাচ্ছিলেন যে কিভাবে তারা হাতিদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, এবার সেটা ট্রাইবাল একদম পুরোপুরি আদিবাসী, তাদের সিস্টেম মানে ভয়ের যে সিস্টেম আমাদের ভয়ের যে সিস্টেম সেটা কিন্তু আলাদা হবে। কারণ তাদের ক্ষেত্রে ওই অ্যাডাপশানের জন্য তারা হয়তো এরকম বন্য প্রাণী বন্য জন্তুতে ভয় পায় না, কিন্তু সেই পরিস্থিতিতে গিয়ে আমাদের যদি কেউ গবেষক না হন বা বন্যপ্রাণী রিসার্চ করছেন এরকম রিসার্চার না হন, সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ভয়ের কারণ। অর্থাৎ তোমার কন্ডিশনিং, অর্থাৎ চারপাশের যে আবহ, সেই আবহের মধ্যে তুমি কীভাবে রয়েছো এবং তার মাধ্যমে যে কৃষ্টিগত বড় হয়ে ওঠা, সেই কৃষ্টিটাও কিন্তু একটা জরুরি অংশ, যে ভয় পেলে কি ভয় না পেলে তার।

0: छूट हास, खने खने अधर अगे करु बास, चौकी चले खने खने चलु मंद, मनमथ पाठ पहिल अनुबंध, हृदय मुकुल हेरी हेरी थोर, खने अचर दाए खने होए भोर।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বাককে এমনি একটা ভয়ের ব্যাপার আছে, কিন্তু খাঁচায় বন্দি থাকলে দেখতে ভালোবাসি, এনজয় করি। বা যারা ওয়াইল্ড লাইফ হয় তারা যখন বনে যান, মানে হাহুতাশ করেন যে এবারে বাঘ দেখতে পেলাম না। অর্থাৎ বাঘ দেখাটা যতক্ষণ না সেই ব্যাগ আমাকে অ্যাটাক করছে, ততক্ষণ তার মধ্যে একটা বিনোদন বলো, আনন্দ বলো, ভালো লাগা বলো আছে। সেই বাঘটাই আমার উপর ঝাঁপিয়ে পড়লে সেটা অন্য অনুভূতির তৈরি হয়।
1: একদম ঠিক।
0: তো এই সুন্দরভাবে এতক্ষণ তুমি চালাচ্ছিলে, এইবার আমরা মানে একটা দিনের শেষ ভাগ, তুমি একেবারে ভোর দিয়ে শুরু করেছিলে, এই রাত্রির বেলায় যখন আমরা খাওয়া দাওয়ার পরে যে ঘুমোতে যাচ্ছি, যেটা তুমি বলতে পারো যে আধ্যাত্মিক ব্যাখ্যায় সুষুপ্তির দিকে যাচ্ছি, সাময়িক একটা সুষুপ্তির দিকে যাচ্ছি, কোষ কলাগুলো আমাদের তারাও একটা ঘুমিয়ে পড়ছে, সেই সময় শরীরের মধ্যে কি খেলাটা হয়? তখনও তো নিশ্চয়ই নাকি যখন ওই সুষুপ্তির সময় যখন রসায়নগুলো বিশ্রাম, মানে রাসায়নিক যে ইয়েগুলো আছে সেগুলো বিশ্রাম নয় না, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া চলতেই থাকে
1: না? শরীর কিন্তু সেই অর্থে ব্রেন কিন্তু ঘুমোয় না, ব্রেন সবসময়ই তার কাজ চালাতে থাকে। এবার যেটা হয়তো আমরা কিছুটা মানে অবহিত থাকি না, সেটা হচ্ছে আমাদের মানে আমাদের জেগে থাকাটা থাকে না, কিন্তু শরীরের যা কাজ সেগুলো সমস্তই হতে থাকে, এবং ইমিউন সিস্টেম তখন একটুখানি, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা যেটা শরীরের, সেটা তখন একটুখানি নিচের দিকে থাকে। সেই কারণে দেখবে যে শরীর খারাপ হওয়া যেগুলো, সেগুলো যেমন হার্ট অ্যাট্যাক বলো বা অন্যান্য ধরনের রোগ বলো, সেগুলো কিন্তু সেই কারণে রাতের বেলার দিকে বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয়। কারণ ওই সময় প্রতিরোধ ব্যবস্থা, শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা, তারা একটুখানি ঝিমিয়ে থাকে। কিন্তু এসেনশিয়াল সার্ভিসেস যেগুলো, অর্থাৎ এসেনশিয়াল যে সিস্টেম যেগুলো খুব জরুরি সিস্টেম, যেমন হৃৎস্পন্দন বলো বা আমাদের মনের মধ্যে যে মগজের মধ্যে যে কাজকর্ম, মস্তিষ্কের যে কাজকর্ম, ব্রেনের যে ওয়ার্ক, সেগুলো কিন্তু চলতে থাকে। এবং তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশানও প্রসেস করি, এবং সেই প্রসেসিং অফ ইনফরমেশানের জন্য কিন্তু তখন কেমিক্যাল সিস্টেম, শরীরের যে কেমিক্যাল সিস্টেম, সেই হরমোনতন্ত্র, সেগুলো কিন্তু অব্যাহত থাকে তাদের কাজকর্মে, এবং সেগুলো চলতে থাকে। এবং বিশেষভাবে
0: তোমার ছুটি আমার নয়,
1: হ্যাঁ একদম ওইভাবে কিন্তু তখন আমরা সেই অর্থে কিন্তু আমাদের শরীরের রসায়নতন্ত্র যেটা, সেটা কিন্তু জেগেই থাকে।
0: একেবারে আলোচনার শেষ পর্যায়ে, শেষ দিকে চলে এসেছি, একটা না জিজ্ঞেস করেই পাচ্ছেন যে অনেক সময় এইরকম একটা বিশ্বাস থাকে যে কিছু খুচখাচ সেরকম কিছু হলে, আমরা অনেক সময় বাড়িতে বলি, আমরা ওইটা শুনেই বড় হয়েছি, ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে। এই যে ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ এটার মধ্যে একটা বিশ্রাম, মানে ঘুমোলে অন্য সব কিছু যেহেতু কোয়াইট একটা ইয়ে হয়ে যাচ্ছে, সেই সময় কি সেরে ওঠার একটা প্রবণতা বাড়তে থাকে না? যেটা একটা ইটস এ মিথ
1: না, একদম
0: ঘুমিয়ে পর সেরে যাবে
1: না, কারণ সেটা ধরো সেটাকেই বলা হয়ে থাকে ধরো সেলফ হিলিং, অর্থাৎ শরীর তখন নিজেকে রিপেয়ার করতে শুরু করে। এবং যে কারণে ঘুমটা ভীষণ দরকার, যেভাবে ধরো ইঁদুরের ওপর কিছু এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে যে ইঁদুরকে যদি ঘুমোতে না দেওয়া হয় তখন তার মধ্যে প্রচুর স্ট্রেস তৈরি হয়, এবং সেই স্ট্রেস থেকে হ্যালুসিনেশন হতে পারে, সেই স্ট্রেস থেকে অন্যান্য আনুষঙ্গিক প্রবলেম বা সমস্যাও দেখা দিতে পারে। অর্থাৎ ঘুমানোটা কিন্তু ভীষণভাবে জরুরি, যাতে করে পুরনো কোষগুলো সেগুলো সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়, হয়ে নতুন কোষ যেগুলো আসার তারা চলে আসে, সেগুলো আমাদের কলায়, অঙ্গে, প্রত্যঙ্গে, এই এই যে নতুন করে সংশ্লেষ হওয়া, সেইটা কিন্তু হয়ে থাকে রাত্রির দিকে। এবং তুমি হয়তো এটাও জানবে যে আমরা কিন্তু সবসময় ভীষণভাবে নিজেদেরকে রিজেনারেট করি, আমাদের বডি সবসময় রিজেনারেট করে। এই রিজেনারেশনের একটা প্রত্যন্ত অংশ, একটা অত্যন্ত জরুরি অংশ হচ্ছে এক্সক্রিশন, এবং সেই যে রেচনতন্ত্র, সেইটাও কিন্তু ভীষণভাবেই তখন জাগ্রত থাকে রাতের বেলা, অর্থাৎ নতুন লাইন তৈরি হয়। কাজে আমরা কিন্তু প্রতিনিয়ত ওই রাতের ঘুমের মাধ্যমেই কিন্তু আমরা নবায়িত হই, এবং এই যে নবায়িত হওয়া বা নবীকরণ, এই পদ্ধতিটা কিন্তু ঘুমের মধ্যেই হয়, এবং এটা কিন্তু পুরনো দিনের যে কথাটা বলা হতো যে ওই তুমি যেটা বললে যে একটু ঘুমিয়ে নে তাহলে শরীর সুস্থ হয়ে যাবে, বা তুমি আগের দিন যেটা বলেছিলে স্লিপ ওভার ইট, ডিসিশনের বেলায় স্লিপ ওভার ইট, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সাবকনশিয়াস তখন ওই কাজটা করে। বা কোনো বড়, মনে করো বড় শিল্পী, সেটা আমরা আগের দিনও ডিসকাস করেছি, বড় শিল্পী বা বড় সাহিত্যিক বা বড় বিজ্ঞানী, তারা যে স্বপ্নের মধ্যে যেটা দেখেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সাবকনশিয়াসের প্রসেসড যে ভাবনা, সেটাই কিন্তু তাদের মধ্যে সকালবেলা বেরিয়ে আসে। এই ঘুম থেকে ওঠার মাধ্যমে, কিন্তু সেটা হয়েছে কিন্তু রাতের গভীরে, গভীর নিদ্রায়।
0: মনটা ঘুমাতৃক হওয়া এই সুবিধাটা আছে,
1: একদম।
0: একটা মাত্রা ঘুমিয়ে থাকলে অন্য মাত্রায় হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে যে একেবারে দিন শুরু থেকে শুরু করে একেবারে দিনের শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ 24/7 সাইকেল, সেখানে কিভাবে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকে আমাদের শরীরের মধ্যে, যেগুলো আমরা বুঝতেও পারি না, অথচ হয়ে চলেছে। কিন্তু তার মধ্যে দিয়েও একটা রিজেনারেশন, যেদিন বোধহয় আমরা এই রিজেনারেশনটা করতে পারবো না, সেদিনই যেটাকে আমরা মৃত্যু বলি ওইটা নেমে আসে। তার আগে পর্যন্ত ওই একটা প্রসেস অফ রিজেনারেশন আমি যেটা খুব স্পন্টেনিয়াস, সেটা হয়ে যেতেই থাকে। তো আমরা আশা করব আপনারা আজকের এই আপাত জটিল কিন্তু যেভাবে উপভোগ্যভাবে উনি ব্যাখ্যা করলেন, সেইগুলো মাথায় রেখে আপনাদের দিন, আপনাদের প্রসেস অফ রিজেনারেশন আরও অনেক সুন্দরভাবে, স্মুথ হবে, সিমলেস হবে। আপনারা দেখতে থাকুন প্রযুক্তি তক্ক গপ্প, হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেসে, এবং আপনাদের মতামত অবশ্যই অবশ্যই আমাদের জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে আরও বলুন, যাতে আমরা আরও উৎসাহিত হই বিজ্ঞানকে একেবারে, মানে বিজ্ঞান যেটাকে বলা হয় বিশেষরূপে জ্ঞান, সেই বিশেষরূপে জ্ঞানটাকে একেবারে বিশেষভাবে আপনাদের কাছে অত্যন্ত সহজ করে, প্রাঞ্জল করে যেভাবে উনি দেন পৌঁছে দেওয়ার।

পঞ্চমের জাদুকারখানা, সুরেশ পার্ক, ছন্দে ঝড়, মন নাচে নিজের অজান্তে। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কেবল স্মরণ নয়, আজ এক সুর সিনেমা, এক রিদিম রোমাঞ্চ, একটা মিউজিক্যাল বাজিমাত, যাকে আমরা ডাকি রাহুল দেব বর্মন বলে, যার আরেক নাম পঞ্চম। পঞ্চম মানে কি? পঞ্চম মানে চোখ বন্ধ করলেই মাথার ভিতর একটা ড্রাম রোল, হঠাৎ একটা গিটার রিফ, আর মনের ভিতর

আজ এই গোটা আড্ডাটায় আমরা শুধু গল্প বলবো না, আমরা পালস ধরবো, বিট শুনবো, সুরে সুরে উড়ে যাব। কারণ পঞ্চমীর গান মানে যেখানে থেমে যাবেন ভাবছেন, ঠিক সেখানেই শুরু হবে নতুন রং। চলুন পঞ্চমের জাদু কারখানার দরজা খুলে দিই, শুধু গানের চলে গানের পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

কিছু মানুষ সুর বানান আর কিছু মানুষ সুরকে বানান জীবনের শর্টকাট রাস্তা। পঞ্চম ঠিক তেমন, তার গানে প্রেম আছে কিন্তু প্রেমটা ফিকে গোলাপ নয়, প্রেমটা নিয়ন আলো, প্রেমটা চোখ টিপে দেওয়া শহর, শহরের রাত। তার গান শুনলে মনে হয় পায়ের কাছে মেঝেটা হঠাৎ ডান্স ফ্লোর হয়ে গেছে আর বুকের ভেতরটা রেকর্ড প্লেয়ার। তাহলে চলুন না এই রিদমের রাস্তায় হাঁটি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুভায়নের সাথে আড্ডা জাংশন, যেখানে দুঃখ সব দুঃখ হলে যেন নিচে ওঠে।

পঞ্চমদার সুর যেন একটা অদ্ভুত চতুর দুষ্টুমি এনে দেয়, ঠিক যেন বাচ্চা ছেলের মতন খেলনা খুলে খুলে দেখে এটার ভেতর কি আছে, ওটাতে কি শব্দ বেরোয়। আর ঠিক এইখানেই তিনি আলাদা। তিনি কেবল যে সুর করেছেন তা নয়, তিনি শব্দকে করেছেন পরীক্ষাগার, একটা মিউজিক্যাল ল্যাবরেটরি যেখানে অসম্ভব শব্দটা ঢুকতেই পারে না। শুনতে থাকুন radiobalanet.com, মন যখন নিরুদ্দেশ, মন যখন ছন্দহারা, পঞ্চমের বিটে ফিরুক আজ আমাদের মনের ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনকে নিয়ে আজ আমাদের আড্ডাটা খুব জমে উঠেছে। হ্যাঁ, আপনি যেমন এক্সাইটেড, আমি শুভায়ন আড্ডা জাংশনে ইকুয়ালি এক্সাইটেড। পঞ্চম মানে শুধু কিন্তু ঝাঁ চকচকে বিট নয়, পঞ্চম মানে স্মৃতির ভেতর হঠাৎ হাসি ফুটে ওঠা, কখনো ক্যাসেটের ফিতে জড়িয়ে থাকা একটা বিকেল, কখনো রেডিওয়ে মাঝরাতে ভেসে একটা আশা, একটা গান, একটা দীর্ঘশ্বাস, একটা নরম নিস্তব্ধতা, আর এইখানেই তার মানবতা। তিনি আমাদের শেখান ভালো থাকা মানে সবসময় সিরিয়াস হওয়া নয়, কখনো কখনো নিজেকে একটু হালকা করাই সবচেয়ে বড় থেরাপি। আড্ডা জাংশনে ফিরব আবার আরও কিছু গানের পর। আমি শুভায়ন, কোথাও যাবেন না।

আমি শুভায়ন ফিরলাম আবারও আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। তবে খালি হাতে নয়, বলিউডের অন্দরমহল নিয়ে নানা গল্প শোনা যায়, কিন্তু কিছু ঘটনা এমনও আছে যা পেশাদারিত্ব আর শিল্পের প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত রয়ে গেছে। সময়টা 60-এর দশক। পরিচালক এস এ আকবর তৈরি করেছেন ছোটে নবাব, ছবির প্রযোজক ছিলেন মাহমুদ। প্রথমে সঙ্গীত পরিচালনার জন্য ভাবা হয়েছিল শচীনদেব বর্মনকে, কিন্তু সময়ের অভাবে তিনি কাজটি করতে পারেননি। তখনই মেহমুদের নজর পড়ে তারই সহকারী হিসেবে কাজ করা এক তরুণ প্রতিভার উপর। হ্যাঁ, ঠিক ধরেছেন, পঞ্চমদা অর্থাৎ আর ডি বর্মন। এটাই ছিল আর ডি বর্মনের প্রথম ছবি সঙ্গীত পরিচালক হিসেবে। আর প্রথম ছবির সঙ্গীতে তিনি কণ্ঠ হিসেবে বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকরকে, কিন্তু তখন শোনা যায় পরিস্থিতি মোটেও সহজ ছিল না। কেউ কেউ বলেন তখনকার এই সহজ না থাকার কারণ হচ্ছে লতা মঙ্গেশকর ও শচীনদেব বর্মনের সম্পর্কের টানা পড়েনের জেরে দুজনে একসঙ্গে কাজই করতেন না। সব জেনেও আর ডি পিছিয়ে পড়েননি, পিছিয়ে আসেননি। জয়দেবের সাহায্যে তিনি লতা মঙ্গেশকরের কাছে পৌঁছন। ছোটবেলা থেকেই লতাজির স্নেহভাজন ছিলেন পঞ্চম। এমনকি একসময় অটোগ্রাফ নিতে গেলে লতাজি মজাক করে লিখেছিলেন, দুষ্টুমি বন্ধ করো পঞ্চম। বছর কয়েক পরে সেই দুষ্টু ছেলেই যখন নিজের প্রথম সুরে গান গাওয়ার অনুরোধ জানালো, লতা মঙ্গেশকর ব্যক্তিগত সমীকরণকে দূরে সরিয়ে রেখে রাজি হয়ে গেলেন। জন্ম নিল সেই গান ঘর আয়া ঘির আয় সাওয়ন। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শিল্পীরা ব্যক্তিগত মতভেদকে অনেক সময় শিল্পের স্বার্থে পাশে সরিয়ে রাখতে পারেন, আর সেই কারণেই হয়তো ইতিহাসে অমর হয়ে থাকে এমন কিছু সুর, এমন কিছু গল্প আর এমন কিছু শিল্পী। আপনাদের অনুমতি নিয়ে আমি শুভায়ন এবার কি একটু থামতে পারি? কারণ পঞ্চমের ভেতরে যে শুধু বিট ছিল, শুধু রিদম ছিল, শুধু গিটারের রিফ ছিল তা নয়, ছিল এক অদ্ভুত কোমল মানুষও। তিনি কেবল নাচাননি, তিনি ভিজিয়েছিল। তার সুরে থাকে এমন এক ছায়া যেখানে হাসির আড়ালে থাকে নরম কষ্ট। ঠিক যেমন হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে চুলের ফাঁকে লুকিয়ে থাকে গোপন শীতলতা। ফিরবো আবারও কয়েকটা গানের পর, কোথাও যাবেন না। আমি তো থাকবো, আপনিও থাকবেন তো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মন, হ্যাঁ সত্যি মন বেঁধে রাখা যায় না। ওনার যা কম্পোজিশন, ওনার গানে আমরা সবসময় যেন বিহ্বল হয়ে উঠেছি, এখনো হয়ে পড়ি। শ্রোতা বন্ধু, ভালোবাসা কি শুধুই আই লাভ ইউ বলা? না, ভালোবাসা কখনো কখনো, বিশেষ করে এই পঞ্চমদার মতো শিল্পীর প্রতি ভালোবাসা, একটা যেন ইন্টারলিউড যেখানে কেউ কিছু বলে না, তবু সব কথা হয়ে যায়। পঞ্চমের প্রেমে গানগুলো শুধু যেন চোখের ভাষা, নীরবতার স্বরলিপি, আর তাই ভালোবাসার রেডিওতে পঞ্চম মানেই মাস্টার ফ্রিকোয়েন্সি।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের সুরে স্বাধীনতা মানে রাগরাগিনীর খাঁচা ভেঙে ছন্দকে মুক্ত করে দেওয়া, একটা বাঁশির পাশে হঠাৎ গিটার, একটা ঢোলের পাশে হঠাৎ সিটির দুষ্টুমি, আর একটা তবলার পাশে হঠাৎ চিরুনি। তল্লাশি নয়, তবু সব মিলিয়ে তৈরি হয় একটা নতুন আকাশ। আজও তার গান শুনলে এবং শোনালে মনে হয় এই তো জীবনটা আবার একটু রং পেয়ে গেল। গানের ওপারে আড্ডা হবে আবার। শুনছেন রেডিও বাংলানেট.com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

সত্যি আমাদের জীবনে এখন সব কিছুই যেন প্রায় অনেকটাই অনিশ্চয়, তবু তার মধ্যে যেন পঞ্চমদা তার গান দিয়ে তার সুর দিয়ে শিখিয়েছেন, সৃষ্টিশীলতা মানে সাহস করে নতুন শব্দ খুঁজে আনা, নতুনকে জানা আর পুরনোর মধ্যে নতুনকে খোঁজা। যে মানুষটা একটা পরিচিত সুরের গায়ে অচেনা রং লাগাতে পারে সেই তো আসল শিল্পী, আর পঞ্চমদা সেই সাহসের নাম, সেই চমকের নাম, সেই চল একবার অন্যভাবে ভাবি তার নাম আর্টি বর্মণ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর যদি জিজ্ঞেস করি একটা ছোট্ট প্রশ্ন, আর ডি বর্মন, শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মন, পঞ্চমদা আমাদের কি দিয়েছেন? উত্তর হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছেন, তিনি দিয়েছেন মনের ভেতর জমে থাকা ক্লান্তির উপর একটা বিটের হাওয়া। তিনি দিয়েছেন শহরের রাতকে একটা সুরের কাঁধ। আর সবচেয়ে বড় কথা, তিনি দিয়েছেন শুনে ওঠার আনন্দ, যে আনন্দে হঠাৎ মনে হয় আরে জীবন তো জাস্ট একটা মিউজিক, একটা থেরাপি, একটা আড্ডা, একটা জাংশন। আর সেই মিউজিক্যাল মুডের সঙ্গী আপনি, তাই তো হাজারো কাজের ফাঁকে ঠিক চলে আসেন সপ্তাহের শেষে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পঞ্চমের সুরেই ফিরুক আমাদের মনোনিবেশ।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকে ছিল এই পঞ্চম পর্যায়ের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের প্রতি আমাদের ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুরের জলেই সুর পুজো, আর আপনার ভেতরে মানুষটা একটু নেচে উঠুক, কারণ পঞ্চম মানেই জীবনের বুকের ভেতর একটা হঠাৎ কেউ যেন বলে ওঠে, যেতে যেতে পথে হলো দিদি। আজকের আড্ডা জাংশনে আরও বেশি করে আর ডি বর্মনে মেতে উঠে আরও বেশি করে আড্ডা দেওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে না, সময় কিন্তু আর নেই। তাই আমি শুভায়ন অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি এই সপ্তাহের জন্য আপনার কাছে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আড্ডায় থাকবেন, জাংশনে থাকবেন, থাকবেন রেডিও বাংলা নেট .com-এ।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে, সে বিষয়টা না থাকলে কিন্তু আমাদের সভ্যতা কোনো মতেই তৈরি হতো না এবং টিকেও থাকতো না, এবং সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলেই কিন্তু এই ক্লাইমেট পরিবর্তনের এত বিভীষিকা আমরা দেখতে পাচ্ছি। কথা বলছি অরণ্যকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের দিনে আপনার সঙ্গে শেয়ার করব এই অরণ্য, এই জঙ্গলকে নিয়ে কিছু কথা। এই অরণ্য যা কিনা আমাদের পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, তো এই অরণ্যকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: এই পোড়া শহরের ধুলোবালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

জঙ্গল বা অরণ্য, এই অরণ্য কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রাণীদের বাসস্থান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জঙ্গল বা অরণ্য নিয়ে। তো যে কথা বলছিলাম যে অরণ্য কিন্তু আসলে দেখতে গেলে আমাদের স্থলচর যে সমস্ত প্রাণীরা রয়েছেন তাদের প্রত্যেকেরই প্রায় বাসস্থান। তার কারণ একটি হিসেব করে দেখা গেছে যে স্থলচর যত প্রাণী আছে তার 80% বাস হচ্ছে জঙ্গলের মধ্যে। কাজে এই জঙ্গল ফুরিয়ে যাওয়া অর্থাৎ তাদের বাসস্থানও ফুরিয়ে যাওয়া। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চলছে আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবা দেশে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার

0: no dear, not that expression. এত দিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম আমি আগন্তুক আমি বার্তা দিলাম কঠিন অঙ্ক এক বসতে দিলাম এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: কথা যখন ওঠে তখন আমরা একটা ব্যাপারই বলি যে জঙ্গল আমাদের জন্য খুব বেশি করে অক্সিজেন প্রোভাইড করে, আর সেটা না থাকলে আমরা বেঁচেই থাকতে পারতাম না। কিন্তু এর বাইরেও কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কাজ জঙ্গল কিংবা অরণ্য করে। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে জঙ্গল বা অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে জঙ্গল কিন্তু অক্সিজেন প্রোভাইড করা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ করে। এক, মাটির ক্ষয় রোধ অর্থাৎ সয়েল ইরোশন আটকে দেয়, এবং আরও একটি কারণ হচ্ছে এই জঙ্গলের জন্য কিন্তু আমাদের বৃষ্টিপাতটা ঠিকভাবে হয়। অর্থাৎ জঙ্গল যদি না থাকতো তাহলে বৃষ্টিপাত সেভাবে হতোই না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসলে এই অরণ্যকে নিয়ে অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর অনলি অন রেডিও বাংলানেট ডট কম।
2: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমরা মনে করি যে এই পৃথিবীর প্রায় অনেকটাই আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু জানি বলুন তো? সে নিয়ে কিন্তু একটা বিশাল তর্ক থেকে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর জঙ্গলকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর অনেকটাই আমরা জানি না, সেই একই কথা প্রযোজ্য কিন্তু জঙ্গলের ক্ষেত্রেও। এই অরণ্য কিংবা জঙ্গলে যে সমস্ত গাছ রয়েছে তার প্রায় 65%-এর বেশি স্পিসিস আমরা নিজেরাই জানি না, তাহলেই ভাবুন। তো এটাইও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই জঙ্গলকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বর্তমানে পৃথিবীর পক্ষে সব থেকে বড় যে সংকটটি সেটি হলো গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর পেছনে অত্যন্ত বেশি করে দায়ী হচ্ছে কার্বন এমিশন। আমরা যে কার্বন এমিশন করছি সেগুলোই বাতাসে জমে জমে পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। তো এই কার্বন যে এমিশন হচ্ছে তার থেকে মুক্তি লাভে কিন্তু অত্যন্ত একটি সহজ উপায় হলো জঙ্গল বা অরণ্য। যে ব্যাপারটা হয় সেটা হলো অরণ্যে যে সমস্ত গাছ রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত কার্বনগুলোকে স্টোরেজ করে মাটির ভিতরে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড, এবং তার ফলে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা রোধ করতে অনেক বেশি সাহায্য হয়। কাজেই পৃথিবীর গড় উষ্ণতা রোধ করার ক্ষেত্রে এবং আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যেও কিন্তু এই অরণ্যের জুড়ি মেলা ভার। রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে অরণ্যকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানের ডট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে একটা সময় যে পরিমাণ অরণ্য এখন পৃথিবীতে আছে তার দ্বিগুণ পরিমাণে ছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে এখন বর্তমানে যে পরিমাণ অরণ্য পৃথিবীর ওপরে রয়েছে একটা সময় তার দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। আমাদের সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, যে পরিমাণ ডিফরেস্টেশন হয়েছে, তার জন্যই কিন্তু বর্তমানে এখন অরণ্য কিংবা জঙ্গল প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এবং এটি একটি অ্যালার্মিং সিচুয়েশন, এক্ষুনি যদি এই ব্যাপারটিকে কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু নিয়ার ফিউচারেই আমরা অত্যন্ত বড় একটি ঝামেলার সম্মুখীন হব এবং আমাদের অস্তিত্বটাও শেষ হয়ে যেতে পারে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে, আর সেই অরণ্যকে নিয়েই আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

সাহারা মরুভূমি এবং অ্যামাজন জঙ্গল, এ দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী, তাই তো? মানে একটি ধুধু মরুভূমি এবং আরেকটি অত্যন্ত ঘন জঙ্গল। অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কিন্তু আপনি কি জানেন এরা দুজনে অত্যন্ত ক্লোজলি রিলেটেড? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্য কিংবা জঙ্গল নিয়ে। তো যে কথা বলছিলাম যে অ্যামাজন জঙ্গল আর সাহারা মরুভূমি এরা দুজনে কিন্তু অত্যন্ত ক্লোজলি রিলেটেড। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি বছরের পর বছর সাহারা মরুভূমি থেকে বালি উড়ে যায় অ্যামাজন জঙ্গলে, মানে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালুকণা উড়ে যায় সাহারা মরুভূমি থেকে অ্যামাজন জঙ্গলে। এবং এই যে বালুকণা সেখানে পৌঁছায়, সেই বালুকণা থেকে কিন্তু পুষ্টি লাভ করে অ্যামাজনের বিভিন্ন গাছ। যদি সাহারা মরুভূমি না থাকতো তাহলে অ্যামাজন জঙ্গলও এত ঘন হতো না। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়ে এরকম ইন্টারেস্টিং কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানের ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট।

একটু আগে আপনাকে বলছিলাম যে এই যে ডিফরেস্টেশন, তার জন্য পৃথিবীতে যে পরিমাণ অরণ্য এখন বর্তমান, তার থেকে কিছু বছর আগে, মানে বেশ কিছু বছর আগে, দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। তো এই যে ডিফরেস্টেশন, সেটা শুরু হয়েছে হিউম্যান সিভিলাইজেশনের পর থেকে, এবং তার পেছনে কিন্তু প্রধানত দুটি কারণ আছে। একটি হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল, আমাদের গবাদি পশু ইত্যাদি, এবং আরও একটি হচ্ছে আমাদের চাষবাস। আমরা যে চাষবাসের জন্য বিভিন্ন পরিমাণ ক্ষেত কিংবা জমি ব্যবহার করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই জমি কিংবা ক্ষেত কিন্তু তৈরি হয়েছে জঙ্গল পরিষ্কার করেই। কাজেই ডিফরেস্টেশনের এ দুটি হচ্ছে মূল কারণ। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জঙ্গলকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জঙ্গল যে শুধুমাত্র আমাদের পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছে তা নয়, জঙ্গল কিন্তু বা অরণ্য কিন্তু আমাদের মনের মধ্যেও বসতি স্থাপন করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেন কোথাও গিয়ে জঙ্গলে হারিয়ে যাই। যেমন ধরুন, আমাদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র হচ্ছে অরণ্যদেব, ফ্যান্টাম, সেরকমই তার যেন আমাদের অত্যন্ত পছন্দের একটি ক্যারেক্টার, সেরকমই লায়ন কিং থেকে আরম্ভ করে বহু এরকম ক্যারেক্টার তৈরি হয়েছে, ফিল্ম তৈরি হয়েছে, যেগুলো কিনা জঙ্গলকে কেন্দ্র করেই তৈরি করা। শুধুমাত্র তাই নয়, আমাদের বাংলা সাহিত্যেও এরকম কয়েকজন সাহিত্যিক রয়েছেন যারা কিনা এই জঙ্গলকে তার লেখার মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেরকমই একজন লেখক হচ্ছেন বুদ্ধদেব গুহ। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল এক রাশ শ্রদ্ধা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

অরণ্যের তো বটেই, কিন্তু তার সঙ্গে গোটা পৃথিবীর জন্য অত্যন্ত একটি ক্ষতিকর জিনিস হলো দাবানল, অর্থাৎ অরণ্যে আগুন লাগা। এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে যায় নিমেষের মধ্যে। কত যে গাছপালা, কত যে পশু পাখি তাতে নিঃশেষিত হয়ে যায়, গুণে শেষ করা যাবে না। এরকমই কিছু বছর আগেই একটি আগুন লেগেছিল অস্ট্রেলিয়ার জঙ্গলে। আবার অ্যামাজন জঙ্গলেও কিছুদিন আগেই দাবানলের কথা আমরা জানতে পারি। কিন্তু একটা ব্যাপার জেনে আপনি অবাক হবেন যে এই যে দাবানল, সেটা কিন্তু 1/3 অফ টাইম ক্ষেত্রে এই মানুষের কাজকর্মের জন্যই লাগে, মানুষের অত্যন্ত অবিবেচনাপূর্ণ কাজের জন্যই এই দাবানলগুলো তৈরি হয়। 1/3 অফ দিস কাইন্ড অফ ফায়ার্স। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল অরণ্যকে নিয়ে। এই অরণ্য কিংবা জঙ্গলকে নিয়ে এরকম অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানের .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: কিভাবে সাধারণ লোককে বোঝাবে যে প্রতিটা দিনের মধ্যে কিভাবে রসায়নের একটা খেলা চলেছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না।
1: হ্যাঁ, নমস্কার, অনেক ধন্যবাদ ঋত্বিকদা। তো তোমার প্রশ্নটার নিরিখেই বলি যে সকালবেলা উঠে আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর তুমি যেরকম বলছিলে যে সূর্যের আলোয় ভিটামিন ডির সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ শুরু হয়, এবং শুধু তাই নয়, সূর্যের আলোর সঙ্গে আমাদের হরমোনেরও বিক্রিয়া হয়ে থাকে এবং তার ফলে আমরা ফ্রেশ ফিল করি, অর্থাৎ ওই যে সম্পূর্ণভাবে জেগে ওঠাটা, সেটাই একটা সির্কাডিয়ান সাইকেলের সঙ্গে যুক্ত এবং সেইভাবেই আমরা জেগে উঠি। এবং জেগে উঠেই ধরো আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি তুমি ঘাসের ওপর দিয়ে হাঁটো, খালি পায়ে ঘাসের ওপর দিয়ে সকালবেলা উঠে হাঁটো, তাহলে আমাদের যে বডিতে যে চার্জ আছে সেইগুলো আর্থিংয়ের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে আমরা খুব ভালো সতেজ অনুভব করি, অর্থাৎ এখানেও সেই ইলেকট্রনের প্রভাব, সেই কেমিস্ট্রির খেলা। এরপর ধরো সকালবেলা উঠেই তুমি যেখানে শুয়ে রয়েছ সেই গদি যে বা বালিশ বা আমরা এই চেয়ারে বসে আছি সেই চেয়ার, এইগুলো সবই হচ্ছে পলিমার, এগুলো সফট মেটিরিয়ালস, এবার সফট মেটিরিয়ালস বা সেলুলার মেটিরিয়ালস যাদেরকে বলা হয়, অর্থাৎ এদের মধ্যে যে স্ট্রাকচার তুমি যদি খুব অণুবীক্ষণ যন্ত্রে বা কেটেও যদি তুমি দেখো তাহলে দেখবে স্পঞ্জের মতো যে স্ট্রাকচার, অর্থাৎ ছোটো ছোটো কোষের মতো সব সাজানো রয়েছে। এবার এগুলোর মধ্যে হাওয়া ঢুকে থাকে, সেই কারণে এরা নরম হয়, এবং এগুলো জেনারেলি পলিউরেথেন, ওটা এক ধরনের পলিমার বা পলিমারিক সাবস্ট্যান্স। এবং এছাড়াও ধরো তারপর তুমি মাটিতে নামলে, নেমে পাপোশের ওপর পা দিলে, সেটাও কিন্তু ওই পলিউরেথেন, ওই ফোম, ওই রকম ধরনের সেলুলার সলিডস। তো এটা গেল। এবং এরাও কীভাবে তৈরি হয়? এরাও ওই আইসোসায়ানেট আর অ্যামিন, এদের হাত ধরাধরিতে তৈরি হয় এবং পলিমারিক বন্ড তৈরি করে, ইউরেথেন বন্ড তৈরি করে, পলিউরেথেন তৈরি করে। এবং শুধু তাই,
0: তুমি সকাল থেকে আর একটু দিনে এগোনোর আগে আমি এই পর্যন্ত যা বললে তার মধ্যে জাস্ট কিছু তোমাকে আর অ্যাডিশনাল প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন ধরো আর একটাও আছে, আগে আমাদের দীর্ঘদিন পর্যন্ত এই ধারণা নিয়ে আমরা চলেছি, এখনও একটা বেশ মেজরিটি বা বড় অংশ বিশ্বাস করেন যে মানে শব্দটা এইভাবেই তৈরি, মর্নিং ওয়াক, সকালে হাঁটা, এটা নাকি খুব দরকার, জরুরি। এখন অনেক গবেষণায় যা দেখা যাচ্ছে, ডাক্তাররা বলে যে সকালে হাঁটবেন না, কারণ সকালে নাকি অণু, পরমাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলিকণা সবই ডাস্ট পার্টিকেল, এগুলো নিচের দিকে নেমে থাকে, যেগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাকি ভেতরে ঢুকতে পারে। যে আগের একটা অধ্যায়ে তুমি আলোচনা করছিলে যে ব্যাকটেরিয়া ভাইরাসকে যেমন বাঁচাতে হবে, তেমনি তাদের হাত থেকেও আমাদের বাঁচতে হবে। তো এই যে সকালবেলায় দিন শুরু হচ্ছে, তুমি বেশ কয়েকটা দিক বললে যেখানে একটা রাসায়নিক খেলা, রসায়নের খেলা চলছে, রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া, তো এই যে মর্নিং ওয়াক, এর সঙ্গেও তো কোনো না কোনোভাবে ওইটা যুক্ত, মানে আমরা যদি ধরে নিই যে ওই সময় অনুপরমাণু নিচে নেমে থাকে, মানে মোর টুয়ার্ডস সারফেস আর কি, তো সেইটা তুমি কি বলবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে?
1: হ্যাঁ, এবার দেখো এইগুলো হচ্ছে সবসময় দু ধরনের মতামত থাকে, ঠিক আছে। এক ধরনের মতামত হচ্ছে হ্যাঁ যে হেভি মলিকিউল সেগুলো নিচের দিকে চলে আসে, কিন্তু সকালবেলা যে সকালে সূর্যের যে বিকিরণ, সেই বিকিরণটা আমাদের বডিতে হরমোনাল সিনথেসিসে খুব কাজে লাগে, কাজে সেজন্য তাও বলা হয়ে থাকে যে সকালবেলা উঠে হাঁটাটা ভালো। অনেকেই এখন ইভিনিং ওয়াকের দিকে যাচ্ছেন, তবে সকালে উঠে হাঁটাটা ওই কারণে ভালো, প্লাস সকালবেলা উঠে আমাদের জীবনযাত্রা বা সকালে দৈনন্দিন যাত্রা শুরু করার জন্য ওই যে আর্থিংয়ের কথাটা যেটা বললাম যে ইলেকট্রনের প্রবাহে মাটিতে চলে যাওয়া, তাতে আমাদের নতুন সতেজতা আসে এবং আমরা ভালোভাবে জেগে উঠি। এই কারণে আমি বলবো যে সকালবেলা হাঁটাটা ভালো, এবং যদিও দ্বিমত থাকতে পারে কিন্তু তবুও আমার মনে হয় সকালবেলা হাঁটাটা ভালো, কারণ সকালবেলা হাঁটলে তোমার এই যে হরমোনাল সিনথেসিস কিক স্টার্ট হয়, সার্কাডিয়ান সাইকেলটাও একেবারে সুন্দরভাবে কিক স্টার্ট হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ধরো আরও একটা যেটা জিনিস, ধরো মর্নিং ওয়াকের পর একটু চা খাওয়া, এই যে চা খাচ্ছ যেটা, সেখানেও ধরো তোমার রয়েছে, চায়ের মধ্যে রয়েছে পলিফেনল, ট্যানিন ইত্যাদি, তারপর কফি খাচ্ছ, যে কফির মধ্যে রয়েছে ক্যাফেইন, এবার এগুলোও সমস্ত মলিকিউল, এবং ক্যাফেইন সম্বন্ধে একটা খুব সুন্দর জিনিস, যেমন ধরো তোমার চা পড়লে গায়ে অতটা হয়তো দাগ হয় না, কিন্তু কফি পড়লে দাগ হয়, তার কারণ হচ্ছে কফির যে ক্যাফেইন, সে এবার জলের মধ্যে যেভাবে একটা ডিসপারশন অর্থাৎ যেরকম কালি হয় সেরকমভাবে ছড়িয়ে থাকে, সেটা যখন জামা বা কোনো সারফেসের ওপর পড়ে তখন সেই হালকা জলের যে রেশটা সেটা মিলিয়ে যায়, মিলিয়ে গিয়ে ক্যাফেইন একটা সেলফ অ্যাসেম্বলি, অর্থাৎ নিজেরাই একরকম সাজানো সমারোহ করে কফির একটা দাগ ফেলে দেয়। সেই জন্য কিন্তু চায়ের বেলায় সেটা হয় না, সেই কারণে কফিতে আমাদের স্টেনিং হয়, কিন্তু চায়ের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো স্টেন হয় না। কিন্তু এগুলো সবই হচ্ছে মানে তোমার আমাদের স্নায়ুতন্ত্রের জন্য খুবই সাহায্যকারী, এবং সেভাবে আমরা স্বাভাবিকভাবে জেগে উঠি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: আসছি তোমার কথাটা, কিন্তু তার আগে যা জেনে নিচ্ছি যে চা কফির সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। একটা দীর্ঘক্ষণ একটা ফাস্টিং ওভার, দীর্ঘক্ষণটা হয়তো আমরা রাত্রি খেয়ে তারপর ঘুমোই, কিন্তু এই যে ফাস্টিং যেটা রাত্রিতে ডিনারের পোস্ট ডিনার ফাস্টিং, এইটা ভাঙার পরে বলছি ব্রেকফাস্টটাও নাকি খুব জরুরি, বাট ইট হেল্পস ইন মেটাবলিজম। তো সেইটার মধ্যে কি রাসায়নিক খেলাটা হয় যদি তোমার কথায়?
1: এবার ব্রেকফাস্ট মানে তোমার ধরো অনেকক্ষণ ধরে সিস্টেম ঘুমিয়ে রয়েছে, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের যে পাকযন্ত্র সেগুলো সব ঘুমিয়ে রয়েছে। এবার সকালবেলা উঠে তুমি যখন প্রথম যখন তুমি কোনো কিছু নিচ্ছ সেটাও কিন্তু ওষুধের মতো। আমাদের একটা জিনিস খুব সবসময় মনে রাখার দরকার, এটা হয়তো সেরকমভাবে জনপ্রিয় দৃষ্টিভঙ্গি নয় কারণ আমরা সেটা সেভাবে খেয়াল রাখি না, সেটা হচ্ছে খাবার কিন্তু এক ধরনের ওষুধ। এবং তুমি যদি পুরনো ভারতবর্ষের রীতিরেওয়াজ দেখো, আমাদের খাবারের ব্যবহার বা আমরা যেভাবে খাবার খেয়ে থাকি সেটাও কিন্তু ওষুধ নেওয়ার মতোই মানে সমতুল্য। কাজেই ওই যে কমপ্লিট ব্রেকফাস্ট ধরো, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আস্তে আস্তে আস্তে আস্তে অ্যাক্টিভেট করার জন্য, জাগিয়ে তোলার জন্য। যেমন ধরো সকালের ব্রেকফাস্টে রইল ডিম, এটা প্রোটিন। প্রোটিন আমরা আগের দিনে কথাই বলেছি, অসংখ্য পেপটাইডের সমষ্টি। এবার সেই প্রোটিন দিয়ে তুমি বেসিক্যালি এনার্জি দিচ্ছ। সব থেকে সহজে এনার্জি আসে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটে, কারণ কার্বোহাইড্রেট ভীষণভাবে শর্করা, সেটাও আমরা আগে বলেছি, কার্বন আর ওয়াটার এর মিলিয়ে কার্বোহাইড্রেট। এবার সেটা ভেঙে গিয়ে চট করে তোমাকে এনার্জি দেয়, সেই জন্য দু পিস পাউরুটি থাকা খাবারের মধ্যে খুবই ভালো।
0: এখানে একজন খুব সম্প্রতি একজন নিউট্রিশনিস্ট এসেছিলেন নাম করা, উনিও বলছিলেন এই যে কার্বো ফ্রি ডায়েটের কথা হয় সেটাকে কিন্তু উনি ওই যে ধারণাটা করে খণ্ডন করে বললেন, ইভেন কার্বোহাইড্রেট ইজ মানে খুবই জরুরি। তখন উনি বলছিলেন যেমন এই দু পিস ব্রেড দিয়ে ব্রেকফাস্ট, এটা খুব জরুরি।
1: এবং এই যে কার্বোহাইড্রেট তুমি যে নিচ্ছ, কার্বোহাইড্রেটটা ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এনার্জি, এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল সেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসছে এবং এনার্জিটা সরাসরি শরীরের মধ্যে চলে যাচ্ছে। এবার ধরো পাউরুটিকে একটুক্ষণ রেখে দিলে যে বাদামি রঙের হয়ে যায়, মানে টোস্টেড পাউরুটি পাউ, এবং এনার্জিটা সরাসরি শরীরের মধ্যে চলে যাচ্ছে। এবার ধরো পাউরুটিকে একটুক্ষণ রেখে দিলে যে বাদামি রঙের হয়ে যায়, মানে টোস্টেড পাউরুটি।

সেই দুধের মধ্যেও তুমি প্রোটিন পেলে। এবার অনেকেই হয়তো একটুখানি দই খান, এবার দুধ দই এগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো হচ্ছে তোমার যাকে বলা হয় থাকে কোলয়েড। এবার সেই কোলয়েডটা কি না, সেটা হচ্ছে তোমার মনে করো তুমি যদি খুব ছোট ছোট টুকরো কণা নাও, পার্টিকল, এবার সেই কণাগুলোর ওপর যদি চার্জ থাকে অর্থাৎ আধার থাকে, তাহলে তারা একে অন্যের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায় না। একটা খুব সহজ, একটু সরে যাচ্ছি তবু একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি দুধের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা বোঝানোর জন্য, যে মনে করো তুমি বালি নিলে, এবার বালি তো খুব ছোটো কণা, তাকে যদি তুমি জলের মধ্যে ফেলো তাহলে ঝাঁকালেও সেটা আস্তে আস্তে তিতিয়ে যাবে। অথচ তুমি যদি খুব ছোটো বালির কণা নাও, মানে সিলিকা ধরো, তাকে নিয়ে তুমি যদি ঝাঁকাও তাহলে তার একটা সুন্দর দুধের মতো ডিসপারশান পাও। এই যে দুধের মতো যে ডিসপারশান, এটার কারণ হচ্ছে ওই ছোট ছোট দুধের মধ্যে যে প্রোটিন আছে, দুধের মধ্যে যে ফ্যাট আছে, যে ইমালশানের মতো তৈরি হচ্ছে, তারা ছোট ছোট গ্লোবিউল তৈরি করে, এবার তারা সব ধাক্কা মারে একে অন্যের সঙ্গে এবং এর ফলে সেটা থিতিয়ে পড়ে না।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আমরা ছানা কেটে যাওয়া যেটাকে বলি, অর্থাৎ যদি তুমি দুধের জায়গায় তুমি যদি ছানা খাও সকালবেলা, তাহলে তার মধ্যে একটুখানি ল্যাকটেট দিয়ে দেওয়া হয়। এবার সেটা দিলে যেটা হয় সেটা হচ্ছে এই যে চার্জ বা আধার যে মিল্ক পার্টিকলসগুলোর মধ্যে রয়েছে, দুধের কণাগুলোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশান সেটা আমরা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার ফলে তারা আস্তে আস্তে একসঙ্গে চলে আসে এবং অ্যাগ্লোমারেশান হয়, অর্থাৎ একসঙ্গে মিলে মিটে যায়। মিটে গিয়ে তখন তাদের ওপর গ্র্যাভিটি কাজ করতে শুরু করে, এবং গ্র্যাভিটি কাজ করতে শুরু করা মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশান বন্ধ হয়ে গেল, গ্র্যাভিটেশান শুরু হলো, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে তারা নেমে আসে। এইভাবেই ধরো, আবার এইভাবেই ধরো তোমার ছানার কথা গেল, দুধ হলো, কর্নফ্লেক্স তুমি তাতে দিলে সেটাও আবার কার্বোহাইড্রেট ফাইবার প্রচুর পরিমাণে, আর তার সঙ্গে চা কফি তো রয়েইছে। এইভাবে মনে করো ব্রেকফাস্টের সময় বা সঙ্গে সঙ্গে আমাদের দিনটা শুরু হলো। কিন্তু বেসিক এইগুলো সমস্তই আমি জানি এটা হয়তো কিছুটা রিপিটেশন হচ্ছে, আগে আমরা বলেছি, তবুও বলবো, এই সমস্তগুলোই ভেঙে যাচ্ছে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, ভেঙে গিয়ে কার্বন আর হাইড্রেট, এরা খুব সহজভাবে বলতে গেলে গ্লুকোজ যেটাকে বলা হয় তার ফর্মুলা হচ্ছে কার্বন এইচ হাইড্রোজেন টু অক্সিজেন CH2।
1: হাইড্রেশনটাও শরীরের জন্য জরুরি,
0: খুব জরুরি, এবং CH2O এটা হোল সিক্স করলে যেটা হয় সেটা হচ্ছে C6H12O6, সেটাই হচ্ছে তোমার গ্লুকোজ। এটাই ভেঙে গিয়ে হয়ে গেল H2O বেরিয়ে আসে এবং CO2 চলে আসে, এবং সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রন রিলিজড হয়। এবার সেই ইলেকট্রনগুলোই প্রোটিন নামক আধার যে পোটেনশিয়াল তৈরি করে, সেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে যেতে যেতে, অর্থাৎ নানা রকম এনজাইম তার উপর কাজ করতে করতে এনার্জিটাকে অর্থাৎ শক্তিকে হারভেস্ট করে। এভাবেই আমরা সকালবেলা উঠে আমরা যে জেগে ওঠার শক্তি সেটা খাবারের থেকে পেয়েছি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার, সমস্ত খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: আমরা যেহেতু আমাদের আগের এপিসোডগুলোতে নানানভাবে চেষ্টা করেছি কোথাও না কোথাও একটা সামঞ্জস্য নেই বলো বা একটা সিঙ্ক্রোনাইজেশন আমাদের যে দর্শন, জীবন দর্শন, অধ্যাত্মবাদ, তার সঙ্গে বিজ্ঞান, এইটা তো আমি আবার একটা ওইরকম চেষ্টা থেকে বলছি, এই যে যুগ যুগান্ত ধরে একটা ইরম বিশ্বাসে চলে আসছি যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অর্থাৎ ওই সূর্যোদয়ের মুহূর্ততে সে আগেকার দিনের ঋষি মহামুনি ঋষি যোগীরা এখনও যারা আছেন তারা মনে করেন ওই মুহূর্তে জেগে থাকে এবং তার ধ্যানই হোক, মেডিটেশন হোক, যা করা মন্ত্রোচ্চারণ সেগুলো ওই সময়ের জন্য একদম উপযুক্ত সময় দিনটা শুরু করার জন্য। তো এই যে ওই যে ব্রাহ্ম মুহূর্ত যেটাকে তুমি বললে ভিটামিন আসা, এই ছাড়া এই ব্রাহ্ম মুহূর্তের আর কোনো বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বা তাৎপর্য কিছু আছে কি না?
1: হ্যাঁ, এবার ওইটাই আগে যেরকমভাবে আমরা কথা বলতে বলতে বলেছি, ধরো ওই সকালবেলা যখন সূর্যের তেজ সেভাবে নেই, যখন সূর্য সবে উঠছে, তখন আমাদের যে আলোর আলোর মাধ্যমে আমাদের শরীরে কিছু হরমোনের সিনথেসিস শুরু হয়, এবার সেগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে জাগিয়ে তোলার জন্য, এবং আমাদের যাবতীয় ক্লেদ ক্লান্তি যা কিছু আমাদের শরীরের মধ্যে থাকে সেটা যখন তুমি সকালবেলা উঠে তুমি যখন খালি পায়ে মনে করো মাঠের ওপর হাঁটতে শুরু করলে বা এমনকি তোমার মেঝেতেও হাঁটতে শুরু করলে, তখন যে টাচটা হয় সেই টাচের মাধ্যমে যে ইলেকট্রনের ফ্লো হয়, অর্থাৎ যেরকমভাবে আমরা আর্থিং করে থাকি সেরকমভাবে যে ইলেকট্রনের ফ্লোটা হয় সেই ইলেকট্রনের প্রবাহের মাধ্যমেই আমরা কিন্তু সম্পূর্ণরূপে জেগে উঠি, এবং এই যে জেগে ওঠা এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায় এবং আমরা প্রস্তুত হই একটা সম্পূর্ণ নতুন দিনের দিকে, আর ঠিক সেইভাবেই আমাদের দিনটা শুরু হয়, এবং এটাই ব্রাহ্ম মুহূর্তের বিউটি। এবং তেমন তুমি আরও হয়তো জানবে যে 5 AM ক্লাব বলে যেটা বইটা আছে সেখানেও সুন্দরভাবে এই জিনিসগুলো বা এর ব্যাখ্যা করে দেওয়া আছে। কাজেই এটা কেমিস্ট্রি এবং ইলেকট্রন এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ফিজিক্স, তার সম্মিলিত প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের বায়োলজি যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: এরপরে যেটা আসে দিনের এইসবের পরে আমাদের একটা প্রত্যেককেই মানে রোজগারের জন্য, উপার্জনের জন্য, কাজের জন্য তৈরি হওয়া, কাজের সে যে যেই কাজই করুন তাকে যে বেরোতে হয় তাড়াতাড়ি কাজের জায়গায়। ধরো সবারই কম বেশি একটা স্ট্রেসের ব্যাপার আছে, এই যে স্ট্রেস, এই স্ট্রেসটার মধ্যেও কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে কি না, এবং স্ট্রেসটাকে গেট ওভার করার জন্য মানে বেরিয়ে আসার জন্যে সেক্ষেত্রেও কোনোভাবে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন বা কোনো রাসায়নিক ইয়ের মধ্যে দিয়ে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি না এটা তোমার থেকে জানতে চাই। হ্যাঁ,
1: এবার এখানেও হচ্ছে বেসিক্যালি হরমোনের খেলা, কাজেই স্ট্রেস হরমোন যেগুলো আছে সেইগুলোকে আমরা যেরকমভাবে চালিত করি, স্ট্রেস হরমোন কিন্তু কিছুটা দরকার, কারণ তা নাহলে আমরা ঝিমিয়ে পড়বো, নেতিয়ে যাবো। কাজে স্ট্রেস হরমোনের যেমন প্রয়োজন আছে, কিন্তু স্ট্রেস ওভার স্ট্রেসের ফলে আমাদের যেমন ব্লাড প্রেশার বাড়তে থাকে বা শরীরের যে ইকুইলিব্রিয়াম সেটা কিন্তু নষ্ট হয়, কারণ শরীর তো বেসিক্যালি সমস্ত তন্ত্র, যদি তুমি দেখো সিস্টেমটাকে যদি তুমি দেখো তাহলে সেই শরীরের যে তন্ত্র রয়েছে তার মধ্যে সবসময় একটা ইকুইলিব্রিয়াম থাকার দরকার, অর্থাৎ সেখানে এনার্জির ইকুইলিব্রিয়াম, সেখানে ফুডের ইকুইলিব্রিয়াম, এবং সেই ইকুইলিব্রিয়ামটা যখন ডিসরাপ্টেড হয় তখনই আমরা কিন্তু স্ট্রেস অনুভব করি, এবং সেটা ব্লাড প্রেশার বা হার্ট রেট ইত্যাদির সঙ্গে ভীষণভাবে নেগেটিভলি কানেক্টেড বা নেগেটিভলি রিলেটেড। এবার তার জন্য যেটা করতে পারো তুমি, মনে করো ধরো তুমি যে ওষুধগুলো যেগুলো আছে সেইগুলো, যেমন তোমার বেসিক্যালি হার্ট রেট কন্ট্রোলার ওষুধ আছে, তারপর তোমার বিভিন্ন ধরনের ব্লাড প্রেশারের ওষুধ আছে, এবার এরা সবাই কাজ করে ওই তোমার রিসেপ্টার মলিকিউলগুলোর ওপর গিয়ে কাজ করে, গিয়ে তারপর তাদেরকে স্লো ডাউন করে দেয়, বা কখনো কোনো হরমোনকে আপরেগুলেট করার দরকার হয় যখন তখন আপরেগুলেট করে, আবার ডাউন রেগুলেট করার যখন দরকার হয় তখন ডাউন রেগুলেট করে। এইভাবেই কিন্তু এটা মানে শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এর এটা যেমন ওষুধের ওপর নির্ভরশীলতা এসে গেল, অর্থাৎ কেমিস্ট্রি, কেমিস্ট্রিটাকে তুমি সেইভাবে খাবার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারো। সেই খাবার তুমি ধরো যেটা আমাদের আগেকার দিনে বলা হতো যে স্বাস্থ্যকর যে খাবার, এমনকি গীতাতেও আছে যে যে সাত্ত্বিক খাবার যাকে বলা হয়ে থাকে, সেই রকম সাত্ত্বিক খাবার তুমি যদি নাও, অর্থাৎ ফল খেলে এর মধ্যে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার রয়েছে, সেইগুলো কিন্তু শরীরের যে হরমোনাল সিস্টেম সেই শরীরের হরমোনাল সিস্টেমকে সুস্থভাবে সুন্দরভাবে চালিত করে। এবং শুধু তাই নয়, যেমন মনে করো তুমি যখন খুব আনন্দ পাচ্ছ, অর্থাৎ কোনো কিছু ভালো কাজ করলে যে আনন্দ পাচ্ছ, অন্য কাউকে সাহায্য করলে যে আনন্দ পাচ্ছ, সেটা কিন্তু ওই একই রকমভাবে কিছুটা অক্সিটোসিনের প্রভাব পড়ে, যেটা যেরকমভাবে মায়েরা যখন শিশুকে দুধ খাওয়ান তখন যে হরমোন প্রভাব হয় সেই রকম হরমোনের প্রভাব। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু কার্যকারণের একটা সম্পর্ক আছে, এবং তার মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো আমাদের শরীরে নানা ধরনের হরমোন হিসেবে উপস্থিত রয়েছে, হরমোন এবং এনজাইম হিসেবে, এবং তাদের মধ্যে দিয়ে যে ফ্লো হয় তার মধ্যে দিয়ে ফ্লো হয় তোমার ইলেকট্রন, অর্থাৎ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ, এবং সেইগুলি হচ্ছে নিউরো ট্রান্সমিশন বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে প্রবাহিত হয়, এবং তার যে সমন্বিত একটা সংশ্লেষ হয় সেই সমন্বিত সংশ্লেষ বা প্রবাহের নামই কিন্তু এক সুস্থ জীবন, এবং সেটা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই বিভিন্ন রকমের যে ট্র্যাডিশনাল নলেজ, অর্থাৎ সাবেকি যে জ্ঞান যেটা আমাদের মধ্যে আর রয়েছে সেটা থেকে যেন আমরা খুব বেশি সরে না যাই, কারণ সেগুলোও কিন্তু খুব কষ্টার্জিত জ্ঞান, এবং নানা ধরনের ওষুধ ধরে যেগুলো আজকে তৈরি হয় সেগুলোও কিন্তু ওই রকম ভেষজ থেকে হয়েছে, এবং সেগুলোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে। যেমন ধরো হলুদের কেমিক্যাল যেটা, সেটা হচ্ছে কার্কুমিন। এবার এই কার্কুমিন যেটা, সেটা কিন্তু একটা কেমিক্যাল, সেটা আজকালকার দিনে অ্যান্টি ক্যান্সার রোগেও ব্যবহার করা হয়। আবার তুমি যদি আগেকার দিনে মা ঠাকুমাদের কথা ভাবো, তারা কিন্তু দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবারের কথা বলতেন, অর্থাৎ সেটাও কিন্তু এক ধরনের অ্যান্টি অনকোলজিক্যাল একটা ড্রাগ, মানে কিন্তু সেটা আমরা শরীর ভালো রাখার জন্য খেতাম। কাজেই শুধু অসুস্থ হলে আমাদের শরীরকে দিকে নজর দিলে চলবে না, বরঞ্চ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শরীরকে খাবারটা ঠিক সময় মতো দিতে হবে, ঠিক পরিমাপ মতো খেতে হবে, সেই জায়গাটায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে একটা যে কৃষ্ণমূর্তির কথা না বলে পারছি না, তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন তার এক বক্তৃতায় যে যতক্ষণ আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গ্যান যতক্ষণ আমাদের জানান না দেয় ততক্ষণ তারা ঠিক থাকে। যেই মুহূর্তে তারা জানান দিতে শুরু করে তখনই তাদের মধ্যে কলযোগ শুরু হয়েছে, এবং আমাদের কিন্তু সেই অপেক্ষায় থাকার দরকার নেই কখন আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ জানান দেবে, বরঞ্চ আমরা তাদের সঠিকভাবে তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন থাকব এবং তাদেরকে সেইভাবে মেনটেন করব, রক্ষা করব, যাতে তাদেরকে আরও বহুদিন না জানান না দিয়ে কাজ করার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যে কতগুলো ক্লাসিক বা ধ্রুব সত্য আছে ওষুধ সংক্রান্ত, সেগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এইখানে আমি না বলে পারছি না যে ভারতবর্ষের যেমন ধরো আয়ুর্বেদিক সিস্টেম, এই যে আমাদের যে চতুর্বেদ বলা হয়, ঋকসাম যজুর্বেদ এবং অথর্ববেদ, তার সঙ্গে কিন্তু ছিল আয়ুর্বেদ। এবং সেই আয়ুর্বেদে কিন্তু একই রকমভাবে নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রক্রিয়া সেগুলোকে নথিবদ্ধ করা হয়েছিল, এবং সেগুলো কিন্তু আগেকার দিনে ওই মটার পেস্টিল অর্থাৎ খলনুড়ির মধ্যে কবিরাজরা তাদের সম্বন্ধে জানতেন এবং সেই জ্ঞানটাও তাদের ছিল, এবং সেগুলোই আজকে কিন্তু ওই অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হয় পাশ্চাত্যের ট্র্যাডিশনে। আবার আরেকটু পূর্বে গেলে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনে, সেখানেও ধরা হয় যে খাবার হচ্ছে ওষুধের সমতুল্য। অর্থাৎ আমাদের যেমন বায়ু পিত্ত সেই রকমভাবে ওদেরও যে ধারণা, সেটাও কিন্তু ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। এবং সেখানেও বলা হয় খাবারকে সবসময় ওষুধের মতো সতর্কভাবে খেতে হবে। যদি আমরা নিজেদের শরীরের মধ্যে যেটা ফাস্ট ফুড বা তথাকথিত প্রসেসড ফুড সেগুলো যদি আমরা বেশি পরিমাণে নিই, তখন কিন্তু কেমিস্ট্রিটা, বডির যে কেমিস্ট্রি, শরীরের যে রসায়ন, তার উপর এসে চাপ পড়ে এবং তখনই নানা রকমের শরীরে উপসর্গ দেখা দিতে পারে। কারণ একদিন আধদিনে হয়তো কিছু ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন যখন ওভার পিরিয়ড অফ টাইম, দিনের পর দিন যখন এটা চলতে থাকে, তখনই কিন্তু শরীর ভেঙে যায়। তার কারণ হচ্ছে শরীরের যে রাসায়নিক বিক্রিয়া, যে চক্র, সেটা আহত হয়।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: এই যে শারীরিক উপসর্গ, শরীরের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করলে। কিন্তু যেটা অনেক সময় অনেকেই জানতে চান, আমি নিশ্চিত যারা আজকে এটা দেখছেন তাদেরও অধিকাংশ এটা জানতে চাইবেন, এই যে যেটাকে আমরা এক কথায় বলি আবেগ, কারণ তার মধ্যে রাগ থাকতে পারে, বিরক্তি থাকতে পারে, উষ্মা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, এইগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া? যেটা আমাদের, আমরা যে মুহূর্তে কিন্তু এটা সুন্দরভাবে সকাল থেকে দিন শুরু করে ডেলি কোর্স যাকে বলে, ডেলি কোর্সে যেই ঢুকলাম তখন কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সজাগ, মানে এই আবেগের যে নানান মাধ্যম সেগুলো সজাগ হচ্ছে, তো সেগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া?
1: একদম, সেগুলো সম্পূর্ণভাবে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া। এবং তুমি যে আবেগের কথা বললে, যে ইমোশন, সেই আবেগ কিন্তু ক্লাসিক্যালি, মানে তুমি যদি সাইকোলজি বা কগনিটিভ নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে আবেগ হচ্ছে ভয়, আবেগ হচ্ছে তোমার এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা, সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর্থাৎ যৌন উত্তেজনা, ভীতি, রাগ, ক্ষোভ, এগুলো সবই আবেগের মধ্যে পড়ে। এবং এগুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে নিউরো এন্ডোক্রিনাল রেসপন্স হয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং আমাদের যে হরমোনের যে তন্ত্র তারা একসঙ্গে উত্তর দেয় এবং তার ফলে আবেগটা যায়। এবং এই যে আবেগের যে মূল স্থান যেখান থেকে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে, যেমন ভয়ের জন্য ব্রেনের যে অ্যামিগডালা সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তাকে অ্যাক্টিভেট করার জন্য হরমোন থাকে, এবং এই অ্যামিগডালা যখন এক্সাইটেড হয় তখনই কিন্তু একটা ভয়ের কারণ আসে। আবার এটাকেই যদি তুমি একটু অন্যরকমভাবে দেখো, তাকে শিল্পেও মানুষ ব্যবহার করেছে। কীরকমভাবে? যেমন মনে করো, যেখানে তুমি হয়তো সম্পূর্ণভাবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের যে মানুষ, তারা যেমন নড়তে থাকা হলুদ, কালো বা সবুজ এই রকম জিনিস দেখে তারা ভয় পেতেন, কারণ সেখানে তার মানে তার জীবনে সংকট উপস্থিত, কারণ সেখানে একটা লুকোনো বাঘ আছে। অথচ তুমি আজকের দিনে যদি ছবিতে তুমি যদি ওই রকম ধরনের কন্ট্রাস্ট দেখো, তাহলে যেটাকে মানে বলা যেতে পারে ওই অ্যামিগডালাকে এক্সাইট করার জন্য যেরকম মোটিভ, লেট মোটিভ, সেটা ব্যবহার করা হয়েছে সেখানে, কিন্তু সেই ছবি দেখে বা ভেজা কাপড়ের আড়ালে তুমি যে ছবি দেখছো সেটা দেখে আনন্দ হয় কেন? তার কারণ হচ্ছে ওই থ্রেট পারসেপশনটা আজকে আর নেই, সেটা নেই বলে আমাদের ব্রেন কিন্তু তখন রিওয়ার্ড সিস্টেম হিসেবে রিওয়ার্ড করে এবং তাতে কিন্তু আমরা আনন্দ পাই। আর একটা হরমোন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিনের মাধ্যমেও কিন্তু ওই ভালোবাসা, ভালো লাগা বা আনন্দ পাওয়া, আবার তার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্টেরও ব্যাপার আছে। অর্থাৎ ডোপামিনকেও রেগুলেট করাটা ভীষণভাবে জরুরি, সেটা যদি আপ রেগুলেশান বা ডাউন রেগুলেশানে অসুবিধা হয় তখন আমাদের শরীরে নানা রকমের উপসর্গ দেখা যেতে পারে। অর্থাৎ ডোপামিনও যেমন কেমিক্যাল, সেরকমভাবে অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলো সমস্তই হচ্ছে কেমিক্যাল, এদেরই আপ রেগুলেশান এবং ডাউন রেগুলেশান এর মাধ্যমে কাজ হয় এবং এগুলো জেনারেলি তোমার হাইপোথ্যালামাস অর্থাৎ ব্রেনের মধ্যে যে অংশ রয়েছে সেই হাইপোথ্যালামাস এবং অ্যামিগডালা এগুলোর মাধ্যমেই, অর্থাৎ লোয়ার কর্টেক্সে যেগুলোকে বলা হয় লিম্বিক সিস্টেম, তার মাধ্যমে কিন্তু এগুলো রেগুলেটেড হয়। এবং তাই আমি বলবো যে নিউরো এন্ডোক্রিনাল সিস্টেম অর্থাৎ স্নায়ু এবং হরমোন তন্ত্র এগুলো একসঙ্গে মিলে কাজ করে এবং এদের মধ্যে যে মেসেঞ্জার অর্থাৎ যে পিয়ন রয়েছেন সেইগুলোই কিন্তু কেমিক্যাল এবং সেগুলোই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক যে ফিল্ড সেইগুলো কাজ করে এবং তার মাধ্যমে তড়িৎ প্রবাহ হয় এবং সেই প্রবাহের মধ্যে দিয়েই এরা আপ রেগুলেটেড বা ডাউন রেগুলেটেড হয় এবং সেগুলোকে বিজ্ঞান আজকে FMRI দিয়ে বা EEG দিয়ে এগুলোকে সম্পূর্ণভাবে বুঝে থাকে। এবং শুধু তাই নয়, শুধু স্ট্রেসই কেন, যে কোনো ভালো জিনিসও, যেরকম ছবির কথা বললাম, যে কোনো ভালো জিনিসও আমরা কিন্তু এর মাধ্যমে, এই এই কেমিক্যালগুলোর মাধ্যমে, রাসায়নিকগুলোর মাধ্যমে, হরমোনের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং এগুলোই আমাদের উপলব্ধির কারণ এবং সেগুলোর যে যে সিস্টেম্যাটিক বা ইকুইলিব্রিয়াম ফ্লো সেগুলো আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে রেখে দেয়।
0: তুমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসছো, আমি এইটার কিউ নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো। এই যে তুমি ভয়ের কথা বললে, সুন্দরভাবে ব্যাখ্যাও করলে, যে আমরা দেখি মানে মানুষ কি ভয় পেতে ভয় পায় না ভয়টাকেও কোথাও না কোথাও কোনো জায়গায় এনজয় করে, তা না হলে এই যে ধরো ভয়ের বই, হরর ফিল্ম, এগুলো লোকে দেখতো না এই বিরাট সংখ্যায়। তার মানে লোকে কোনো না কোনোভাবে ওই যে ভয়টা পাচ্ছে তার থেকেও কি কোনো একটা হরমোনাল সিক্রেশন, যার জন্যে ভয়টা দেখতেও ভালোবাসে, মানে আমি মুখে হয়তো বলছি না, এটা শুনতে খুবই একটা ওই আপাত স্ববিরোধী বা সোনার পাথর কাঠির মতো লাগবে, কিন্তু ঘটনাটা কি তাই যে ভয় পেতেও বা ভয় পাওয়ার মধ্যে একটা কোথাও বিনোদন বা ভয় পাওয়ার থেকে কিছু একটা শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া এমন হয় যার জন্য আমরা পয়সা দিয়ে টিকিট কেটেও ভয় দেখতে চাই, তো এইটা মানে কোথা থেকে?
1: এটা খুব দারুণ কথা বলেছো, একদমই ঠিক। এবং এটাকে কিন্তু আমাদের ধরো ভয়কে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আজকে ভীষণভাবে ব্যবহার করে, এবং তার কারণটা হচ্ছে এইটাই যেটা ইভলিউশনারি কারণ, এবং এই সম্বন্ধে খুব সুন্দরভাবে বলেছেন নিউরো সায়েন্টিস্ট ভি রামাচন্দ্রন তার বইগুলোয়। এবং সেই প্রসঙ্গে আমি আসছি, যেমন ধরো তোমার ওই আঁকার ক্ষেত্রে বললাম, যেটাকে বলা যেতে পারে ওই এফেক্টটা, যে তুমি একটা জিনিস দেখছো কিন্তু সেই জিনিসটা হয়তো তোমার ডিপ সাইকোলজি যেটা বা সাবকনশিয়াসে সেটা একটা ভয়ের উদ্রেক করছে, কিন্তু তুমি আজকে এই মুহূর্তে জানো তুমি যে জায়গায় প্রতিষ্ঠিত সেখানে সেরকম প্রে প্রেডেটার সেই ভয়ের কোনো কারণই নেই। অর্থাৎ তুমি যেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভয়ের সেরকম কোনো ডিপার কোনো রেজাল্ট নেই বা কোনো উত্তর নেই যে আমার আজকে অস্তিত্ব বিপন্ন হবে, যেই মুহূর্তে তোমার নার্ভাস সিস্টেম সেটাকে উপলব্ধি করছে তখনই সেই নার্ভাস সিস্টেমে রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেটেড হচ্ছে, আর তাতেই আমাদের যে হরমোনগুলো যেগুলো আনন্দদায়ক হরমোন সেইগুলো রিলিজ করছে এবং ফলে আমরা আনন্দ পাই। অর্থাৎ ভীতির আড়ালে মানে ভীতির উদ্রেক ভয়ের উদ্রেক একটা সিস্টেম নিয়ে গিয়ে তুলছে ওপরে নিউরো এন্ডোক্রাইনাল সিস্টেমকে গিয়ে, তারপর যেই মুহূর্তে দেখছে যে আসলে এতে আমার অস্তিত্ব বিপন্ন নয় সেই মুহূর্তেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং যেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি আনন্দ পাচ্ছ, কাজে তুমি যাচ্ছ যে জন্য সেটা হচ্ছে ওই আনন্দটা পাওয়ার জন্য। এবং এটা তুমি ভয়ের সিনেমাতেই বলো বা ডিজনিতে তুমি গিয়ে হরর হাউসে বসার অভিজ্ঞতাই বলো বা তুমি কোনো রোমাঞ্চকর বই পড়ছো সেখানেও যে রোমহর্ষক ভয়ের কাহিনী সেটাই বলো বা আঁকায় যে ওই ভেজা শাড়ি বা অদৃশ্য একটা ভাবনা বা কোনো কোনো অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ যেটা হয়তো প্রচ্ছন্নভাবে রয়েছে তাকে আবিষ্কারের আনন্দে বলো, সেভাবেই তুমি আনন্দ পাও, এবং যেই মুহূর্তে তুমি আনন্দ পাও সেটা হয়ে ওঠে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
0: মানে ভয় থেকেও একটা আনন্দ তৈরি হয় যদি না সেটা আমায় স্পর্শ করে,
1: ঠিক
0: সেক্ষেত্রে যেটা নিজের বেলায় আঁটিসাটি পরের বেলায় দাঁত কপাটি, অর্থাৎ তোমার জন্য ভয় হোক কিন্তু ভয়টা যেহেতু আমাকে স্পর্শ করছে না আমি ভয়টাকে এনজয় করি, এইরকম একটা কোথাও ন্যাচারাল আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আছে আর কি, মানে এটাকে আমরা চাই বা না চাই এটা এটাও একটা স্পন্টেনিয়াস ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে।
1: কিছুটা মানে ঠিক হলো পুরোটা নয়, কারণ যেই মুহূর্তে মনে করো তুমি দেখছো যে ভয়টা তোমার, অর্থাৎ তুমি মানে এখানে মানুষ কিন্তু তোমার অস্তিত্বকে বিপন্ন করছে না তখনই তুমি আনন্দ পাও, এবং সেটা আজকের কন্টেম্পোরারি মানুষদের জন্য সত্যি, মানে আমাদের এই সভ্য সমাজে যে মানুষজন রয়েছেন তাদের জন্য সত্যি। কিন্তু এবার মনে করো কোনো অন্য ফ্রেমওয়ার্কে গেলেন তখন সেই ফ্রেমওয়ার্কে যে মানুষজন আছেন তাদের ক্ষেত্রে হয়তো সেটা আলাদা রকমের হতে পারে। যেমন আমি রিসেন্টলি কলকাতা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে খুব সুন্দর একটা সিনেমা দেখছিলাম মরে যাওয়া হাতিদের ওপর, এবং সেখানে একজন প্রজাতির মানুষ দেখাচ্ছিলেন যে কিভাবে তারা হাতিদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, এবার সেটা ট্রাইবাল একদম পুরোপুরি আদিবাসী, তাদের সিস্টেম মানে ভয়ের যে সিস্টেম আমাদের ভয়ের যে সিস্টেম সেটা কিন্তু আলাদা হবে, কারণ তাদের ক্ষেত্রে ওই অ্যাডাপশানের জন্য তারা হয়তো এরকম বন্য প্রাণী বন্য জন্তুতে ভয় পায় না, কিন্তু সেই পরিস্থিতিতে গিয়ে আমাদের যদি কেউ গবেষক না হন বা বন্যপ্রাণী রিসার্চ করছেন এরকম রিসার্চার না হন সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ভয়ের কারণ। অর্থাৎ তোমার কন্ডিশনিং অর্থাৎ চারপাশের যে আবহ সেই আবহের মধ্যে তুমি কীভাবে রয়েছো এবং তার মাধ্যমে যে কৃষ্টিগত বড় হয়ে ওঠা সেই কৃষ্টিটাও কিন্তু একটা জরুরি অংশ, যে ভয় পেলে কি ভয় না পেলে তার।

0: पास खने खने अधर आगे करो बास चौकी चले खने खने चलु मंद मनमथ पाठ पहला अनुबंध हृदय मुकुल हिरी हिरी थोर खनि अचर दाय खनि हुए भोर
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বাক্যে এমনি একটা ভয়ের ব্যাপার আছে, কিন্তু খাঁচায় বন্দি থাকলে দেখতে ভালোবাসি, এনজয় করি। বা যারা ওয়াইল্ড লাইফ হয় তারা যখন বনে যান, মানে হাহুতাস করেন যে এবারে বাঘ দেখতে পেলাম না। অর্থাৎ বাঘ দেখাটা যতক্ষণ না সেই ব্যাঘ আমাকে অ্যাটাক করছে ততক্ষণ তার মধ্যে একটা বিনোদন বলো, আনন্দ বলো, ভালো লাগা বলো আছে। সেই বাঘটাই আমার উপর ঝাঁপিয়ে পড়লে সেটা অন্য অনুভূতির তৈরি হয়।
1: একদম ঠিক।
0: তো এই সুন্দরভাবে এতক্ষণ তুমি চালাচ্ছিলে, এইবার আমরা মানে একটা দিনের শেষ ভাগ তুমি একেবারে ভোর দিয়ে শুরু করেছিলে, এই রাত্রির বেলায় যখন আমরা খাওয়া দাওয়ার পরে যে ঘুমোতে যাচ্ছি, যেটা তুমি বলতে পারো যে আধ্যাত্মিক ব্যাখ্যায় সুষুপ্তির দিকে যাচ্ছি, সাময়িক একটা সুষুপ্তির দিকে যাচ্ছি, কোষ কলাগুলো আমাদের তারাও একটা ঘুমিয়ে পড়ছে, সেই সময় শরীরের মধ্যে কি খেলাটা হয়? তখনও তো নিশ্চয়ই নাকি যখন ওই সুষুপ্তির সময় যখন রসায়নগুলো বিশ্রাম, মানে রাসায়নিক যে এগুলো আছে সেগুলো বিশ্রাম নেয় না, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া চলতেই থাকে
1: না? শরীর কিন্তু সেই অর্থে ব্রেন কিন্তু ঘুমোয় না, ব্রেন সবসময়ই তার কাজ চালাতে থাকে। এবার যেটা হয়তো আমরা কিছুটা মানে অবহিত থাকি না, সেটা হচ্ছে আমাদের মানে আমাদের জেগে থাকাটা থাকে না, কিন্তু শরীরের যা কাজ সেগুলো সমস্তই হতে থাকে। এবং ইমিউন সিস্টেম তখন একটুখানি, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা যেটা শরীরের, সেটা তখন একটুখানি নিচের দিকে থাকে। সেই কারণে দেখবে যে শরীর খারাপ হওয়া যেগুলো, সেগুলো যেমন হার্ট অ্যাট্যাক বলো বা অন্যান্য ধরনের রোগ বলো, সেগুলো কিন্তু সেই কারণে রাতের বেলার দিকে বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয়। কারণ ওই সময় প্রতিরোধ ব্যবস্থা, শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা, তারা একটুখানি ঝিমিয়ে থাকে। কিন্তু এসেনশিয়াল সার্ভিসেস যেগুলো, অর্থাৎ এসেনশিয়াল যে সিস্টেম যেগুলো খুব জরুরি সিস্টেম, যেমন হৃৎস্পন্দন বলো বা বা আমাদের মনের মধ্যে যে মগজের মধ্যে যে কাজকর্ম, মস্তিষ্কের যে কাজকর্ম, ব্রেনের যে ওয়ার্ক, সেগুলো কিন্তু চলতে থাকে। এবং তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশানও প্রসেস করি, এবং সেই প্রসেসিং অফ ইনফরমেশানের জন্য কিন্তু তখন কেমিক্যাল সিস্টেম, শরীরের যে কেমিক্যাল সিস্টেম, সে হরমোন তন্ত্র, সেগুলো কিন্তু অব্যাহত থাকে তাদের কাজকর্মে, এবং সেগুলো চলতে থাকে। এবং বিশেষভাবে
0: তোমার ছুটি আমার নয়,
1: হ্যাঁ একদম ওইভাবে কিন্তু তখন আমরা সেই অর্থে কিন্তু আমাদের শরীরের রসায়নতন্ত্র যেটা, সেটা কিন্তু জেগেই থাকে।
0: একেবারে আলোচনার শেষ পর্যায়ে, শেষ দিকে চলে এসেছি, একটা না জিজ্ঞেস করেই পারছি না যে অনেক সময় এইরকম একটা বিশ্বাস থাকে যে কিছু খুচখাচ্ছিলাম কিছু হলে, আমরা অনেক সময় বাড়িতে বলি, আমরাও এটা শুনেই বড় হয়েছি, ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে। এই যে ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ এটার মধ্যে একটা বিশ্রাম, মানে ঘুমোলে অন্য সব কিছু যেহেতু কোয়াইট একটা ইয়ে হয়ে যাচ্ছে, সেই সময় কি সেরে ওঠার একটা প্রবণতা বাড়তে থাকে না? যেটা ইটস এ মিথ
1: না, একদম
0: ঘুমিয়ে পর সেরে যাবে
1: না, কারণ সেটা ধরো সেটা কি বলা হয়ে থাকে, ধরো সেলফ হিলিং, অর্থাৎ শরীর তখন নিজেকে রিপেয়ার করতে শুরু করে। এবং যে কারণে ঘুমটা ভীষণ দরকার, যেভাবে ধরো ইঁদুরের ওপর কিছু এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে যে ইঁদুরকে যদি ঘুমোতে না দেওয়া হয় তখন তার মধ্যে প্রচুর স্ট্রেস তৈরি হয়, এবং সেই স্ট্রেস থেকে হ্যালুসিনেশন হতে পারে, সেই স্ট্রেস থেকে অন্যান্য আনুষঙ্গিক প্রবলেম বা সমস্যাও দেখা দিতে পারে। অর্থাৎ ঘুমানোটা কিন্তু ভীষণভাবে জরুরি, যাতে করে পুরনো কোষগুলো সেগুলো সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়, হয়ে নতুন কোষ যেগুলো আসার তারা চলে আসে, সেগুলো আমাদের কলায়, অঙ্গে, প্রত্যঙ্গে, এই এই যে নতুন করে সংশ্লেষ হওয়া, সেইটা কিন্তু হয়ে থাকে রাত্রির দিকে। এবং তুমি হয়তো এটাও জানবে যে আমরা কিন্তু সবসময় ভীষণভাবে নিজেদেরকে রিজেনারেট করি, আমাদের বডি সবসময় রিজেনারেট করে। এই রিজেনারেশনের একটা প্রত্যন্ত অংশ, একটা অত্যন্ত জরুরি অংশ হচ্ছে এক্সক্রিশন, এবং সেই যে রেচনতন্ত্র, সেইটাও কিন্তু ভীষণভাবেই তখন জাগ্রত থাকে রাতের বেলা, অর্থাৎ নতুন লাইন তৈরি হয়। কাজে আমরা কিন্তু প্রতিনিয়ত ওই রাতের ঘুমের মাধ্যমেই কিন্তু আমরা নবায়িত হই, এবং এই যে নবায়িত হওয়া বা নবীকরণ, এই পদ্ধতিটা কিন্তু ঘুমের মধ্যেই হয়। এবং এটা কিন্তু পুরনো দিনের যে কথাটা বলা হতো, যে ওই তুমি যেটা বললে যে একটু ঘুমিয়ে নে তাহলে শরীর সুস্থ হয়ে যাবে, বা তুমি আগের দিন যেটা বলেছিলে স্লিপ ওভার ইট, ডিসিশনের বেলায় স্লিপ ওভার ইট, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সাবকনশিয়াস তখন ওই কাজটা করে। বা কোনো বড়, মনে করো বড় শিল্পী, সেটা আমরা আগের দিনও ডিসকাস করেছি, বড় শিল্পী বা বড় সাহিত্যিক বা বড় বিজ্ঞানী, তারা যে স্বপ্নের মধ্যে যেটা দেখেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সাবকনশিয়াসে প্রসেসড যে ভাবনা, সেটাই কিন্তু তাদের মধ্যে সকালবেলা বেরিয়ে আসে। এই ঘুম থেকে ওঠার মাধ্যমে, কিন্তু সেটা হয়েছে কিন্তু রাতের গভীরে, গভীর নিদ্রায়।
0: মনটা ভূমাত্রিক হওয়া এই সুবিধাটা আছে,
1: একদম
0: একটা মাত্রা ঘুমিয়ে থাকলে অন্য মাত্রায় হয়তো ওইটা প্রসেস হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে যে একেবারে দিন শুরু থেকে শুরু করে একেবারে দিনের শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ 24/7 সাইকেল সেখানে কিভাবে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকে আমাদের শরীরের মধ্যে, যেগুলো আমরা বুঝতেও পারি না, অথচ হয়ে চলেছে, কিন্তু তার মধ্যে দিয়েও একটা রিজেনারেশন, যেদিন বোধ হয় আমরা এই রিজেনারেশনটা করতে পারবো না সেদিনই যেটাকে আমরা মৃত্যু বলি ওইটা নেমে আসে। তার আগে পর্যন্ত ওই একটা প্রসেস অফ রিজেনারেশন আমি যেটা খুব স্পন্টেনিয়াস সেটা হয়ে যেতেই থাকে। তো আমরা আশা করব আপনারা আজকের এই আপাত জটিল কিন্তু যেভাবে উপভোগ্যভাবে উনি ব্যাখ্যা করলেন সেইগুলো মাথায় রেখে আপনাদের দিন, আপনাদের প্রসেস অফ রিজেনারেশন আরও অনেক সুন্দর হবে, স্মুথ হবে, সিমলেস হবে। আপনারা দেখতে থাকুন প্রযুক্তি তক্ক গপ্প হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেসে, এবং আপনাদের মতামত অবশ্যই অবশ্যই আমাদের জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে আরও বলুন, যাতে আমরা আরও উৎসাহিত হই বিজ্ঞানকে একেবারে, মানে বিজ্ঞান যেটাকে বলা হয় বিশেষরূপে জ্ঞান, সেই বিশেষরূপে জ্ঞানটাকে একেবারে বিশেষভাবে আপনাদের কাছে অত্যন্ত সহজ করে, প্রাঞ্জল করে যেভাবে উনি দেন পৌঁছে দেওয়ার। নমস্কার।

পঞ্চমের জাদুকারখানা, সুরেশ পার্ক, ছন্দে ঝড়, মন নাচে নিজের অজান্তে। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কেবল স্মরণ নয়, আজ এক সুর সিনেমা, এক রিদিম রোমাঞ্চ, একটা মিউজিক্যাল বাজিমাত, যাকে আমরা ডাকি রাহুল দেব বর্মন বলে, যার আরেক নাম পঞ্চম। পঞ্চম মানে কি? পঞ্চম মানে চোখ বন্ধ করলেই মাথার ভিতর একটা ড্রাম রোল, হঠাৎ একটা গিটার রিফ, আর মনের ভিতর আজ এই গোটা আড্ডাটায় আমরা শুধু গল্প বলবো না, আমরা পালস ধরবো, বিট শুনবো, সুরে সুরে উড়ে যাব। কারণ পঞ্চমীর গান মানে যেখানে থেমে যাবেন ভাবছেন, ঠিক সেখানেই শুরু হবে নতুন রং। চলুন পঞ্চমের জাদুকারখানার দরজা খুলে দিই, শুধু গানের চলে গানের পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

কিছু মানুষ সুর বানান আর কিছু মানুষ সুরকে বানান জীবনের শর্টকাট রাস্তা। পঞ্চম ঠিক তেমন, তার গানে প্রেম আছে কিন্তু প্রেমটা ফিকে গোলাপ নয়, প্রেমটা নিয়ন আলো, প্রেমটা চোখ টিপে দেওয়া শহর, শহরের রাত। তার গান শুনলে মনে হয় পায়ের কাছে মেঝেটা হঠাৎ ডান্স ফ্লোর হয়ে গেছে আর বুকের ভেতরটা রেকর্ড প্লেয়ার। তাহলে চলুন না এই রিদমের রাস্তায় হাঁটি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুভায়নের সাথে আড্ডা জাংশন, যেখানে দুঃখ সব দুঃখ হলে যেন নিচে ওঠে।

পঞ্চমদা সুর যেন একটা অদ্ভুত চতুর দুষ্টুমি এনে দেয়, ঠিক যেন বাচ্চা ছেলের মতন খেলনা খুলে খুলে দেখে এটার ভেতর কি আছে, ওটাতে কি শব্দ বেরোয়। আর ঠিক এইখানেই তিনি আলাদা। তিনি কেবল যে সুর করেছেন তা নয়, তিনি শব্দকে করেছেন পরীক্ষাগার, একটা মিউজিক্যাল ল্যাবরেটরি, যেখানে অসম্ভব শব্দটা ঢুকতেই পারে না। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ, মন যখন ছন্দহারা, পঞ্চমের বিটে ফিরুক আজ আমাদের মনের ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আছেন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনকে নিয়ে আজ আমাদের আড্ডাটা খুব জমে উঠেছে। হ্যাঁ, আপনি যেমন এক্সাইটেড, আমি শুভায়ন আড্ডা জাংশনে ইকুয়ালি এক্সাইটেড। পঞ্চম বাণে শুধু কিন্তু ঝাঁ চকচকে বিট নয়, পঞ্চম বাণে স্মৃতির ভেতর হঠাৎ হাসি ফুটে ওঠা, কখনো ক্যাসেটের ফিতে জড়িয়ে থাকা একটা বিকেল, কখনো রেডিওয়ে মাঝরাতে ভেসে একটা আশা, একটা গান, একটা দীর্ঘশ্বাস, একটা নরম নিস্তব্ধতা, আর এইখানেই তার মানবতা। তিনি আমাদের শেখান ভালো থাকা মানে সবসময় সিরিয়াস হওয়া নয়, কখনো কখনো নিজেকে একটু হালকা করাই সবচেয়ে বড় থেরাপি। আড্ডা জাংশনে ফিরবো আবার আরও কিছু গানের পর। আমি শুভায়ন, কোথাও যাবেন না।

আমি শুভায়ন ফিরলাম আবারও আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। তবে খালি হাতে নয়, বলিউডের অন্দরমহল নিয়ে নানা গল্প শোনা যায়, কিন্তু কিছু ঘটনা এমনও আছে যা পেশাদারিত্ব আর শিল্পের প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত রয়ে গেছে। সময়টা 60-এর দশক। পরিচালক এস এ আকবর তৈরি করেছেন ছোটে নবাব, ছবির প্রযোজক ছিলেন মাহমুদ। প্রথমে সঙ্গীত পরিচালনার জন্যে ভাবা হয়েছিল শচীন্দ্রব বর্মনকে, কিন্তু সময়ের অভাবে তিনি কাজটি করতে পারেননি। তখনই মাহমুদের নজর পড়ে তাঁরই সহকারী হিসেবে কাজ করা এক তরুণ প্রতিভার উপর। হ্যাঁ, ঠিক ধরেছেন, পঞ্চমদা অর্থাৎ আর ডি বর্মন। এটাই ছিল আর ডি বর্মনের প্রথম ছবি সঙ্গীত পরিচালক হিসেবে। আর প্রথম ছবির সঙ্গীতে তিনি কণ্ঠ হিসেবে বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকরকে, কিন্তু তখন শোনা যায় পরিস্থিতি মোটেও সহজ ছিল না। কেউ কেউ বলেন তখনকার এই সহজ না থাকার কারণ হচ্ছে লতা মঙ্গেশকর ও শচীন্দ্রব বর্মনের সম্পর্কের টানা পড়েনের জেরে দুজনে একসঙ্গে কাজই করতেন না। সব জেনেও আর ডি পিছিয়ে পড়েননি, পিছিয়ে আসেননি। জয়দেবের সাহায্যে তিনি লতা মঙ্গেশকরের কাছে পৌঁছন। ছোটবেলা থেকেই লতাজির স্নেহভাজন ছিলেন পঞ্চম। এমনকি একসময় অটোগ্রাফ নিতে গেলে লতাজি মজাক করে লিখেছিলেন, দুষ্টুমি বন্ধ করো পঞ্চম। বছর কয়েক পরে সেই দুষ্টু ছেলেই যখন নিজের প্রথম সুরে গান গাওয়ার অনুরোধ জানালো, লতা মঙ্গেশকর ব্যক্তিগত সমীকরণকে দূরে সরিয়ে রেখে রাজি হয়ে গেলেন। জন্ম নিল সেই গান ঘর আয়া ঘির আয় সাওয়ান। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শিল্পীরা ব্যক্তিগত মতভেদকে অনেক সময় শিল্পের স্বার্থে পাশে সরিয়ে রাখতে পারেন, আর সেই কারণেই হয়তো ইতিহাসে অমর হয়ে থাকে এমন কিছু সুর, এমন কিছু গল্প আর এমন কিছু শিল্পী। আপনাদের অনুমতি নিয়ে আমি শুভায়ন এবার কি একটু থামতে পারি? কারণ পঞ্চমের ভেতরে যে শুধু বিটস ছিল, শুধু রিদম ছিল, শুধু গিটারের রিফ ছিল তা নয়, ছিল এক অদ্ভুত কোমল মানুষও। তিনি কেবল নাচাননি, তিনি ভিজিয়েছিল। তার সুরে থাকে এমন এক ছায়া যেখানে হাসির আড়ালে থাকে নরম কষ্ট। ঠিক যেমন হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে চুলের ফাঁকে লুকিয়ে থাকে গোপন শীতলতা। ফিরবো আবারও কয়েকটা গানের পর, কোথাও যাবেন না, আমি তো থাকবো, আপনিও থাকবেন তো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মন। হ্যাঁ সত্যি, মন বেঁধে রাখা যায় না। ওনার যা কম্পোজিশন, ওনার গানে আমরা সবসময় যেন বিহ্বল হয়ে উঠেছি, এখনও হয়ে পড়ি। শ্রোতা বন্ধু, ভালোবাসা কি শুধুই আই লাভ ইউ বলা? না, ভালোবাসা কখনো কখনো, বিশেষ করে এই পঞ্চমদার মতো শিল্পীর প্রতি ভালোবাসা, একটা যেন ইন্টারলিউড যেখানে কেউ কিছু বলে না, তবু সব কথা হয়ে যায়। পঞ্চমের প্রেমে গানগুলো শুধু যেন চোখের ভাষা, নীরবতার স্বরলিপি, আর তাই ভালোবাসার রেডিওতে পঞ্চম মানেই মাস্টার ফ্রিকোয়েন্সি।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের সুরে স্বাধীনতা মানে রাগরাগিনীর খাঁচা ভেঙে ছন্দকে মুক্ত করে দেওয়া, একটা বাঁশির পাশে হঠাৎ গিটার, একটা ঢোলের পাশে হঠাৎ সিটির দুষ্টুমি, আর একটা তবলার পাশে হঠাৎ চিরুনি, তল্লাশি নয় তবু সব মিলিয়ে তৈরি হয় একটা নতুন আকাশ। আজও তার গান শুনলে এবং শোনালে মনে হয় এই তো জীবনটা আবার একটু রং পেয়ে গেল। গানের ওপারে আড্ডা হবে আবার। শুনছেন রেডিও বাংলানেট.com।

0: আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

সত্যি আমাদের জীবনে এখন সব কিছুই যেন প্রায় অনেকটাই অনিশ্চয়, তবু তার মধ্যে যেন পঞ্চমদা তার গান দিয়ে তার সুর দিয়ে শিখিয়েছেন, সৃষ্টিশীলতা মানে সাহস করে নতুন শব্দ খুঁজে আনা, নতুনকে জানা আর পুরনোর মধ্যে নতুনকে খোঁজা। যে মানুষটা একটা পরিচিত সুরের গায়ে অচেনা রং লাগাতে পারে সেই তো আসল শিল্পী, আর পঞ্চমদা সেই সাহসের নাম, সেই চমকের নাম, সেই চল একবার অন্যভাবে ভাবি তার নাম আর্টি বর্মণ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর যদি জিজ্ঞেস করি একটা ছোট্ট প্রশ্ন, আর ডি বর্মন, শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মন পঞ্চমদা আমাদের কি দিয়েছেন? উত্তর হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছেন, তিনি দিয়েছেন মনের ভিতর জমে থাকা ক্লান্তির উপর একটা বিটের হাওয়া। তিনি দিয়েছেন শহরের রাতকে একটা সুরের কাঁধ। আর সবচেয়ে বড় কথা, তিনি দিয়েছেন শুনে ওঠার আনন্দ, যে আনন্দে হঠাৎ মনে হয় আরে জীবন তো জাস্ট একটা মিউজিক, একটা থেরাপি, একটা আড্ডা, একটা জাংশন। আর সেই মিউজিক্যাল মুডের সঙ্গী আপনি, তাই তো হাজারো কাজের ফাঁকে ঠিক চলে আসেন সপ্তাহের শেষে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পঞ্চমের সুরেই ফিরুক আমাদের মনোনিবেশ।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকে ছিল এই পঞ্চম পর্যায়ের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের প্রতি আমাদের ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুরের জলেই সুর পুজো, আর আপনার ভেতরের মানুষটা একটু নেচে উঠুক, কারণ পঞ্চম মানেই জীবনের বুকের ভেতর একটা হঠাৎ কেউ যেন বলে ওঠে, যেতে যেতে পথে হলো দেরি। আজকের আড্ডা জাংশনে আরও বেশি করে আর ডি বর্মনে মেতে উঠে আরও বেশি করে আড্ডা দেওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে না, সময় কিন্তু আর নেই। তাই আমি শুভায়ন অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি এই সপ্তাহের জন্য আপনার কাছে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আড্ডায় থাকবেন, জাংশনে থাকবেন, থাকবেন রেডিও বাংলা নেট.com-এ।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে, সে বিষয়টা না থাকলে কিন্তু আমাদের সভ্যতা কোনো মতেই তৈরি হতো না এবং টিকেও থাকতো না। এবং সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলেই কিন্তু এই ক্লাইমেট পরিবর্তনের এত বিভীষিকা আমরা দেখতে পাচ্ছি। কথা বলছি অরণ্যকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের দিনে আপনার সঙ্গে শেয়ার করব এই অরণ্য, এই জঙ্গলকে নিয়ে কিছু কথা। এই অরণ্য যা কিনা আমাদের পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে, তো এই অরণ্যকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: এই পোড়া শহরের ধুলোবালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: দুজনে কলকাতায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

জঙ্গল বা অরণ্য, এই অরণ্য কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রাণীদের বাসস্থান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জঙ্গল বা অরণ্য নিয়ে। তো যে কথা বলছিলাম যে অরণ্য কিন্তু আসলে দেখতে গেলে আমাদের স্থলচর যে সমস্ত প্রাণীরও রয়েছেন তাদের প্রত্যেকেরই প্রায় বাসস্থান। তার কারণ একটি হিসেব করে দেখা গেছে যে স্থলচর যত প্রাণী আছে তার 80% বাস হচ্ছে জঙ্গলের মধ্যে। কাজে এই জঙ্গল ফুরিয়ে যাওয়া অর্থাৎ তাদের বাসস্থানও ফুরিয়ে যাওয়া। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নিয়ে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই?

ঠোঁটে যে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম।

0: plus B whole. No, A plus B minus C whole square equal to
1: কথা যখন উঠে তখন আমরা একটা ব্যাপারই বলি যে জঙ্গল আমাদের জন্য

0: খুব বেশি করে অক্সিজেন প্রোভাইড করে, আর সেটা না থাকলে আমরা বেঁচেই থাকতে পারতাম না। কিন্তু এর বাইরেও কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কাজ জঙ্গল কিংবা অরণ্য করে। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জঙ্গল বা অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে জঙ্গল কিন্তু অক্সিজেন প্রোভাইড করা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ করে। এক, মাটির ক্ষয় রোধ অর্থাৎ সয়েল ইরোশন আটকে দেয়। এবং আরও একটি কারণ হচ্ছে এই জঙ্গলের জন্য কিন্তু আমাদের বৃষ্টিপাতটা ঠিকভাবে হয়, অর্থাৎ জঙ্গল যদি না থাকতো তাহলে বৃষ্টিপাত সেভাবে হতোই না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসলে এ অরণ্যকে নিয়ে অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: কবি হবে